0: জানি জানি ডেট নাই ৰকয় পেলাই ৰহৰ মান বাই নাই
1: তাকে চাহুক থৈ দিওঁ ত্ৰিপুৰা ফেৰাং নাইকল নাই বেদেক আৰু খাজক জৰানি বাকেই কাইছা আচুক থৈ সুপুংনা বাকেই চুকচাক তাই গৰং কুক লুকুৰকনি থানি কয়লাই এচাক চাকেই দ মুচুংনাই সামুং নাইনাই রক টি ই আর ই ডট ত্রিপুরা ডট জিউবি ডট ইন ওয়েবসাইটও রোজাক ফরমেটেই কয়লাই ইয়াফার মানবাই নাই যাই যাই খে সুইচা কয়লাই ইমেতালনি শাল চিতক শালমারিনি শারিক দামবানি বিশিঙ্গ ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ ভবন বনমালিপুর আগরতলা 799001 আর স্পিড পোস্টে আর রহর মানবাই নাই এবার ইমেল বরজাক দঙ্গ আইংতে ব রহর মানবাই নাই আবংখা এস ECY dot TERE TRA at the rate of Tripura dot UB dot in or an ambition table or Herman by name.
2: Asuk Zora
1: Shebuko Borot Langmanico, Canalike
0: Tabo Canalina, Tini Nobart Tibanico Tini Pungni Dam Batamai Shoti Tamsi Jara Tungmari Nukzaka Tamsi Bray Degree Tech Hamani Changmari নৈচি ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই তিনি শালনি সাকানি টংমারি টঙ্গানা থামচি ব্রী দশমিক থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামানি চাংমারি টঙ্গ নৈচি থাম দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস নবার তুই হকনি মারি সাকাও চুকু চিচার খামাও বাচি নেই ফুংনি দাম দকদম দাম বা তামই সতি থামচি যারা ওয়াতে ক্লাইমানি মারি নুকজাখা স্নি দশমিক সা মিলিমিটার তাই নর্টাই অনুকুটিও গবাংখে ওয়াতেই ওয়াই মানুহনিব হজাক্লাই জাকা
1: পান্দাও তাবো খনার জাকানে রচাবমো

0: আশুক জরা কণ্ঠ দিয়ে জমাতে আনি খরাং বাইরে চাপ মুখনা বাইকা আকাশবাণী আগরতলা চিনি ককবরক পান্ডা ফুংনি হায়ুনি খরাং ন অরণ মথাক চিনাইছেন তিনি চিনি হ হায়ুনি খরাং পান্ডা ন কম থিংতানি তঙ্গ আংরুমা
1: আং সবিতা
0: যতন পাই থাকো হাইনো হাই হামবাই।

हेलो हेलो।

wanchuk mani phiaba tini jora kicha sa keshep eba chini oro kisa technical issue tong mani ba gaising norok bai kring malaya ang mano fung divoro haino hai hampinai norok bai haino hai krokse kroksha kring man phinai phaidi jeng shana ni thangkai tini ni o shalogo wanchuk thai jeng chini shak shak no slai thai chini wanchuk mung no sung slai na har thai bahai ke sung bonoko bishnamai man bahai ke sung slai man chini dafa hodano narak thani jeng bahai ke romui narak nani bahai ke shirana hello Sung borok unka srapshani bagishi head at sung rom di mani kaikai butai taikake bini jora paikankakai komo shogui tango jung haino hai tangsana mushung pano abufang no narak mayango haini bagishing jefrusini bupang torshai fayo ba bini bedek buprak bangma ungai fayo afrono sung bono hamcharanani eba Bobo haike kepleng khai datlang nani bono dubui daton nani abono ma wanchuk thai jung rom di jung borok kabang mano podre pot lama wok lage mano podre pot borok bai jung malai mano fia jung kubui lama wo tongkang kai shalje chalja sini imang kubui ungui mano abono bo jung wanchuk thai kilai jung chini borok eba chini wanchuk marok balai kana chikon cha jefru fano shlai jagi thang mano এই অংলিয়া আবো হাই চেং ওয়াইশা ওয়াইনি বাই চাই টকমানি আবো অংয়া হাঙ্গে নসং বড়রক বখা বাই থাং হাই আদবা ফিয়াবা আবো বাহাইকে চেং আ লামাতেই ন লামাতেই চেং চেং ইয়াওই কুবুনি বাহাইকে শেম কুবুনি লামাতেই চেং সেঙ্গেই মান আবনো সিমা চাই টকনাই সং বিয়াংতি তে কুবুনি লামাতেই সগুই আরো আবনো মা নাই টকনাই চেং ওয়াইনি ওয়াই থাম চাই টকমানি লগিও আয়াংতি লামা সি পাপ হাইয়া লামা সিনু হরিয়া গে চেং আ লামানো মুথুবই মারাগ্রা নাই হেদা সং কুবনি লাম মা রম নাই হাইকে চেং তৈ গবাং মা জরা এবার চেং মা চাই টক নাই চেং ব্যাং তৈ থাঙ্কাই সগৈন ব্যাং তৈ লাম রম খাঙ্কাই চেং গপ্লাই অংন এবার চেং ফান বাকসাকাই আর সগৈন অবন মা নাই সিং থাই চেং তিনি তাই কক দুক তৈ করঙ্গে মালিয়া কক দুক কিসা জং জাল এবার টেকনিক্যাল কিছু প্রবলেম তংমা বাই পিয়াবা অজরাও সং তংসা রচামা রচামুং হানলপ সাজাক রচামুং খনালাইনে ননি গোপাল দেবরমানি খরং দেখে

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের 2 দিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমিরশাহী এই খবরকে মিথ্যা বলে খারিজ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে 2 দিনব্যাপী বৈঠক করবেন। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5 দিনের সফরের শুরুতে আবুধাবি যাবেন। 6 দিনের সরকারি সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি সফর করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ জানান, সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বৈঠক করবেন। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের তেলের বাজারে তৈরি হওয়া সংকটের মোকাবেলায় ভারত তেল সরবরাহের দিকে নজর দিচ্ছে, ফলে দুই দেশের মধ্যে আলোচনায় এই বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসকারী 40 লক্ষ প্রবাসী সুযোগ সুবিধার বিষয় নিয়েও কথা বলবেন তারা। 5 মাসের মধ্যে এই দ্বিতীয়বার তারা সাক্ষাৎ করলেন। চলতি বছরের জানুয়ারি মাসে আল নাহিয়ান দিল্লি সফর করবেন।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on

0: bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
1: আবুধাবিতে বৈঠকের পর আগামীকাল প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরে যাবেন। 2017 সালের পর এটি হবে তার সে দেশ দ্বিতীয় সফর। সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এ সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সেসেমি বা তিলের জন্য প্রতি কুইন্টালে 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2661 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
2: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 260,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
1: 2026-27 বিপণন বর্ষে 824 লক্ষ মেট্রিক টন ফসল সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এই জন্য কৃষকরা পাবেন আনুমানিক 2,60,000 কোটি টাকা। মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3,00,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন যা তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ঢোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নাগপুর বিমানবন্দর সংক্রান্ত সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বিমানবন্দরটি বিমান চলাচল ও কার্গো পরিবহনের একটি প্রধান কেন্দ্রে পরিণত হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষিপণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। উত্তরপ্রদেশে গত 24 ঘণ্টায় ধূলিঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ভাদোহী জেলায়, মারা গেছেন 15 জন, আহত অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। মির্জাপুরে 10 জন, ফতেহপুরে 9 জন, বাদায়ুনে 5 জন এবং বেরেলি জেলায় 4 জন প্রাণ হারিয়েছেন। ধূলিঝড় ও শিলাবৃষ্টির কারণে দেওয়াল ধসে পড়ায় মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলওয়ালার সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের দুদিনের বৈঠক শুরু হবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা ছাড়াও সদস্য ও অংশীদার দেশগুলির প্রতিনিধি দলের প্রধানরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই তারা দিল্লি পৌঁছেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা আজ বৈঠকে আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন। আগামীকাল ব্রিক্স 20 বলে একটি বিশেষ অধিবেশনে যোগ দেবেন তারা। সেখানে পারস্পরিক সহনশীল

0: সহযোগিতা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। অন্য একটি পর্বে বিশেষ প্রশাসনিক সংস্কার নিয়েও কথা বলবেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় একথা বলেন তিনি।
1: The last few years have seen a steady and sustained growth in our bilateral partnership. Its economic and energy dimensions have become more pronounced. Our political cooperation is even more valuable in an uncertain and volatile global environment. We have expanded our collaboration in science and technology. The mobility of talents and skills has acquired greater salience, and our interest in ensuring better connectivity is deeper.
0: এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বাহ্যিক প্রতিযোগিতা সত্ত্বেও ভারতে জ্বালানি সরবরাহ সব চুক্তি পূরণ করা হবে। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ বলেন, অন্যায্য এবং অসৎ প্রতিযোগিতা যাতে দ্বিপাক্ষিক চুক্তির কোনো ক্ষতি না করে রাশিয়া তা নিশ্চিত করবে। কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। লাভরভ আরও বলেন, রাশিয়া গ্যাস, তেল এবং কয়লার মতো হাইড্রোকার্বন সরবরাহ বজায় রাখবে। ইরান যুদ্ধের আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত গোপনে সংযুক্ত আরব আমিরশাহী সফর করেছেন। সেদেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট নাহিয়ান ঐতিহাসিক এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী খবর অস্বীকার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় আমিরশাহীর বিদেশ মন্ত্রক বলেছে, এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বচ্ছ এবং তা শুধুমাত্র আব্রাহাম অ্যাকর্ডসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দুই দিনের সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আজ থেকে দুদিনব্যাপী তারা ইরান যুদ্ধ, বিশ্বে জ্বালানি সংকট, দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। হিমাচল প্রদেশের ধরমশালায় এইচপিএসএস স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল পাঁচদের সফরের শুরুতে আবুধাবি যাবেন। ছয় দিনের সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইটালি যাবেন তিনি। নতুন দিল্লিতে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের দুদিনের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষের 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। নয়াদিল্লিতে আজ থেকে ব্রিক্সভুক্ত দেশগুলোর বিদেশমন্ত্রীদের দুদিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে ব্রিক্স সদস্য অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা অংশগ্রহণ করবেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন। বৈঠক চলাকালীন ব্রিক্স সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। দ্বিতীয় দিনে ব্রিক্স সদস্য অংশীদার দেশগুলো ব্রিক্স এট 20 বিল্ডিং ফর রেজিলিয়েন্স ইনোভেশন কোঅপারেশন অ্যান্ড সাস্টেইনেবিলিটি শীর্ষক একটি অধিবেশনে অংশগ্রহণ করবেন। এরপরে রিফর্মস অফ গ্লোবাল গভর্নেন্স অ্যান্ড মাল্টিলেটারাল সিস্টেম শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, 2025-এর 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের UNGA80 পার্শ্ব বৈঠকে ব্রিক্স বিদেশমন্ত্রীরা তাদের সর্বশেষ বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আবুধাবি সফর করবেন। এ মাসের শুক্রবার থেকে 20 তারিখের মধ্যে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন, যা তাঁর 5 দেশ সফরের প্রথম গন্তব্য। পররাষ্ট্র মন্ত্রকের পশ্চিম এশিয়া সংক্রান্ত সচিব সিবি জর্জ জানিয়েছেন, তাঁর 5 দেশ সফরের প্রথম পর্বে শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়ে, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। বিগত 5 মাসের মধ্যে শ্রী মোদী এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে এটি হবে দ্বিতীয় মুখোমুখি বৈঠক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্বাস্থ্য দপ্তর আয়োজিত আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনের সেবামূলক কাজ স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত মানবতরদী। সেবার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসে

এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি CCEA 2026-27 বিপণন মরশুমের জন্য 14টি খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য MSP বৃদ্ধির অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খরিফ ফসলের MSP বাড়িয়েছে। তিনি বলেন, এই খরিফ মরশুমে কৃষকদের আনুমানিক প্রাপ্তি হবে 2,60,000 কোটি টাকা। শ্রী বৈষ্ণব বলেন, সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল MSPতে সর্বোচ্চ 622 টাকার বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এরপর তুলার জন্য প্রতি কুইন্টাল 557 টাকা এবং তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এগ্রেড ধানের ন্যূনতম সহায়ক মূল্য MSP হবে কুইন্টাল প্রতি 2,461 টাকা, জোয়ার হাইব্রিডের জন্য হবে কুইন্টাল প্রতি 4,023 টাকা, বাজরার জন্য হবে 2,900 টাকা এবং অড়হর ডালের জন্য হবে কুইন্টাল প্রতি 8,450 টাকা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে মণ্ডল প্রশিক্ষণ পর্ব শুরু হবে। গতকাল আগরতলা এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী খবর জানিয়েছেন। তিনি জানান, আজ আগরতলার নাগেরচলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কর্মসূচির উদ্বোধন করবেন। চরিলাম ব্লকের অধীনে সুতারমুড়া দাতুশ্রেণী বিদ্যালয়ে সিপাহীজলা জেলাভিত্তিক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত গতকালের এই প্রশাসনিক শিবিরে সুতারমুড়া, বংশীবাড়ি, রামনগর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামীণ জনপদের মানুষ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন। হাতের কাছে প্রশাসনিক পরিষেবা পেয়ে খুশি এলাকার লোকজন। প্রশাসনিক শিবিরে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জয়সওয়াল। সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এই বর্ধিত শুল্ক গতকাল থেকে কার্যকর হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, সোনা ও রূপার কাঁচামালের উপর 5% এবং প্ল্যাটিনিয়ামের কাঁচামালের উপর 5.4% শুল্ক আরোপ করা হবে। এছাড়াও নির্দিষ্ট শর্তাবলী পূরণ সাপেক্ষে মূল্যবান ধাতুর ব্যবহৃত অনুঘটকের উপর 4.35% শুল্ক নির্ধারণ করা হয়েছে। এর আগে চলমান পশ্চিম এশীয় সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিজয়ী বিজেপির জহর চক্রবর্তী গতকাল রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিধানসভার ডোপিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অধ্যক্ষ রামপদ চমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথবাক্য পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিধানসভার অন্য সদস্যগণ। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপশ্রীতে ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব স্ফুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল আসরের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। MBB স্টেডিয়ামে স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে হারবে ক্লাবকে এবং নরসিংহের PTA মাঠে কসমোপলিটন ক্লাব 6 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আগামীকাল দুটি সেমিফাইনাল খেলা হবে। আগামী 24 ঘন্টায় ঊনকোটি জেলার উত্তর জেলা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ 7.1 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা আবুধাবি বেড়াইমাও থাঙ্গানো অতালনি নৈচি শালমারিনি বিশং মন্ত্রীবক্রক কথা জাগার বামিরাত নেদারল্যান্ড সুইডেন নরওয়েতে ইতালি বেড়াইমাও থাঙ্গানো বুইহা নাইখুং শালথং এশিয়ানি তাঙ্করা সিবি জর সাকা মন্ত্রীবক্রকনি কাইবা হাকতর বেড়াইমানি পুইলা বখাগো মোজাং মৌদি কথা জাগ আরব আমিরাতনি রাষ্ট্রবক্রক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাই মালায়ান খড়ক নিয় জানি বিশৃঙ্গ জুদা জুদা নাংকুকমা বাবায় ককলাম অঙ্গানে হই বসাকা দিল্লি কতালো তিনি নিশমি ব্রিক্স মানজাক মুং হাকতর রকনি বুইহা মন্ত্রী রকনি নখা শালনি ককলাম সালাইমা চেংজাগানো অ ককলাম সালাইমানো তুই দুলানো ভারতনি বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অ ককলাম সালাইমা ও ব্রিক্স নি আদং তৈ মানজাক নাই হাকতর রকনি বুইহা মন্ত্রী তৈ লুকো আদং বক্রক রক কুথুমলাইমা ও মানজাগানো বরক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাইব মালাইনানি কক দঙ্গো কুথুমলাইমানি কচার ব্রিক্স নি আদং হাকতর রকনি বুইহা মন্ত্রী রক বাইথাংনি হাকতনি হামক্রাইন তৈয়ী হায়ুং বেরামনি তাই আমচাই হামক্রাইনি কক নতৈয়ী ককলাম সালাইয়ানো রাংসাকতে কুবুনি হলং কচং পাইথানী এবার ইম্পোর্ট খাইথানী ও টেক্স বং রেখা কেন্দ্র হাপাং অ টেক্স বং রিমা মিয়ানি সিমি সামুঙ্গ থেপাজাখা রাংকক চং লাইনক সাকা রাংসাকতে রুকফাই রাও বা তে প্লাটিনামো রাও বা দশমিক ব্রী টেক্স ফিনজা

0: खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
1: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
2: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: শুভ সকাল প্রিয় শ্রোতা, এক সুন্দর মিষ্টি সকালে আপনাদের সকলকে জানাই আজকের অভিজ্ঞাপন পর্বে অভিনন্দন। আজ আপনাদের সঙ্গে আছে আমি শিল্পী, আর আমার সঙ্গে আছে
4: আমি কোয়েল।
3: প্রচলিত বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভোরের দিকে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। বুঝতেই পারছেন আজকের বিষয়, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? তবে বিজ্ঞান মতে ভোরের স্বপ্ন মূলত আমাদের অবচেতন মনের চিন্তা বা দিনের আবেগের প্রতিফলন।

0: সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। বুঝতেই পারছেন আজকের বিষয়ে, ভোরের স্বপ্ন কি সত্যি হয়? তবে বিজ্ঞান মতে ভোরের স্বপ্ন মূলত আমাদের অবচেতন মনের চিন্তা বা দিনের আবেগের প্রতিফলন। এটি কোনো সুসংবাদ বা শুভ ইঙ্গিত বহন করতে পারে বলে মনে করা হয়। ভোরের স্বপ্ন নিয়ে ভিন্ন ভিন্ন মত, জ্যোতিষশাস্ত্র ও বিশ্বাস। ভোরবেলা দেখা স্বপ্ন যেমন জলপূর্ণ পাত্র, সোনা রূপ বা দেবদেবীর দর্শন, সম্পদ লাভ বা ভাগ্যের উন্নতির ইঙ্গিত দেয়। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ভালো বা সুসংবাদ ঈশ্বরের পক্ষ থেকে মনে করা হয় এবং এগুলো সত্যি হতে পারে। বিজ্ঞান ও নিউরোসায়েন্স, ভোরের স্বপ্ন মূলত ঘুমের শেষ পর্যায়ে দেখা যায়, যা খুব স্পষ্ট ও আবেগপূর্ণ হয়। ডক্টর শ্রীকান্ত শ্রীনিবাসের মতে এগুলো অবচেতন মনের ভয়, ইচ্ছা বা স্মৃতির প্রতিফলন, যা সবসময় বাস্তব হয় না। সংক্ষেপে বলতে গেলে, ভোরের স্বপ্ন মিলে যাওয়া একটি কাকতালীয় ঘটনা হতে পারে, আবার মনের গভীর ইচ্ছার প্রতিফলনও হতে পারে। তবে কোনো স্বপ্নই নিশ্চিতভাবে সত্যি হবে এমন ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান দেয় না।
1: প্রতিদিন ঘটে যাওয়া অসংখ্য ঘটনা থেকে উল্লেখযোগ্য কিছু বিষয় স্মরণীয় হয়ে থাকে। আজ বৃহস্পতিবার, 14 মে, এক নজরে দেখে নেব আজকের ইতিহাসের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্টজনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। আজকের দিনেই 1796 সালে ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার প্রথমবারের মতো গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এবং 8 বছর বয়সী একটি বালকের শরীরে এটি প্রয়োগ করেন। এটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বড় মাইল ফলক। আজকের দিনেই ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার প্রাক্কালে ইহুদি জাতীয় পরিষদ তেল আবিবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় 1948 সালে। আজকের দিনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয় 1973 সালে।
0: আজকের দিনে জন্মেছিলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১৮৪৯ সালে তিনি ছিলেন বাঙালি কবি ও সাহিত্যিক। 1892 সালে অগ্নিযুগের বিপ্লবী যুগান্তর দলের নেতা ও শ্রী সরস্বতী প্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অরুণচন্দ্র গুহ জন্মেছিলেন মৃণাল সেন, বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক। 1923 সালে আর হারিয়েছি আমরা বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক দেবেশ রায়, বাঙালি ঔপন্যাসিক প্রভাবতী দেবী সরস্বতীকে 1972 সালে আজকের দিনে।

0: রাতের রাজা করি গোটা কয়েক আইন জারি, দুয়েকে জনায় খুব কষে দেই সাজা। মনে পড়ে গেল অনিল কাপুরের নায়ক সিনেমাটির কথা। একদিনের মন্ত্রী হয়ে গোটা সমাজকে ওলট পালট করে দেওয়া, এত সব যদি এমন হতো এই ভাবনারই ফসল, যদি এমন হতো এই ভাবনায় কত কবিতা, কত গান, কত গল্পের সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়েছে রূপকথার গল্প, কল্পবিজ্ঞানের গল্পগুলি। কবি লিখেছেন, একদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে, তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। যদি এমন হতো হলো কল্পনার জগতে বিচরণ করবার সিঁড়ি, যেখানে নাকি অবাধ স্বাধীনতা, কোনো সীমা পরিসীমা নেই, নেই কোনো বিধিনিষেধ, আপন খুশিতে বিহঙ্গীর মতো ঘুরে বেড়াও। মানুষের কাছে যুক্তির চেয়ে কল্পনার মূল্য কোনো অংশে ক্ষীণ নয়। যুক্তি যেখানে এসে থেমে যায়, কল্পনার রথ বেয়ে পরমাত্মা সেখান থেকে অমৃত তীর্থের দিকে যাত্রা করে। তাই তো কবি লেখকদের লিখনীতে তৈরি হয় কত মনোরম সৃষ্টি, মনে মুক্তই পরিপূর্ণ হয় সাহিত্যের ভাণ্ডার। আমিও ভাবি, হতো যদি দুটো ডানা, পাখিদের সাথে জুটে মেঘেদের সাথে ভেসে উড়ে যেতাম দেশে দেশে, পাসপোর্ট আর ভিসা কিছুতেই লাগতো না, দেশে দেশে মোর ঘর আছে, সেই ঘর খুঁজে পেতে কোনো বাধা থাকতো না। নমস্কার আনতে বাণী চক্রবর্তী সিদ্ধি আশ্রম আগরতলা।
1: আজকের চিঠি পর্ব দ্বিতীয় চিঠি, চিঠিটি পাঠিয়েছেন রমলা মুখার্জি, বইচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি। লিখছেন, মনের আকাশ অভিজ্ঞাপন। যদি এমন হতো সকালে পাখির ডাকে ঘুম ভেঙে উঠে দেখলাম আকাশটা নীল, নদীর জল কাঁচের মতো স্বচ্ছ, পৃথিবীর সব দূষণ মুক্ত হয়ে ফুসফুসে অক্সিজেন বেশি প্রবেশ করে অ্যাজমা ব্রঙ্কাইটিসের রোগ অনেক কমে গেছে, নদীর জল স্বচ্ছ বলে মৃত মাছেরা আবার ফিরে এসেছে, তো কেমন হতো? যদি এমন হতো গাড়ির হর্ন, কারখানার ভোঁ ভোঁ নেই, প্রতিযোগিতার চিন্তাগুলো না থাকায় রাতের ঘুম বেশ গভীর, প্লাস্টিক পোড়া, ড্রেনের গন্ধ উধাও, মাটির সোঁদা গন্ধ, ফুলের মিষ্টি গন্ধ নাকি আসছে, কচ্ছপ তিমি জলজ প্রাণীরা প্লাস্টিক খেয়ে মরছে না, প্রবাল আবার রক্ত ফিরে পেয়েছে, বিলুপ্ত প্রায় প্রজাতিরা ফিরে এসেছে, ওজন দূষণও না থাকায় ধান গমের ফলনও বেড়ে গেছে, তবে পৃথিবী আবার শুদ্ধ পরিবেশে জীবজগৎকে নিয়ে নিরাপদে দিন কাটাতে পারত। যদি এমন হতো সুস্থ শিশুরা বইয়ের বোঝায় ক্লান্ত নয়, তারা রূপকথা শুনছে ঠাকুমার কোলে বসে, একান্নবর্তী পরিবারে খুড়তোতো জেঠতোতো সব ভাই বোনেরা মিলে মিশে একসঙ্গে চাটাই পেতে গোল হয়ে পড়ছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছে, বাড়ির একজন শিশু পড়ে গেলে কাকিমা জেঠিমা সবাই ছুটে আসছে, তাহলে কি ভালোই না হতো? আমাদের ছোটবেলার মতো প্রাতঃ ভ্রমণে দাদুর সঙ্গে নাতে গিয়ে চিনছে কোনটা কি কাজ, স্কুল থেকে ফিরে শিশুরা উন্মুক্ত মাঠে দৌড়াদৌড়ি করে হাডুডু চিকিৎকিত এক্কা দোক্কা খেলছে, গাছে উঠে বর্তমান প্রজন্ম আম পেয়ারা পারছে,

এবারে চলে যাচ্ছি আজকের চিঠিপত্রে। আজকে প্রথম চিঠিখানি লিখেছেন বাণী চক্রবর্তী সিদ্ধি আশ্রম আগরতলা থেকে। লিখছেন, প্রিয় ভিকাপুন, শুভ সকাল। সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। মে মাসের দ্বিতীয় বিষয় যদি এমন হতো নিয়ে কিছু কথা লিখছি। যদি এমন হতো কথাটি শুনেই রবি ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে।

0: তাহলে বর্তমানের শৈশবহীন শিশুদের শৈশবটা আবার ফিরে আসতো, তাই না? যদি এমন হতো, পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না, বাবা মায়েরা বৃদ্ধ বয়সে কষ্ট করে যে ছেলে মেয়েদের মানুষ করলো, সেই ছেলেমেয়েরার কাছেই আশ্রয় পেত, তবে কেমন হতো? কবে ফিরে পাবো সেই আলো মাখা দিন, নাকি পাবই না? নিশ্চয় পাবো, যদি সবাই মিলে চেষ্টা করি দূষণ মুক্ত পৃথিবী ও মনের শুভকামনায়। ডক্টর রমলা মুখার্জি, বইছি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি।
1: পরের চিঠিখানে লিখেছেন সুলেখা কর্মকার, গ্রাম এবং পোস্ট অফিস আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। লিখছেন, স্বপ্ন পরি অভিজ্ঞাপন। আমরা সবাই তো শিশু থেকে বড় হয়ে যাই, কিন্তু ফেলে আসি শৈশব কৈশোর। মন কিন্তু স্মৃতির দুয়ারে ফিরে ফিরে যায়। সেদিন বাপের বাড়িতে গেছি ধর্ম পূজায়, দেখা হয়ে গেল বান্ধবীদের সাথে। সে কত কথা বললাম, ধুর, বিয়ে হয়ে সব যেন কেমন হয়ে গেল। সেই মনের খুশিতে অনেক আনন্দ আর নেই। সংসারের রান্নাবান্না, স্কুলে মেয়েকে নিয়ে যাওয়া, সারাটা দিন কত ধকল। তারপর এটা চাই ওটা চাই, কিন্তু সব যেন নাই নাই। আবার পারিবারিক জমি জায়গা সব হরে হুম্বে নিয়ে অন্যরা বড় লোক হচ্ছে। আমাদের বাপের বাড়িতে কই এমনটা তো ছিল না, এখনও নেই। ওখানকার মানুষগুলো সব হিংসে বিবাদ স্বার্থপরতা সব নিয়েই থাকে। কিভাবে অন্যদের ঠকিয়ে নেব এই ধান্দায় ভালো লাগে না। বললাম, আচ্ছা যদি এমন হতো কোনো ট্যাবলেট খেলেই খিদে লাগতো না, খাওয়া দাওয়ার ঝামেলাটা সত্যি থাকতো না আর বল? রাখি বলল, বরং বল এমন যদি হতো আমাদের দেহটাই থাকতো না, যেখানে যখন খুশি চলে যেতে পারতাম, বেশ মজা হতো, তাই না? রুম্পা বলে, সবচেয়ে ভালো হতো পাখি হয়ে উড়ে বেড়াতে পারলে, বরং আরও আনন্দ হতো। যখন খুশি যেখানে যাও, কোনো বাধা নিষেধ নেই। কাকিমা বলল, হ্যাঁ এটা তুমি ভালোই বলেছ, কিন্তু দেখো সবাই এসেছো বলেই এমন মজার গল্পগুলো ডানা মেলেছে। কোত্থেকে কিষাণ এসে বলল, পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি, তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। বুঝলাম জীবনে সবাই সব কিছু পায় না, তবে স্বপ্ন দেখতে বাধা নেই, স্বপ্নই তো আশার প্রদীপ, তাই না বলো অভিজ্ঞাপন? সুলেখা কর্মকার, গ্রাম এবং পোস্ট অফিস আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম।
0: পূর্ব আমাদের পরবর্তী চিঠি পাঠিয়েছেন লালবাজার মাকুড়া থেকে শ্রাবণী মুখার্জি। উপলব্ধির সেই বিকেলের ম্লান আলোটা যখন মহাকাল মন্দিরের সিঁড়িতে এসে পড়েছিল, অনিমেষের মনে হল জীবনটা আসলে একটা গোলক ধাঁধা, আমরা শুধু এক দরজা থেকে অন্য দরজায় ধাক্কা খেয়ে মরি। অথচ শৈশবে শোনা সেই উপনিষদের লাইনটা হঠাৎ ওর ভেতরে গুনগুন করে উঠল, পিতা নহিয়সি পিতা নবোধি, সবাই বলে ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বর থাকা আর তাঁকে অনুভব করার মধ্যে যে আসমান জমিন তফাৎ, সেটা কি বোঝায় সবাই? সমরেশীয় ঢঙের সেই শান্ত অথচ ধারালো প্রশ্নটা যেন বাতাসের কানে কানে বাজল, পিতা নসি, তুমি আমাদের পিতা, ব্যাস এটুকু তো।

0: একটা ঘোষণা মাত্র, একটা স্টেটমেন্ট, কিন্তু তারপরেই আসছে আসল মুচুরটা, পিতা নবোধি। অর্থাৎ তুমি যে পিতা, সেই বোধটা যেন আমার মধ্যে জন্মায়। মাধবীলতা একবার বলেছিল না, চেনা আর জানার মধ্যে একটা সূক্ষ্ম সুতোর আড়াল থাকে। আমরা চিনি অনেককেই, কিন্তু কজনকে জানি? ঈশ্বরকেও আমরা চিনে রেখেছি ওই পঞ্জিকার পাতায় বা মন্দিরের বিগ্রহে, কিন্তু পিতা হিসেবে তাকে নিজের সত্তায় অনুভব করা, সেই বোধটা সহজে আসে না। একটা সন্তান যেমন ভিড়ের মধ্যে তার বাবার হাতটা ধরে থাকলে নিজেকে সব থেকে নিরাপদ বলে মনে করে, ঠিক সেই নিরাপত্তা আর আশ্রয়ের বোধটাই হল বোধি। আসলে এই মন্ত্রটা কোনো মন্ত্র নয়, একটা আরতি, একটা জেদ। মানুষ যখন পৃথিবীর সব সম্পর্কের হিসেব মেলাতে গিয়ে ব্যর্থ হয়, যখন স্বার্থ আর ধূর্তামির লড়াইয়ে সে ক্লান্ত, তখনই সে সেই আদিম পিতার কাছে ফিরতে চায়। সে বলতে চায়, আমি জানি তুমি আছো, কিন্তু আমার পাথর হয়ে যাওয়া মন যেন তোমাকে অনুভব করতে পারে, আমার অহংকার যেন তোমার সামনে নুয়ে পড়তে শেখে। জলপাইগুড়ির সেই কুয়াশা ঘেরা সকাল হোক কিংবা কলকাতার ট্রাম লাইনের ব্যস্ততা, মানুষের ভেতরে সেই একাকিত্ব কাটানোর একমাত্র ওষুধ হলো এই উপলব্ধি, তুমি শুধু আকাশের কোনো দূরবর্তী ঈশ্বর হয়ে থেকো না, আমার প্রতিদিনের রক্ত মাংসের অস্তিত্বে তুমি পিতা হয়ে ধরা দাও। এটাই তো বোধের পূর্ণতা। উপনিষদ আর জীবন দুটো সমান্তরাল লাইনের মতো চলতে চলতে একদিন যখন মিলে যায় কোনো এক নাম না জানা স্টেশনে, তখনই মানুষ বুঝতে পারে ওই একটা মন্ত্রের ভেতরে লুকিয়েছিল তার সমস্ত লড়াইয়ের শেষ আশ্রয়। লিখেছেন শ্রাবণী মুখোপাধ্যায়, লালবাজার, বাঁকুড়া থেকে।
1: পরের চিঠিখানি লিখেছেন দেবাশিস খাঁ, কোন্নগর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় সাথী, প্রতিটি দিনেই নতুন পুরনো বলে কিছু নেই, তবু মানুষের জীবনে এক একটা দিন এমন আসে যেটা স্মরণীয় হয়ে থাকে। সেই দিনটার কথা ভেবে মনে হয়, যদি সেই দিনটা একবার বা বারবার ঘুরে আসতো তাহলে কেমন হতো। আমরা একবার সাহেবের বড়দিন উপলক্ষে কোলাঘাটের রূপনারায়ণ নদেতে চড়ুই ভাতি করতে গিয়েছিলাম। যে সকল আত্মীয়রা বাইরে থাকে তারাও এসেছিল আমাদের সঙ্গে আনন্দ শেয়ার করতে। কি ভালো লাগছিল! বিস্তৃত জলরাশি, নদের শান্ত জলে ছোট ছোট ঢেউ উঠছে, সূর্যের নরম মিষ্টি আলো সবুজ গাছে পড়ে ঝলমল করছে, নদের ওপর বাস এবং ট্রেন চলাচলের আপ ডাউন ব্রিজে কত গাড়ি পেছন পেছন ছুটছে, জেলেরা ছোট ছোট ডিঙ্গি লয়ে নদের মাঝখানে সারি দিয়ে বসে আছে, মাথার উপর উন্মুক্ত নীল খোলা আকাশ, নীলেই নীলে অম্বর যেন জলকে ছুঁতে চায়, দারুণ এক প্রাকৃতিক সৌন্দর্য। নদীর দুপায়ে মানুষের ঘর বাড়ি, হোটেল লজ, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট প্রকৃতির সঙ্গে মিলেই মিশে একাকার হয়ে গেছে। আমরা পিকনিক সেরে রাস্তায় রাতের আলো গাড়ির জানলা দিয়ে দেখতে দেখতেই সবাই বাড়ি ফিরলাম। সত্যি সেদিন কি দারুণ মজা হয়েছিল! যদি এমন হতো প্রতিদিন সবাইকে নিয়ে বনভোজন এবং বেড়ানো, কি ভালোই না লাগত। দেবাশিস খাঁ, কোন্নগর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।

0: একটি ঘোষণা, আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলায় একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আপনাদের সকলকে রইল সাদর আমন্ত্রণ। ঘোষণাটি শেষ হল।
1: রয়েছে আরও একটি তথ্য। আগামী 16 এবং 17 মে আগরতলায় বসছে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ওপেন অ্যান্ড গার্লস চেস চ্যাম্পিয়নশিপ। নাগেজলাস্থিত অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 6 রাউন্ডের এই প্রতিযোগিতা থেকে জাতীয় অনূর্ধ্ব 13 চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দল গঠন করা হবে। এন্ট্রি ফি 600 টাকা। নাম জমা দেবার শেষ তারিখ আগামী 15 মে বিকেল 4টে পর্যন্ত। রয়েছে আরেকটি তথ্য। ত্রিপুরার বিখ্যাত আনারসকে আন্তর্জাতিক স্তরে আরও পরিচিত করে তোলা এবং বিশ্ববাজারে এর সম্ভাবনাকে প্রসারিত করার লক্ষ্যকে সামনে রেখে দিল্লিতে ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী 27 থেকে 29 জুন 2026 3 দিনব্যাপী এ উৎসব দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের মূল ভাবনা বা থিম রাখা হয়েছে আনারসে আত্মনির্ভরতা, অর্থাৎ ত্রিপুরা ইন্ডিয়াস গোল্ডেন হারভেস্ট।
0: অভিজ্ঞাপন পর্বে আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য এবার থাকছে কর্মখালী বিজ্ঞপ্তি। সিআরপিএফ এ কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। 0 পদ 9195টি। যোগ্যতা মাধ্যমিক, আইটিআই পাস, বয়স অনূর্ধ্ব 27 বছর। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 19 মে 2026। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা আগরতলাসহ বিভিন্ন কেন্দ্রে। বিস্তারিত কল লেটারে জানানো হবে। বিস্তারিত জানতে এদের ওয়েবসাইট পদভিত্তিক 0 পদের বিভাজন দেখে নিতে পারেন।

0: রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের 8 জেলায় 11 মাসের চুক্তিভিত্তিক ড্রাইভার পদের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদ 50টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বয়স 20-40 বছর, সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। 13-16 মে পর্যন্ত জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউর নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। বিস্তারিত জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইট দেখে নিতে পারেন। কর্মখালী বিজ্ঞপ্তি শুনলেন।
1: আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মন, আর মন ভালো থাকলেই কাজে আসে স্বতঃস্ফূর্ততা এবং আনন্দ। মন ভালো রাখার জন্য নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ইতিবাচক চিন্তাভাবনা করা কিন্তু জরুরি। প্রকৃতির সান্নিধ্যে থাকা, পছন্দের গান শোনা, শখের কাজ করা, পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো এবং প্রয়োজনে একা কিছুটা সময় কাটিয়ে কিন্তু মন ভালো করা সম্ভব। তাছাড়াও নিয়মিত ব্যায়াম করলে এন্ডরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে এবং পাশাপাশি রাতে

0: সাত থেকে আট ঘন্টা ঘুম মানসিক চাপ কমায় এবং মন শান্ত রাখে। এবং গান শোনা, বই পড়া, বাগান করা বা ছবি আঁকার মতো কাজও কিন্তু মনকে ভালো রাখে। সবসময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন এবং নিজেকে ভালো রাখার জন্য কী কী বিষয় অবলম্বন করা দরকার সেটা কিন্তু নিজেকেই বুঝতে হবে।
1: আপনারা শুনছেন অভিজ্ঞাপন পর্বে, আমাদের নানা বিষয়ের তথ্য এবং কর্মখালীর বিজ্ঞপ্তি। এই পর্বের একেবারে অন্তিম পর্যায়ে আমরা রয়েছি। জানিয়ে দিচ্ছি আকাশ কি বলছে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে তাপমাত্রা পরিলক্ষিত হয় ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮% এবং সর্বনিম্ন ৫২%।
0: আজকের মতো অভিজ্ঞাপন পর্ব এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কোয়েল ভট্টাচার্য।
1: আমি শিল্পী ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যে প্রথমে দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ এবং তারপর শিলং কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

নমস্কার, সুপ্রভাত। আরও একটা নতুন সকালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে। আজকের তোমায় গান শোনাবো পর্বে আমি আরজে কোয়েল। আজকের তোমায় গান শোনাবো অনুষ্ঠানে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, বা এমন একজন শিল্পীকে নিয়ে কথা বলবো যাকে ছাড়া বাংলা চলচ্চিত্রের ইতিহাস অসম্পূর্ণ। তিনি কেবল একজন অভিনেত্রী বা গায়িকা ছিলেন না, তিনি ছিলেন বাঙালির প্রথম ডিভা। সাদা কালো পর্দার সেই মায়াবী মুখ, যার কণ্ঠের জাদুতে বোধ হয়ে থাকত গোটা বাংলা, তিনি কানন দেবী।

1916 সালে হাওড়ায় জন্ম। শৈশবটা মোটেও সহজ ছিল না তার। দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হওয়া সেই মেয়েটির মাত্র 10 বছর বয়সে স্টুডিওর দরজায় কড়া নেড়েছিলেন নির্বাক ছবি জয়দেবে অভিনয় দিয়ে শুরু। আর তারপর তার পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই ছোট্ট কানুনবালাই একদিন হয়ে উঠলেন সবার প্রিয়

কানন দেবী যখন পর্দায় আসতেন, মানুষ শুধু তার অভিনয় দেখতে নয়, তার গান শুনতেও ভিড় জমাত। সেই সময় প্লেব্যাক গায়কের প্রচলন আজকের মতো ছিল না, অভিনেতাদের নিজেদের গান নিজেদেরই গাইতে হতো। কানন দেবী ছিলেন সেই বিরল প্রতিবাদীর মধ্যে একজন যার শাস্ত্রীয় সঙ্গীতেও ছিল অগাধ পাণ্ডিত্য। বিখ্যাত সঙ্গীত পরিচালক রায়চাঁদ বরান এবং পঙ্কজ মল্লিকের কাছে তিনি তালিম নিয়েছিলেন। তার কণ্ঠের সেই বিশেষ কাজ আজও সঙ্গীত শিক্ষার্থীদের কাছে বিস্ময়।

আজকে কথা বলছি কানন দেবীকে নিয়ে। কানন দেবীর সঙ্গীত জীবনের সফরটি ছিল এক রূপকথার মতো। দারিদ্রের অন্ধকার থেকে উঠে এসে তিনি যেভাবে বাংলা গানের জগতে নিজের সাম্রাজ্য স্থাপন করেছিলেন, কানন দেবীর বিধিবদ্ধ কোনো সঙ্গীতের স্কুল ছিল না। অভিনয়ের প্রয়োজনে স্টুডিওতে যাতায়াত করার সময় থেকেই তার সঙ্গীত প্রতিভার বিকাশ ঘটে। তৎকালীন নিউ থিয়েটার্সের সঙ্গীতকারদের সংস্পর্শে এসে তার গায়কিতে আভিজাত্য যুক্ত হয়। তিনি প্রথাগত তালিম নিয়েছিলেন কিংবদন্তি পঙ্কজ কুমার মল্লিক এবং রায়চাঁদ বড়ালের কাছে। পরবর্তীতে তিনি বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের পাঠ নেন।

0: ಕರಳಮು ನಾರಿ.
1: অনুরাধা
0: কে?
1: অনুরাধা, তুমি এরকম করে এখানে শুয়ে
0: পরনে?
1: অনুরাধা, তোমার কণ্ঠের কৃষ্ণ গানে গ্রামের এই বনপথ চিরদিন আনন্দে ভরে উঠেছে। আজ তুমি পথের ধুলায়, কেন, কিসের দুঃখ?
0: দুঃখ

0: মোর পিয়া যার পাশে বইছে।
1: এ কি অনুরাধা, তুমি আমার কণ্ঠে মালা দিলে?
0: সবা দুঃখ কমো তার পাশে, সবা দুঃখ কমো তার পাশে। দেখো ঠাকুর, আমাদের মন্দিরের কৃষ্ণগোপাল ঠাকুরটি ভারী ভালো ছেলে। আমায়

সে যুগে আজকের মতো প্লেব্যাক তথা সহজলভ্য ছিল না। অভিনেতাদের নিজেদের গান নিজেদেরই গাইতে হতো। কাননদেবী ছিলেন এতে অপ্রতিদ্বন্দ্বী। 1937 সালে মুক্তি ছবিতে তার গাওয়া গানগুলো তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। তার কণ্ঠের মধ্যে ছিল এক ধরনের কম্পন যা শ্রোতাদের মুক্ত করত। কাননদেবী ছিলেন প্রথম দিকের সেই গায়িকাদের মধ্যে একজন যারা রবীন্দ্রসঙ্গীতকে চলচ্চিত্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করেছিলেন। মুক্তি ছবিতে তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের গান শুনে কবিগুরু স্বয়ং মুগ্ধ হয়েছিলেন।

0: नहीं।
1: কেবল লঘু বা আধুনিক গান নয়, ঠুমরি এবং দাদরা গায়কিতেও তার অসাধারণ দখল ছিল। তার কণ্ঠের স্বচ্ছতা এবং সূক্ষ্ম কাজগুলি ছিল বিস্ময়কর। ১৯৪২ সালের ছবি শেষ উত্তরে তার বিখ্যাত গান আমি বনফুল গো আজও তার সঙ্গীত জীবনের শ্রেষ্ঠ পরিচয় বহন করে। নিউ থিয়েটার্সের সঙ্গে যুক্ত হওয়ার পর তার সঙ্গীত জীবন আরও সমৃদ্ধ হয়েছিল।

নিউ থিয়েটার্স সেই সময় বাংলা চলচ্চিত্র এবং সঙ্গীতের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এখানে কাজ করার ফলে তিনি উচ্চমানের সঙ্গীত পরিবেশের মধ্যে নিজেকে আরও বিকশিত করতে পেরেছিলেন।

নবতরুবন নব নব বিকশিত ফুল, নব নব বিকশিত ফুল, নব বৃন্দাবন নব নব তরুবন নব নব বিকশিত ফুল, নব নব বিকশিত ফুল, নবলোক সন্ত নবলোক নয়ানিল বাতল নবয়লিকুল, নবলোক বসন্ত নবলোক নয়ানিল বাতল নবয়লিকুল, বাতল নবয়লিকুল, নব বৃন্দাবন নব নব তরুগণ নব নব

ঘড়ি জানান দিচ্ছে 9:46, 9:10 পর্যন্ত থাকবো তোমার গান শোনাবো অনুষ্ঠানটি নিয়ে। কানন দেবীকে নিয়ে মজার বিষয় ছিল তার গান শেখার আগ্রহ। একবার ওস্তাদ আল্লাহ রাখা খাঁ সাহেব তাকে খুব কঠিন একটি সরগম শেখাচ্ছিলেন। কানন দেবী কিছুতেই সেটা ধরতে পারছিলেন না। রাগের মাথায় তিনি বলে বসলেন, আমি কি আপনার তবলা যে এত জোরে পেটাচ্ছেন? অর্থাৎ গানের সুরটি তবলার বোলের মতোই দ্রুত ছিল। খাঁ সাহেব হেসে ইশারা, তিনি বলেছিলেন, তুমি তবলা নাও কানুন, তুমি হলে সেতার, একটু তার টামলেই বেজে ওঠো। এরপর খুব সহজেই তিনি সেই কঠিন সুরটি তুলে নিয়েছিলেন।

0: dine do lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo.
1: আপনার এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম মূল সন্ততে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে, আর আজ কথা বলছিলাম কানন দেবীকে নিয়ে।

নয়াদিল্লিতে আজ থেকে ব্রিক্সভুক্ত দেশগুলোর বিদেশ মন্ত্রীদের দুদিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল আবুধাবি সফর করবেন। এই মাসের শুক্রবার থেকে 20 তারিখের মধ্যে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন, যা তার 5 দেশের সফরের প্রথম গন্তব্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এর ফলে রাজ্য থেকে রেফারেল রোগীর সংখ্যা 80% হ্রাস পেয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিটি 2026-27 বিপণন মৌসুমের জন্য 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে সরকার খারিফ ফসলের MSP বাড়িয়েছে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভুজি অভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে মণ্ডল প্রশিক্ষণ পর্ব শুরু হবে। গতকাল প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী এখবর জানিয়েছেন। আজ আগরতলার নাগেরচলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এই কর্মসূচির উদ্বোধন করেন। চরিলাম ব্লকের অধীন সুতামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সিপাহীজলা জেলাভিত্তিক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত গতকালের এই প্রশাসনিক শিবিরে সুতামুড়া, বংশীবাড়ি, রামনগর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামীণ জনপদের মানুষ তাদের প্রয়োজনীয় প্রশাসনিক পরিষেবা গ্রহণ করেন। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন পরিচালিত দ্বাদশ শ্রেণী চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। গতকাল ফলাফল প্রকাশিত করে CBSE জানিয়েছে, 17,68,000-এরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে সদ্য সমাপ্ত উপনির্বাচনে বিজয়ী বিজেপির জহর চক্রবর্তী গতকাল রাজ্য বিধানসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বিধানসভার লবিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অধ্যক্ষ রামপদ জমাতিয়া শ্রী চক্রবর্তীকে শপথ বাক্য পাঠ করান। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় কসমোপলিটন ক্লাব এবং স্পুলিঙ্গ ক্লাব সেমিফাইনালে উঠেছে। আগামীকাল দুটি সেমিফাইনাল খেলা হবে। আগামী 24 ঘন্টায় ঊনকোটি এবং উত্তর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

কেনার ক্ষেত্রে হোক, নতুন টিভি কেনার ক্ষেত্রে হোক, বা নতুন কোনো কিছু কেনার ক্ষেত্রে তৎকালীন পরিস্থিতিতে আমরা যে ব্যবস্থার উপর বা যে বিষয়টিকে হাতিয়ার করি সেটা হচ্ছে ইএমআই। আজকে প্রসঙ্গ এই ইএমআই সুবিধা নাকি নতুন টেনশন, কি মনে হয় আপনাদের? আজকের প্রসঙ্গ ইএমআই সুবিধা নাকি নতুন টেনশন? ফোন করবেন 03212326253। পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169695। ইএমআই এর পুরো অর্থ হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, অর্থাৎ মাসিক কিস্তি। এটা আজকের সময়ের একটা বাস্তব সত্য। একদিকে ইএমআই আমাদের স্বপ্নকে হাতের নাগালে এনে দেয়, আবার অন্যদিকে কখনো কখনো সেই ইএমআই মাসের শেষে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ইএমআই সুবিধা হচ্ছে একসাথে বড় টাকা না দিয়েও আমরা মোবাইল, বাইক, ফ্রিজ বা বাড়ি কিনতে পারি, আর মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে সেটার অনেক প্রয়োজন হয়। আজই দরকার, পরে ধীরে ধীরে শোধ, এই সুবিধাটাই কিন্তু ইএমআইকে জনপ্রিয় করেছে। আজকের প্রসঙ্গ ইএমআই সুবিধা নাকি নতুন টেনশন। ফোন করবেন 03212326253। পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169695। আপনাদের জন্য রয়েছে একটি ঘোষণা। আকাশবাণী সহমিয়ায় পূর্ণ করেছে 90 বছর। এই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে। আগামীকাল অর্থাৎ 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে এই বনুক অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। কাল 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। আজকের প্রসঙ্গ আপনাদের জন্য ইএমআই সুবিধা নাকি নতুন টেনশন। ফোন করবেন 03212326253, আর হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169695। কেউ কি রয়েছেন? না, কাউকে কিন্তু দেখছি না এই মুহূর্তে। আমরা অনেকেই ইএমআইতে খুব বড় বড় জিনিস কিনে থাকি, যেমন ধরুন নতুন ফ্রিজ, নতুন মোবাইল। এসব ক্ষেত্রে ইএমআই এর প্রচলন বা ইএমআই আমরা বেশি ব্যবহার করি। তার মানে হচ্ছে আপনারা মাসে মাসে সেই কেনা জিনিসটির অর্থ পরিশোধ করতে পারবেন। তবে এক্ষেত্রে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, এটা টেনশন নাকি সুবিধা, কি মনে হয় আপনাদের? কেউ রয়েছেন ফোন লাইনে? হ্যালো, হ্যালো, কেউ কি রয়েছেন? না, এই সমস্যাটা এখনো ঠিকভাবে মেটেনি, তবে আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে শীঘ্রই কথা বলার। তবে হোয়াটসঅ্যাপ রয়েছে, মনের কথাগুলো, এই বিষয় সম্পর্কিত কথা বা মতামত অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাদের। আরও একটি অনুষ্ঠানের ঘোষণা রয়েছে। একই বাড়ি একই ঘর, তবু কি কোথাও বাড়ছে অদৃশ্য দূরত্ব? 101.6 MHz FM উচ্চান্ততে আজ অর্থাৎ 14 মে বৃহস্পতিবার রাতে 9:30 শুনুন লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয়, ঘরে থেকেও দূরে। আজকের ব্যস্ত জীবন, প্রতিযোগিতা, মোবাইল আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে পরিবারে কি কমে যাচ্ছে একসাথে সময় কাটানো? নতুন প্রজন্ম কি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে পরিবারের কাছ থেকে, নাকি সময়ের সাথে বদলে যাচ্ছে সম্পর্কের ধরন? এই বিষয় নিয়ে আপনার অনুভূতি, অভিজ্ঞতা আর মনের কথা শুনতে চাই আমরা। ফোন করে সরাসরি অনুষ্ঠানে যোগ দিন এবং জানান আপনার মতামত। সাথে থাকছেন আর চেয়ে দেবাশিস, ফোন নম্বর 03212326253। কেউ রয়েছেন? হ্যালো, হ্যালো, না, কেউ নেই। চলুন একটা গান শুনছি, আর আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন আপনার কথা, আপনার এই বিষয়ে আপনার মতামত।

আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, বলছি তোমায় অনুষ্ঠানে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের লাইফে এই শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, সেটা নতুন মোবাইল।

আজকের বিষয় ইএমআই, সুবিধে নাকি নতুন টেনশন? আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান আপনাদের মতামত, যেহেতু ফোন লাইনে যোগাযোগটা ঠিক হচ্ছে না। 9402169655 রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে বাইক, টিভি, ফ্রিজ, এমনকি বাড়ি, সব কিছু এখন ইএমআইতে পাওয়া যায়। অনেকের কাছে এটা আশীর্বাদ, আবার অনেকের কাছে কিন্তু মাসের শেষে বড় চিন্তার কারণ। ইএমআই আসলে এমন একটা ব্যবস্থা যেখানে কোনো জিনিস বা ঋণের পুরো টাকা একসাথে না দিয়ে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে পরিশোধ করা যায়। সহজ ভাষায় বলতে গেলে, ধরুন এখন ব্যবহার করুন, পরে ধীরে ধীরে টাকা শোধ করুন। ধরুন আপনি 60,000 টাকার একটি ল্যাপটপ কিনলেন, একসাথে পুরো টাকা না দিয়ে 12 মাসের ইএমআই করলেন, আর প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে। যখন আপনি ইএমআই নেন, তখন ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি আপনার হয়ে পুরো টাকা দোকানদারকে দিয়ে দেয়, আর তারপর আপনি সেই টাকা ধীরে ধীরে মাসে শোধ করেন। ইএমআইয়ের সবচেয়ে বড় সুবিধে

মধ্যবিত্ত মানুষের জন্য অনেক স্বপ্ন পূরণ করা যায়। একেবারে বড় অঙ্কের টাকা খরচ না করে ছোট অংশে দেওয়া যায়। কিন্তু ইএমআইয়ের অসুবিধেও আছে। অনেক সময় ইএমআইতে জিনিস কিনলে দাম বেশি পড়ে, কারণ সেখানে জিএসটি যোগ হয়। প্রতি মাসে নির্দিষ্ট টাকা দিতে হবে, এই চিন্তাটি অনেক সময় মানসিক চাপ উপকৃত হয়ে দাঁড়ায়। কে রয়েছেন দেখব। হ্যালো, না কথা কিছুতেই হচ্ছে না। চলুন একটা গান শুনছি, গানের পর আবারও ফিরে আসছি আজকের প্রসঙ্গে।

আজকের প্রসঙ্গ আপনাদের জন্য ইএমআই সুবিধা নাকি নতুন টেনশন। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন নিজেদের অভিজ্ঞতা, নিজের মতামতকে 9402169965। আসলে ইএমআই যদি আমরা এই বিষয়টাকে দেখি, তাহলে একদিকে যেমন সুবিধে আছে, আবার অন্যদিকে অসুবিধেও কিন্তু রয়েছে। ইএমআই এর ফাঁদে হয়তো আমরা খুব দামি জিনিস চট করে কিনে ফেলতে পারি, হ্যাঁ তৎক্ষণাৎ এই বিষয়টিকে খুব সহজ মনে হয় এবং খুব ভালো মনে হয়, কিন্তু মাসের শেষে ফুরলেই সেই ইএমআই এর জন্য কিন্তু দিতে হয় কিস্তি, অর্থাৎ ইনস্টলমেন্ট। আর এখানে অনেক সময় যাদের যারা না বুঝে বেহিসেবিভাবে কোনো জিনিস কিনে ফেলেন, তাদের জন্য কিন্তু সত্যি উদ্বেগের ব্যাপার। কেউ রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, না কথা বলা হচ্ছে না। যাই হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান আপনাদের মতামতগুলো। আজকে ফোন লাইন কিছুটা সমস্যা রয়েছে এবং আমরা আশা রাখছি সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উতরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। তবে এই সময়টুকু নষ্ট করে লাভ নেই, আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন আজকের এই বিষয় নিয়ে আপনার মতামত।

আপনার এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততেই আজকের বলছি তোমায় অনুষ্ঠানে। আজকে প্রসঙ্গ বা প্রশ্ন আপনাদের জন্য রেখেছিলাম, ইএমআই সুবিধে নাকি নতুন টেনশন? ইএমআই দিলে বা ইএমআইতে আমরা কোনো জিনিস তৎক্ষণাৎ কিনতে পারি, এটা যেমন সত্য, তেমনি কিন্তু মাসের শেষে আপনার সেই ইএমআই এর ইনস্টলমেন্ট দিতে হয়, তেমনিভাবে এই কথাটাও কিন্তু সত্যি। আর তখন আপনার পকেটে টাকা থাকুক বা আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক, আপনাকে কিন্তু সঠিক সময়ে সেই ইএমআই কিন্তু দিতে হবে। তাই এই প্রশ্নটা যদি রাখি, ইএমআই সুবিধে কিংবা নতুন টেনশন, তাহলে কিন্তু বলা যায় দুটোই। কারণ ইএমআই এর মাধ্যমে আমরা কোনো জিনিস, কোনো দামি জিনিস তৎক্ষণাৎ কিনতে পারি ইনস্টলমেন্টের মাধ্যমে, আবার মাসের শেষে যখন সেই ইনস্টলমেন্ট দিতে হয়, অর্থাৎ ইএমআই দিতে হয়, সেটাও কিন্তু অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কেউ রয়েছেন একজন? হ্যালো, হ্যালো, না আজ কিছুতেই কোনোভাবেই কথা বলা যাচ্ছে না। তবে সব কিছুর যেমন

এমন একটা অল্টারনেটিভ রয়েছে, তেমনি কিন্তু আমাদের সঙ্গে আমাদের কাছেও রয়েছে হোয়াটসঅ্যাপ। আপনারা মেসেজ করুন 00321232623 আমাদের ফোন নম্বর, আর হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965।

আপনার এই মুহূর্তে রয়েছেন বলছি তোমায় অনুষ্ঠানে, আর আজকের প্রসঙ্গ আপনাদের জন্য রেখেছিলাম ইএমআই টেনশন নাকি নতুন সুবিধে। স্টুডিওর ঘড়ি কিন্তু জানান দিচ্ছে 9:50:18, কেউ একজন রয়েছেন ফোন লাইনে। হ্যালো হ্যালো,

নটা বেজে 55 মিনিট হয়ে 55 সেকেন্ড। আপনারা এই মুহূর্তে রয়েছেন আর যে কোয়েলের সঙ্গে 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্তে বলছি তোমায় অনুষ্ঠানে। আজকের প্রসঙ্গ বা প্রশ্ন আপনাদের জন্য রেখেছিলাম ইএমআই, সুবিধে না টেনশন। তবে ফোন বিভ্রাটের জন্য আজকে কথা বলাটা কারোর সঙ্গেই ঠিক হয়ে উঠছে না। তবে বললাম যে হোয়াটসঅ্যাপ কিন্তু রয়েছে, আপনারা আপনাদের অনুভূতি আপনাদের মতামত আমাদের এই বিষয়ের উপরে অবশ্যই লিখে জানাতে পারেন। 10টা পর্যন্ত আছি অনুষ্ঠানটি নিয়ে, তারপরে রয়েছে তুমি অনন্য অনুষ্ঠান।

0: আজকের মতো বলছি তোমায়ের পর্বটি এখানেই শেষ করছি। এবারে ছোট বিজ্ঞাপন বিরতি, তারপর রয়েছে তুমি অনন্য অনুষ্ঠান।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: প্রত্যেক অনন্যাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তুমি অনন্য অনুষ্ঠানে। আজকে যে প্রশ্নটি আমাদের অনন্যাদের জন্য রয়েছে সেটা হচ্ছে, মেয়েদের দক্ষতার চেয়ে আচরণকে কেন বেশি বিচার করা হয়? অর্থাৎ অনেক সময় দেখা যায় একজন মেয়ের কাজের দক্ষতা, মেধা বা পরিশ্রমের চেয়ে তার কথা বলার ধরন, হাসি, পোশাক, ব্যবহার কিংবা কেমন মেয়ে, এসব বিষয়ে বেশি আলোচনা আসে। আজকের প্রশ্ন, মেয়েদের দক্ষতার চেয়ে আচরণ কেন বেশি বিচার করা হয়? আপনার জীবনের সঙ্গে, আপনার চোখে দেখা কোনো ঘটনার সঙ্গে বা আশেপাশের কোনো ঘটনার সঙ্গে যদি এই বিষয়টির মিল পান তাহলে অবশ্যই ভাগ করুন আমাদের সঙ্গে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। স্টুডিওর এপারে আমি রয়েছি আর যে কোয়েল, থাকবো 11টা পর্যন্ত এই অনুষ্ঠানটি নিয়ে।

কিছুদিন আগে হায়দ্রাবাদের এক চাঞ্চল্যকর অভিযান ঘটেছিল এক মহিলা পুলিশকর্মী দ্বারা। এক ঊর্ধ্বতন মহিলা পুলিশ কর্মকর্তা ছদ্মবেশে নিরাপত্তা মূল্যায়ন চালান, যা রাতে নারীদের নিরাপত্তা সংক্রান্ত অনেক বাস্তবতা উন্মোচন করেছিল। জানা যায়, মালকাজগিরির পুলিশ কমিশনার সুমতি একজন সাধারণ মহিলার ছদ্মবেশে রাত 12:30 থেকে 3:30 পর্যন্ত একটি বাস স্টপে একা দাঁড়িয়েছিলেন। এই 3 ঘন্টার মধ্যে অনেক লোক তার কাছে আসেন এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। শুধুমাত্র অভিযোগ বা প্রতিবেদনের উপর নির্ভর না করে এই সাহসী মহিলা পুলিশ অফিসার শুধুমাত্র নারীদের অবস্থান বা রাতের বেলা মেয়েদের কী কী রকম সমস্যার মধ্যে পড়তে হয় সেটি উপলব্ধি করার জন্য একাই অভিযানটি চালিয়েছিলেন। আজকের বিষয় আপনাদের জন্য রেখেছিলাম, মেয়েদের দক্ষতার চেয়ে আচরণকে কেন বেশি বিচার করা হয়। সমাজে একজন মেয়েকে বিচার করার সময় আমরা ঠিক কী দেখি, তার কাজ, তার মেধা, তার যোগ্যতা।

নাকি তার কথা বলার ধরন, পোশাক, হাসি ব্যবহার আর ভদ্রতা? খুব বাস্তবভাবে বললে অনেক ক্ষেত্রেই মেয়েদের দক্ষতার আগে তাদের আচরণকে বিচার করা হয়, এবং এই বিচারটা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না আমরা কি করছি। একটা ছেলে শিশুকে বলা হয় নিজের মতো থাকো, সাহসী হয়, নিজের মত বলো, আর একটি মেয়ে শিশুকে অনেক সময় বলা হয় আস্তে কথা বলো, এভাবে হেসো না, বেশি তর্ক করতে নেই, মেয়েদের একটু শান্ত হতে হয়। অর্থাৎ ছোটবেলা থেকেই মেয়েদের আচরণকে নিয়ন্ত্রণ করা হয়, তাদের শেখানো হয় কিভাবে ভালো মেয়ে হতে হয়। একজন মেয়ে হয়তো খুব ভালো ছাত্রী, দক্ষ কর্মী, ভালো নেতা, আত্মবিশ্বাসী বক্তা, কিন্তু তারপরও তার সম্পর্কে শোনা যায় খুব বেশি কথা বলে, অনেক কড়া, খুব সিরিয়াস। মেয়েদের একটু নরম হওয়া উচিত। অর্থাৎ তার দক্ষতার পাশাপাশি তার আচরণকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলার চেষ্টা চলে। এবং এই ঘটনাটি আমাদের নিজেদের জীবনে বা আমাদের আশেপাশের দেখা সমাজ ব্যবস্থায় কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা মেয়েদেরকে বিচার করি তার বাইরেটা দেখে, অর্থাৎ তার কথা বলার ধরন, তার আচার আচরণ ইত্যাদি। ভেতরের গুণটাকে অনেক সময় আমরা সেই বাহ্যিক আড়ম্বরের আড়ালে কোথাও যেন হারিয়ে ফেলি বা দেখতে চাই না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানান আজকের নারীরা এই বিষয়টাকে কীভাবে দেখছেন বা কীভাবে ভাবছেন।

সালটা 1943। ব্রিটিশ ভারতের কলকাতা তখন এক অস্থির সময় পার করছে। শহরের উপকণ্ঠে জোকার কাছে কালুয়া গ্রামে জন্ম এক ছোট মেয়ের, নাম সুবাসিনী। অভাবের সংসার, দুবেলা পেট ভরে ভাত জোটাটাই দেয়। 12 বছর বয়সে বিয়ে হয়ে গেল হাঁসপুকুর গ্রামের দিনমজুর সাধনচন্দ্র মিস্ত্রির সাথে। অভাব ছিল কিন্তু সুখও ছিল। স্বামী স্ত্রী মিলে সবজি বিক্রি করতেন। দিনান্তে শ্রমে যেটুকু আসত তাতেই সংসার চলত। কিন্তু নিয়তি বোধ হয় অলক্ষে হাসছিল। 23 বছর বয়স, কোলে 4 সন্তান, 2 ছেলে 2 মেয়ে। স্বামী সাধনচন্দ্র হঠাৎ অসুস্থ হলেন, পেট ব্যথা, বমি। সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা তেমন গুরুত্ব দিলেন না। হাতে টাকা নেই, ওষুধ কেনার সামর্থ্য নেই। চোখের সামনে বিনা চিকিৎসায় যন্ত্রণায় কাঁতরাতে কাঁতরাতে মারা গেলেন স্বামী। সুবাসিনী সেদিন কেঁদেছিলেন কি না জানা নেই, কিন্তু সেই অল্প বয়সে সদ্য বিধবা নারীটি শ্মশানের আগুনের দিকে তাকিয়ে একটা শপথ নিয়েছিলেন, টাকার অভাবে আমার স্বামী মারা গেল, কিন্তু আমি আর কাউকে এভাবে মরতে দেব না, আমি হাসপাতাল বানাব, গরিবের হাসপাতাল। সবাই ভেবেছিল শোকের ঘোরে হয়তো পাগলের প্রলাপ বুকছেন, কিন্তু সুবাসিনী জানতেন তিনি কি বলছেন। শুরু হলো এক অসম লড়াই, যে লড়াইয়ে তার সঙ্গী শুধু মনের জোর আর তার 4 সন্তান। তিনি লোকের বাড়ি কাজ নিলেন, বাসন মাজা, ঘর মোছা, আর বাকি সময়টা কলকাতার ধাপার মাঠের পাশে রাস্তার ধারে সবজি ফলাতেন। সেই সবজি ঝুড়িতে করে নিয়ে যেতেন পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজের কাছে। রোদ, ঝড়, বৃষ্টি কিছুই তাকে দমাতে পারেনি। 1 পয়সা 2 পয়সা করে জমাতেন, নিজের পেটের খিদে মেরে জমাতেন। ছেলে মেয়েদের পড়াশুনো করানোর মতো টাকা ছিল না। মেজ ছেলে অজয় ছিল মেধাবী, কিন্তু তাকেও অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে হলো। বুকের ভেতরটা দুমড়ে যেত মায়ের, কিন্তু তিনি জানতেন বড় হতে গেলে ত্যাগ স্বীকার করতেই হয়। অজয়কে বললেন, তোকে ডাক্তার হতে হবে বাবা, গরিবের সেবা করতে হবে। বছর গড়িয়ে 10 হলো। সুবাসিনীর সেই জমানো খুচরো পয়সা আর নোটের তারা একটু একটু করে বাড়তে লাগল। 1992 সাল, দীর্ঘ 20 বছরের হাড় ভাঙা খাটুনির পর তিনি 10,000 টাকা জমালেন। সেই টাকায় স্বামীর গ্রাম হাঁসপুকুরে কিনলেন 1 একর জমি। গ্রামের লোকেরা হাসাহাসি করল, সবজিওয়ালা হাসপাতাল বানাবে। 1993 সাল, বাঁশ, দরমা আর টালির ছাউনি দিয়ে তৈরি হল 400 বর্গফুটের এক ছোট্ট ঘর, নাম দিলেন

হিউম্যানিটি ট্রাস্ট। গ্রামের মানুষেরা এগিয়ে এলো, কেউ দিল বাঁশ, কেউ দিল শ্রম। ডাক্তার রঘুপতি চট্টোপাধ্যায় এবং আরও কয়েকজন দয়ালু চিকিৎসক এগিয়ে এলেন। শুরু হলো গরিবের চিকিৎসা। ওষুধের ব্যবস্থা হলো মানুষের দান করা উদ্বৃত্ত ওষুধ দিয়ে। কিন্তু সুবাসিনীর স্বপ্ন তো আরও বড়। ছেলে অজয় ততদিনে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়ে ফিরেছেন। মায়ের স্বপ্ন এবার ডানা মেলল। অজয়ের অনুরোধে স্থানীয় বিধায়ক এবং সাংসদ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তৈরি হলো 1000 বর্গফুটের পাকা বাড়ি। 1995 সালে 3 একর জমির ওপর দাঁড়িয়ে গেল 45 শয্যার এক পূর্ণাঙ্গ হাসপাতাল, হিউম্যানিটি হসপিটাল। সেখানে গরিবদের জন্য সব চিকিৎসা বিনামূল্যে বা নামমাত্র মূল্যে। যে সুবাসিনী একদিন স্বামী চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন, আজ তার হাসপাতালে হাজার হাজার মানুষ জীবন ফিরে পাচ্ছে। 1996 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল হাসপাতালের স্থায়ী ভবন উদ্বোধন করলেন। সুবাসিনী থামেননি। 2009 সালে আয়লায় বিধ্বস্ত স্থানীয় সুন্দরবনের মানুষের কষ্টের কথা শুনে ছুটে গেলেন সেখানে। স্থানীয় মানুষ জমি দান করল, তিনি গড়ে তুললেন হাসপাতালের দ্বিতীয় শাখা। সমাজ তার এই ত্যাগের স্বীকৃতি দিতে দেরি করেনি। 2009 সালে পেলেন গডফ্রে ফিলিপস ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড। 2017 সালে জাতিসংঘ তাকে সম্মানিত করল উইমেন্স ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ডে। আর 2018 সালে রাষ্ট্রপতি ভবনের গালিচায় হেঁটে যখন সেই সাধারণ সুতির শাড়ি পরা বৃদ্ধাটি রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান নিচ্ছিলেন, তখন হয়তো আকাশের ওপার থেকে সাধনচন্দ্র মিস্ত্রিও গর্বে বুক ফুলিয়েছিলেন। সুবাসিনী মিস্ত্রির জীবন কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। সুপারস্টার তার জীবনী দিয়ে তৈরি করেছেন সিনেমা পদ্মশ্রী সুবাসিনী মিস্ত্রি। কিন্তু সিনেমার পর্দা তাকে পুরোপুরি ধরতে পারে না, কারণ সুবাসিনী শুধু একজন ব্যক্তি নন, তিনি এক প্রতিষ্ঠান। তিনি প্রমাণ করেছেন হাসপাতাল বানাতে বড় ডিগ্রি বা কোটি টাকা লাগে না, লাগে একটা আকাশ ছোঁয়া হৃদয় আর ইস্পাত কঠিন চেত। আজ যখন আমরা চিকিৎসার খরচ নিয়ে হাহাকার করি, তখন সুবাসিনী মিস্ত্রির এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ইচ্ছে থাকলে উপায় হয়। ধাপার মাঠের সবজিওয়ালা থেকে পদ্মশ্রী, এই যাত্রাপথ সহজ ছিল না, কিন্তু সুবাসিনী জানতেন মানুষের সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। তার জীবন আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক, একটা ছোট মোমবাতিও সেই অন্ধকার দূর করতে পারে।

আপনার এই মুহূর্তে রয়েছেন 101.6 মেগাহার্টজ এফএম উচ্চান্ততে তুমি অনুরা অনুষ্ঠানে। আর আজকের প্রসঙ্গ বা বিষয় আপনাদের জন্য রেখেছিলাম, মেয়েদের দক্ষতার চেয়ে আচরণ বেশি বিচার করা হয় কেন? নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বদেশের জন্য নিজের স্বামীকেও পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করেননি তিনি। তার নাম নীরা আর্য, আজাদ হিন্দ ফৌজের প্রথম গুপ্তচর। আজাদ হিন্দ ফৌজ গঠন হওয়ার পর ব্রিটিশ ভারতের সিআইডি ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে গুপ্তচর বৃত্তি করে ব্রিটিশদের মোস্ট ওয়ান্টেড নেতাজি সুভাষচন্দ্র বসুকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়। অনেক চেষ্টার পর একসময় সুযোগ পেয়েই গেলেন শ্রীকান্ত। গাড়িতে থাকা নেতাজিকে হত্যার জন্য গুলি চালালেন, কিন্তু সেই গুলি নেতাজির গাড়ির চালককে বিদ্ধ করল। সেখানে ওই মুহূর্তে উপস্থিত ছিলেন আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের এক সদস্যা নীরা আর্য। জয়রঞ্জনকে তিনি আর দ্বিতীয় সুযোগ দেননি। চোখের পলকে নীরা আর্য শ্রীকান্ত জয়রঞ্জনের পেটে বেয়নট চালিয়ে হত্যা করলেন। শুধু এটুকুই তাকে স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট ছিল। কিন্তু অভাবনীয় চমক হচ্ছে, শ্রীকান্ত জয়রঞ্জন ছিলেন নীরা আর্যের স্বামী। হ্যাঁ, নেতাজি ও দেশের জন্যে নিজের স্বামীকে হত্যা করতেও দ্বিধাবোধ করেননি নীরা আর্য। এই ঘটনার পর নেতাজি নীরাকে নাগিনী নামে অভিহিত করেছিলেন। নীরা আর্য আজাদ হিন্দ ফৌজের প্রথম গুপ্তচর ছিলেন। নেতাজি

সুভাষচন্দ্র বসু নিজেই নীরাকে এই দায়িত্ব দিয়েছিলেন। এই কাজে তার সঙ্গে ছিলেন মনুবতী আর্য, বর্মার বাসিন্দা সরস্বতী রাজামণি, দুর্গা মোল্লা গোর্খা এবং যুবক ড্যানিয়েল কালে। নীরা আর্যের আত্মজীবনীতে গুপ্তচর বৃত্তি সম্পর্কে জানা যায়, আমার সাথে আরও একটি মেয়ে ছিল, নাম রাজামণি। সে আমার চেয়ে বয়সে ছোট ছিল এবং তার জন্ম বার্মায়। সে এবং আমি একসময় ইংরেজ অফিসারদের গুপ্তচর বৃত্তির দায়িত্ব পেয়েছিলাম। আমরা বড়রা অর্থাৎ মেয়েরা ছেলেদের পোশাক পরি এবং ব্রিটিশ অফিসারদের বাড়ি এবং সামরিক শিবিরে কাজ শুরু করি। আমরা আজাদ হিন্দ ফৌজের জন্য এভাবে প্রচুর তথ্য সংগ্রহ করেছি। আমাদের কাজটি ছিল কান খোলা রাখা, সহকর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলি নিয়ে আলোচনা করা, তারপর নেতাজির কাছে তা পৌঁছে দেওয়া। কখনো কখনো আমাদের গুরুত্বপূর্ণ নথিও বহন করতে হতো।

মেয়েদের গুপ্তচর বৃত্তির জন্য প্রেরণ করা হয়েছিল, তখন আমাদের মধ্যে আমাদের স্পষ্টভাবে বলা হয়েছিল যে ধরা পড়লে নিজেরাই নিজেদের গুলি করতে। একটি মেয়ে তা করতে ভুল করে এবং তাকে ইংরেজরা জীবন্ত গ্রেপ্তার করেছিল। এতে আমাদের সংগঠনের সমূহ বিপদ এবং ক্ষতি হবে বুঝে আমি এবং রাজামণি স্থির করেছিলাম যে আমরা আমাদের সঙ্গীকে যে কোনোভাবেই হোক মুক্তি করব। আমরা নর্তকীর পোশাক পরে সেখানে পৌঁছেছিলাম, যেখানে আমাদের সঙ্গী দুর্গাকে বন্দি করে রাখা হয়েছিল। আমরা অফিসারদের মাদক খাইয়ে এবং আমাদের সঙ্গীকে সাথে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলাম, কিন্তু পালিয়ে যাওয়ার পথে পাহারায় থাকা এক সেনা গুলি চালায় এবং তাতে রাজামণির ডান পা গুলিবিদ্ধ হয়, কিন্তু তা সত্ত্বেও সে কোনো ক্রমে পালিয়ে আসতে সক্ষম হয়। এদিকে ধরপাকড়ের জন্য অনুসন্ধান শুরু হলে আমি এবং দুর্গা একটা লম্বা গাছের উপরে আশ্রয় নিয়েছিলাম। অনুসন্ধান নিচে অব্যাহত ছিল, যার কারণে আমাদের তিন দিন ধরেই গাছের উপরে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকতে হয়েছিল। তিন দিন পরে আমরা সাহস করে সুকৌশলে সঙ্গীদের নিয়ে আজাদ হিন্দ ফৌজের ঘাঁটিতে ফিরে আসি। রাজামণির সাহসিকতায় নেতাজি খুশি হয়ে তাকে আইএনএর রানী ঝাঁসি ব্রিগেডে লেফটেন্যান্ট এবং আমাকে অধিনায়ক করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের বেশিরভাগ বন্দী সৈন্যকে দিল্লির লাল কেল্লায় বিচারে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু নীরাকে স্বামী হত্যার কারণে দ্বীপান্তরের সাজা দেওয়া হয়েছিল। জেলে বন্দী দশায় তাকে অকথ্য শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। তার সেই জীবনী পড়ে জানা যায়, গ্রেপ্তারের পরে তাকে প্রথম কলকাতায় এবং কারাগারে রাখা হয়েছিল, তারপর তাকে আন্দামান জেলে পাঠানো হয়, আর সেখানেই ঘটে এক নিদারুণ নৃশংস অত্যাচারের দৃষ্টান্ত। তাদের যখন কারাগারের ভেতর দিয়ে রাত ১০টায় মহিলা কয়েদীদের সেলে ঢুকিয়ে দেওয়া হয়, শোয়ার জন্য কম্বল ইত্যাদির কোনো ব্যবস্থাই ছিল না। প্রবল শীতে রাতে তার মনে মনে একটা উদ্বেগ হচ্ছিল যে সেখানে গভীর সমুদ্রের অজানা দ্বীপে কাটিয়ে কিভাবে আমরা স্বাধীনতা পাব। রাত ১২টার দিকে একজন প্রহরী দুটি কম্বল নিয়ে এসে একটিও কথা না বলেই গায়ের উপর ফেরে চলে যায়। কম্বল গায়ে পড়ে যাওয়ায় তার ঘুম ভেঙে খারাপ লাগলেও কম্বল খাওয়া পাওয়ার পর অনেকটা আরাম হয়, যদিও গলায় হাতে এবং পায়ে লোহার শক্ত এবং ভারী শেকল দিয়ে বেঁধে রাখায় শুতে বা বসতে বেশ কষ্ট হচ্ছিল। সকালে সূর্যোদয়ের পর তিনি দেখে খুশি হলেন সেই বদ্ধ ঘরের একটি পাশে জানালা রয়েছে, তারপর জেলখানার এক কামার এলো। হাতের বেড়িগুলি কাটতে গিয়ে তার হাতের একটু কেটে যায়, তবে পা থেকে শেকল বেড়িগুলো কাটানোর সময় সেই কামারের হাতুড়ির কয়েকটা বাড়ি পায়ের ওপর পড়ে হাড়ে ২-৩ বার চোট লাগে। প্রবল ব্যথা পেয়ে নীরা বলে ওঠেন, আপনি কি অন্ধ যে পায়ে হাতুড়ি মারছেন? সে বলল, আমরা তোমাকেও মেরে ফেলতে পারি, তুমি কি করবে? আমি কারাগারে বন্দি, আমি আর আপনার সঙ্গে কী বা করতে পারি? এই বলে তিনি তাদের গায়ের উপর থুতে ছিটিয়ে বললেন, মহিলাদের সম্মান করতে শিখুন। সেলুলার জেলের ইংরেজ সুপারও তখন সেখানে ছিলেন। তিনি উচ্চকণ্ঠে কণ্ঠে বলে উঠলেন, তোমাকে একেবারে ছেড়েই দেওয়া হবে যদি তুমি আমাদের বলে দাও তোমাদের পাণ্ডা সুভাষ বসু কোথায় আছে। তিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নীরা জবাব দিলেন, এটা তখন সারা বিশ্ব জানে। বসু বেঁচে আছে, তুমি মিথ্যা কথা বলছ। যে সে বিমান দুর্ঘটনায় মারা গেছে, জেলার বলল। হ্যাঁ, নেতাজি বেঁচে আছেন, তো সে এখন কোথায়? নীরা আর্য তখন তার বুকের উপর হাত রেখে বললেন, নেতাজি আমার হৃদয়ে বেঁচে আছেন। এই কথা শুনে জেলারের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমরা নেতাজিকে তোমার হৃদয় থেকে সরিয়ে দেব, ছিনিয়ে আনবো।

সেই কামার জেলের ফুলবাড়িতে গাছের পাতা কাটার মতো বড় সাইজের সরঞ্জাম ব্যবহার করছিল, সেগুলি তার সঙ্গেই ছিল। ওরকম একটা সাঁড়াশির মতো যন্ত্রকে উঠিয়ে সে নীরার টান পা কাটার চেষ্টা করে। যন্ত্রটির ধার কম ও কিছু অংশ বোধহয় ভাঙা থাকায় একটা কাটতে পারেনি, কিন্তু অসহ্য যন্ত্রণায় তার শরীর ক্রমশ দুর্বল হতে লাগল। তারপর জেলার তার গলা চেপে ধরে বলেছিল, যদি আবারও জেলের স্টাফদের ওপর মুখের ওপর কথা বলো তাহলে কিন্তু তোমাকে উপড়ে ফেলব, বেঁচে গেলে আজ। তোমার ভাগ্য ভালো যে এটি আগুন দিয়ে উত্তপ্ত করে আনা হয়নি, যদি এটি আগুন দিয়ে উত্তপ্ত করে আনা হতো তাহলে আজ তুমি বেঁচে থাকতে না। স্বাধীনতার পরে ফুল বিক্রি করে জীবনযাপন করেছিলেন এই নীরা আর্য। নারী স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা নিয়ে নিজে লিখেছেন বই। শেষ জীবনে হায়দ্রাবাদের ফালকুনমায় একটি কুঁড়ে ঘরে বসে থাকতেন। সরকারি জমিতে থাকার কারণে তার কুঁড়ে ঘরটিও শেষ মুহূর্তে ভেঙে দেওয়া হয়। 1998 সালের 26 জুলাই তিনি প্রয়াত হন। স্থানীয় মানুষরাই তার শেষকৃত্য সম্পন্ন করে। ভারতের স্বাধীনতা ইতিহাসে এত সাহসী এক বীরাঙ্গনাকে সত্যি এখনও কুর্নিশ জানানো হয়।

দেখতে দেখতে ঘড়ির কাঁটা কিন্তু জানান দিচ্ছে, আজকের মতো আপনাদের সঙ্গে আমার সময় এতটুকুই। সব বিদায়, বিদায় নয়, আবারও ফিরে আসার জন্য যাওয়া। আজকের মতো আমাকে দিন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আরেকটি নতুন দিনে নতুন কোনো বিষয়ের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন এফএম উচ্চান্ত থেকে প্রচারিত কর্পোরেট অনুষ্ঠান।

0: খুলবাইকে ফুঙ্কা হাম যত খাই তাই দাখো কংমারে কিচিং সঙ্গ যতন লামসুগো তিনি কপর পান্ডা হাচুকনি রচাপং পান্ডাও তিনি সাংরং সাল চিং যতন সাবিমানো তাবো গজরাও চিনি স্টুডিওনি জরা খগো তামুই দঙ্গ ফুংনি দাম চিসা তামুই সতিনই অঙ্গই মুফলি থাম অংজাকাও জরা অনরক যতন লামসুগো তৈ নরকনি তিনি সাল যতনি বাকি নাম লাইনানি অংথুন অহাইকে জানাও স্টুডিও ফাইসক পাইকে আং বিনতা হিংকে হাচেক নি রেচাপং পান্তা চং খনাতক রেচাপং খনালাইনে জাদুনি রেচাপং তে চিনি আস্তেও কাইজি চুকু দফা কক সানাই রক টংনাই রক নি কক থাইবাই রেচাপজাক রেচাপং রক ন চং খনালাইনে ফাইদে হেকে হজরাবো রেচাপং তাংসা খনালাই জং চিনি তিনি পান্ডানো জং চেংলাইনাই খনাতক রেচাপং নরকনি বাকে সারাসা পয়েন্ট অফ মেগাহার্স এফএম উজ্জিন্ত খনাই তংদি লগি তংদি হজরাবো বেলাইনো খনাতক রেচাপং রঞ্জনমণি মল সমনি খরাং বাই রেচাপজাক ও রেচাপং ন
1: কদদা কঙ্গায় হাই

把你搁下一地。

আহাই কে আসুক জনাতে জং হাচক নি রেচাপং পান্দাও খনালাই তঙ্গো খনা দতক রেচাপং জাদু নি রেচাপং গজরাও জং খনালাই ন পাইখা শিবমক নি খরাং বাই রেচাপ জা খনা দতক রেচাপং কে খাখলাই ন রক যতন জরাও চিনি পান্দা খনাই তং খনা রেচাপং রক ন খনা ওই এনজে খাই তং খনা কেন রক নি যতনি শাল কাহামলাই নি নেং থু ন বন জং নাইও আংকে সালব্রুম ন চিনি পান্দা ন খনাই তং মানি বাগে ন রক ন পাই ফ্লাই আহাম বাই গে ফাইদে ও জরাও হাই ন হাই রেচাপং খনালাই নে তাবক জং হাই ন হাই জাদু নি রেচাপং ন খনালাই ফিনে জনাও খনালাই বুকু রেখা দেবরমানী খরং বাই রেচাপ যা খনাত জাদুনি রেচাপ মো

sức cho là thấy rằng khi nào tôi tốt được chào mừng khi nào lại thông qua hát sức nên được chào mừng quan đạo ông cái phải đi hay kia cho là vô chứng ta bước xuống cho là man mani có bộ lọc có tụm bộ bạc rock ta bước qua cho là vô nai lên nữa một chú bộ khung nói lên trong một đi khi nào Abu Dhabi bề này mà vô thằng gần đi lịch cái talo tin đi simi bricks man chú giác hát tôi ní bui ha một chú rock ní nó khá sali ní có làm sali mà chèn gần মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহার শাখা হাসতেও শাখ হামনি শেপ সাপ হামক্রায়তেই আপনি মান মুংকবাং ক্লাইথানি হাসতে হাপাং আলাইদা ফান রুবুইতঙ্গ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বাই নাইকল জাগ রেম চিনে আমজকনি অংকারি শাকলাই জাখা কেন্দ্র হাপাংনি কাই জিব্রে ওয়াতেমলনি হুকবার বথায় চংজাক রাংমারি বাংলানি গোসিমুং রেখা রং চাকতে কুবনি হলং কজং পাই থানি ও এবা ইম্পোর্ট খাই থানি ও ট্যাক্স বাং রেখা কেন্দ্র হাপাং ধর্মনগর বিধানসভা কেন্দ্রনি চংবাড়ি ইয়াকচুনি চংজাক বিজেপি বদলনি জহর চক্রবর্তী মিয়া হাস্তে বিধানসভানি আদং অঙ্গি সময় তাংখা চরিলাম ব্লকনি সুতারমুড়া রেমচিনি রিংনগর সিপাহীজলা হাংকর বেরেমনি শিবির কাছা সংসা চাখা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই নাইকল জাক তপন মুকুমু অরণি নগাওটি ক্রিকেট বাতাইমুঙ্গ কসমোপলিটন ক্লাব তে স্পোলিঙ্গ ক্লাব সেমিফাইনেল কাশাখা বস্কাং দামনি চিব্রেয় হাস্তিনি উনুকুতি তে সালচি হাঙ্কর গবাং খে ওয়াতে ওয়াওই মানুহনি হজাক খ্লাইরেকা নবার তেবার নাইখং আবনকারি কুবনি জেলাও ব ফেরাঙ্কি দাম সাও ব্রেচি নিসিমি বাজি কিলোমিটার দৌই নবার কতর ফাইয়ে ওয়াতে ওয়াই মানুহনে সাকলাই জাখা তিনি শালনি তুংমারি সাকাও থামচি ব্রে ডিগ্রি তেই খামাও নৈচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও টঙ্গানো আশ্রিক জরা খনা বাইকা তারপর জরা মানমানি কক বড় কক তোমা বুবাগ রক হাইকেচিং হাচুকনি রেচাবমুং পান্ডাও খনালাই দো খনা তক রেচাবমুং রক খনাই দোদি তেই লগি দোদি

জরা কিসালে লেনানা নিব নাগো হায়দানা জং সামং হুমুং নি গচার জং শাক বাই থাকন কিসা জরা জং রিনা নাগো তাম হিমালে যিনি যিনি শাক মাং কাহাম গেজে যিনি বেবাক সামং হুমুং রব কাহাম হাইনি বাকি যতন নবন সানাই জেপ্রুপানো জেসকপানো পাইলে অংথুন শাক বাই থাকন কিসে সাফানো জরা দিদি শাক মাংন কাহাম গাই তনিনা বাকে জং চামুং কাহাম চামা কাহাইন যিনি বমতম এবার যিনি মেন্টেল হেলথ ব কাহাম তোনা নাগো যিনি ওয়ান সুকমং ব কাহাম তোনা নাগো যেন জেপুর পানো ওয়ান সুকমং কাহাম পজিটিভ ওয়ান সুকমং ওয়ান সুগে যেন তোনা নাগো কে যেন কিসা জরানি না নাগো যিনি শাক বাই থাকব গেফাই দিয়ে জরাও খালাইনে খা তো রুচাপং নরকি বাকে হাইন হয় খাই দি তেই লগি দি ও খা তো রুচাপং নরকি বাকে খাখলাই নরক যত খা তো জাগানে ও রুচাপং ন

원성만 가보노 떠여 어제도 당대

ಜದುನೈ ಜದುನೈ ಜಗನೆ ತಕ್ತೋ ಹಿಂಗಲೇ

ও জরাও চং চ্যাং লাইনে দাবো মৈতুমানো পান্দানো।

रुखनाई थोंगो 7.1 मेगाहर्स एफएम उज्जैन तो जरा स्टूडियो आसुक जगांग बिनोता हंके ताबुक चीनी स्टूडियो निजरा खोगो तामुई थोंगो दीपोनी दाम चीनी तामुई शोती थाम ची चांगे मुफली चीनी इंजा हंके जरा ओ नरुक जो तनो नो दीपोन का हाम ते नरुकनी तीनी निशाल जो तनी बागे नो का हाम लाइना ने इंथो नंके मुइतुमान पांडा हंके तसंग मुइतुमान मानी कबांग मा कोक रोक शालायो मुइतुमान मानी कोक तो शाना था का हंके लाई थंग सक जे जोरा आबो बेबाग नो चीनी मुइतुनी मारी अंगे तरुको जंग কাহাম অংথুন হামিয়া অংথুন বেভাগ নোয়াব ফিয়াবা চং পগৈ মানিয়া চং পগনানি নাইও ফিয়াবা পগৈ মানিয়া লাই থাংজং জরা চং ওয়াশা ওয়াশা মুইতু কিটিংগৈ চিনি মুইতু মানমানি জরাও মুইতু মানি না থাং হায়া দা অবাহাই নো চং তিনি ব মুইতু মানমানি কবাং মা কক রক নরক বাই সালাই নাই নরক আং বাই গ্রং দি কক দুক দি হিংকে চং তিনি ব মুইতু মানমানি কক রক ন চং সালাই নাই মুইতু মানমানি কক তো কবাং মা ন তং সাউই সাবায়া সারক দে ব মুইতু মান হায় দা চিং যে সুখানো চিং সাদি পাইয়া হাই এগে থাকো মুই তো মানমানি কক রক আসে বাঙো তামনি হিকে চিং আসাই দ্রবনি সিমি যে লাই থাংজং জরা অঙ্গে চিং দাবো সুখজরা যে টঙি টংমানি যে লাই থাংজং জরা লাই যা আবো বে বাক নো চিনি মুইতুনি মারি হায় দেবা হে চিং ববন সানাই ববন সায়া এবার ববন মুইতুমান চিং মুইতুমান মানে কক তো সাবই সাবাই হায় দেনা হে চিং কাইসা চঙি না লাইনাই চিং ব জরানি কক নো চিং তিনি মুইতো মানু পান্ডাও সালাইনাই আবোন তুই বচন সানাই গেফিয়াবা অজরাও ফাইদি রুচা পুংতাং সাকনালাই চিনি তিনি নি মুইতো মানু পান্ডানো চিং চেংলাইনাই আবোনি উলো তিরুক তিরুক চিং চিনি পান্ডানি বুসকাং বুকাক থাকনাই তে নর ককদুক খাইদি 0381 232 6253 ও ককদুক নাম্বার ও ককদুক খাই সাহর দি নরকনি মুইতো মানমানি কগ্র হংকাই ব মুইতো মানমানি কগ্র সানাই তিনি নরক তামহিনী চঙ্গি টং সাইমানি হায় দাদা হংকে আবো তো সঙ্গ কক দু গিয়া সাখানো সাইমান নাই ব মুইটু মানমানি কক ফিয়াবা আং নরক ন তিনি কিসা মুইটু খাই রেওয়ান ব মুইটু মানমানি কক রক সানাই সঙ্গ যত ন তিরুক তিরুক জরা বাই বাক্সা সেলাই জাগি থাঙ্গু হায় দাদা চিং চেরাই নি সিমি চিং আচাই দ্রব নি সিমি নাই নাই কা হংকাই বড় রক সাই যাবো হায় দেবা চ আপসা কলাইনি সিমি চেঙ্গে তিরুক তিরুক বরক দর্শাই ফায় সাই জাগে থাঙ্গো সাকমাং গরম বেভাগ ন সাই জাগে থাঙ্গো হায় দা হাই অবহাই নিনি টংগ্রং বেভাগ ন সাই জাগে থাঙ্গো তিরুক তিরুক জরা বাই বাকসা হাই চিনি হাতি রক থাঙ্গা হাই ব চিনি মৈখেদং থাইকেদং মুই হান বেভাগ ন আবনি রং মারি সাই যাবো হ্যাঁ দা হাই তিরুক তিরুক জরা বেবাক সাবরক বেবাক ন সাই যাবো হাই সিনে মুইতো মানো পান্ডাও সালাইনাই নরকনি মুইতো মানমানি কক ন পিয়াবা যেন হাতি রগ ব মৈখেদং বুসং রং মারিনি সিমি যেন চাই ফাইকা মৈখেদং এবার মৈহান অংথুন মৈখেদং থাইকেদং অংথুন আবরক নই সালাই জরা কাইসাও যেন থাইপুং রক মুই রক জানানি হাই বাইনানি নাগে ফিয়াবা দাবু হাই চিং বাইনানি নাগো শেরসাও বুসু কামহাই সঙ্গে হায়দা হাই জরা কাইসাও অঙ্গেই মানো বাক্সা বাক্সানি লংমাও মুই হান রোম দি দাবু হাতিও বুসুক অঙ্গেই দং রং মারি ফিয়াবা বুসুক নি সিমি চাউই ফাইমানি দাবু ও চাউই দংখ সুলাই জাকা রং মারি হায়দা না হাই আবরক ন তৈ নরক নরকনি মুইতো মানমানি কক রক নরক আং বাই তিনি শেয়ার খাই মারো হাই কক দুঃখ খাইনা বাকি তিয়ার দং দি যত ন 0381 232 6253 হিংকে ফাইদি আং নরক ন সাই রেখা তিনি ব মুইতো মানমানি কক রং সঙ্গ মুইতো খাই লাইনাই আবরক ন তৈ হিংকে ফাইদি ওজারাও রুচা মুং খানা লাই না হিংকে রুচা মুং তাংসা নরকনি বাকি বেলাই ন খানা তত রুচা মো চিনি তাকুক অকরা তাকুক বরম গুনাং বিকাশ রায় দেববর্মানী খরং বাই রেচাপ জাক বেলাই নখনাতক রেচাম খাকলাই নরক যত নচাপ নখনাতক যাবাই না

রুচাপং চ খালাই পিনাই খাতক রুচাপং মৈতমান পান্ডাও খাই দি লগি দি পান্ডা পায় সাকজরা অস্ট্রেলিয়াও দো আং আসুকচন বিনতা গাই খাদি অজরাব খাতক রুচাপং নরক বাকে বেলাই নাতক রুচাপং তাক গোবিন্দ তে বুকুক বিপাশারী আংনি খরাঙ্গ খাতক রুচাপং।

হেঁকে নাইতে নাইতে পাই থাকো না যারা পাই সব পাইকা মুই তো মানব পান্দানি মুই তো মানমান কক তিনি নরক বাইকা বাংমা সানা মুচং মানে হাইফানো সালাই মালালিয়া কক তো খামিয়ানি বাকে দেবা তেকুবনি পান্দা রক নরক পাই হাই নহাই গ্রংলাইনাই কক্লাম রক সালাইনাই হেঁকে মুই তো মানব পান্দানি দাবো পাই থাক রুচাপং যেন খালাইনাই ও রুচাপং খালাইনো চিনি তিনি মুই তো মানব পান্দানো যেন পাইলাইনাই পিয়াবা চিনি পান্দা তো পাই আখো দামনে দা মুই সতী থামচি জরা তং নাই হেঁকে মুই তো মানব পান্দানি ইয়াগুলো যেন খালাইনাই খালাতো তো খরাং পান্দাও খোনাতো তো কক ব্রক রুচাপং রক হেঁকে পাইডি অজরাও ও রুচাপং খালাইনো যেন চিনি তিনি মুই তো মানব পান্দানো পাইলাইনাই যতন সানানি মুচুঙ্গ পান্দা পায়ের শাক জরা লগি তং দি দেখাই তং দি টিউন খাই তং দি 101.6 মেগাহার্টজ এফএম চিন্তনা।

tabukle wajarawo paithaguna phaisok paika jara ge tabuk jeng parina ni sekam haino hai kok borok kok tuma bo bag rok man mani rok no kisa nai de na bricks hak tor ni buiha montri rok ni nokha shalai ni kok lam shalai ma pandao dili katalo songsa jagai tongo o achuk laima no tui dului tongo bharot ni buiha montri dr s jay shankar ভারতে কথাচাক আরব আমিরাত নি হালকন তে বোকরা খাইনা ও মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানা আবুধাবি ও ইউএ নি রাষ্ট্র বখরক পাই মালায়েন কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা এনডিআরএফ বিশি নেইচি জরা কিষানী বিশিং হাক্তর নি খড়ক সারা ব্রিজির জাক লুকুরকনি পৈত নাহার মানখা গাজিয়াবাদ সংসাচাক এনডিআরএফ নি রাষ্ট্র বক্রক বানা বরম ইয়াফার্মা পান্ডা ও কক নারকনা থাঙ্গি ব অকগ্ন শাখা ছত্তিশগড় নি স্বামী বিবেকানন্দ মুকুমু উমর নৈচি বিশিনি ফুটবল ব সংবাদালাইমা ও ত্রিপুরা গ্রুপ নি উলনি থাইমা ও গপলাই অংখা আশোক জনাতে খানাবাইকা তাবসু জরা মানমানি হাইনো হাই কক বড় কক তমা ববাগ রকে দিনী বাকে আসুং নং সিতুন ফাইনে পান্ডার গ হাইনো হাই কক কচারাই মালাই ফিনে হিনে আং অজরাও মা বাসেসিনাই আশোক জনাতে নরনে কচারা তংমানি আং বিনতা পিয়া তাবুগলে মাথাংসিনাই যতন কাহাম তংদি তে সালব্রুম নখনাই তংদি 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্তন টিউন খাই দি তে লগিনী দং দি তে পাই থাকো নরক নে দিনে নি সাল যতনি বাগে ন কাহাম লাইনে নিথুন হিকে অরচাপ খানা লাইন চিনি পান্দানো পাইনে লাইনে যতন খুলম পাইকা

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি আর জে অঙ্কিতা। আজ বৃহস্পতিবার বেলা 2:30 থেকে আমাদের এফএম উজ্জয়ন্তের যে পথ চলা শুরু হলো তার প্রথমেই রয়েছে চিরায়ত পর্ব। চিরায়ত পর্বে শোনাব আজকে যে গল্পখানি, সেই গল্পখানি কার লেখা ভাবছেন? সেই গল্পখানি আর কারোরই নয়, যেহেতু আজ বৈশাখ মাসের 30 তারিখ, আর বৈশাখ মানেই তো কবিগুরুর কথা মনে পড়ে যায়। বৈশাখ মানেই কবিগুরুর জন্মদিন। ওই যে কথায় আছে বৈশাখ আর শ্রাবণ, দুটোই আমাদের জন্য একটু বিশেষ। তো আজকে রবি ঠাকুরের লেখাই একখানি গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। চলুন, গল্পটির নাম কি? আশা করি গল্পটি শুনতে শুনতে আপনারা বুঝে যাবেন, একেবারে শেষে তার নামখানি বলবো। প্রথমে শুরু করছি সেই গল্প।

প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াইয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশাই উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুঠির, গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহার ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্তও নহে। কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশাও ততটা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই, কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন, তাহাতে এমন ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন আর আকাশের মেঘ দেখিয়া জীবন যেন বড়ই সুখে কাটিয়া যায়। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ মাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারিটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স 12 কি 13, বিবাহের বিশেষ কোনো সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত আর দূরে গ্রামে নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চ স্বরে গান জুড়িয়া দিত, তখনই যেন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন রতন, এই রতন রতন। তখন এক ডাকেই ঘরে আসিত না, অপেক্ষা করিত এই ডাকের জন্য আর বলিত, কে গা বাবু, কেন ডাকছো? পোস্টমাস্টার, তুই কি করছিস? এখনই চুলো ধরাতে যেতে হবে হেঁসেলের। তোর হেঁসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত কা হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? মা? সে যে অনেক কথা বাবু, কতক মনে পড়ে, কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলা ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাত দুটি কি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত।

মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ডাঙা ডালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল। আর অনেক গুরুতর ঘটনার চাইতে সেই ঘটনাটাই তাহার মনে বেশি উদয় হইত। আর আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাত মানে রাতে রাঁধিতে ইচ্ছাও করিত না। কথা প্রসঙ্গে মাঝে মাঝেই বেশি রাত হইয়া যাইত, সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খানকয়েক রুটি সেঁকিয়া আনিত, তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত।

এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকের উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা মনে পড়িত, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় হয়, অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতে কিছু মাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভেজা ঘাস আর গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল, আর মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপরে আসিয়া লাগিতেছে, আর কোথাকার এক নাছর বান্ধা পাখি তাহার একটি একটানা সুরের নালি সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না, আর এভাবেই দীর্ঘক্ষণ দীর্ঘ ছুটির দিনে পোস্টমাস্টারের মনে ছোট পল্লীর সামান্য বেতনের যে সাব পোস্টমাস্টার, তাহার মনে যেন গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এক অপরূপ ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন, রতন, এই রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু, দাদাবাবু ডাকছো? তোকে তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে ও স্বরেয়া করিলেন, এবং এইরূপেই অল্পদিনেই যুক্ত অক্ষত উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাস, বর্ষণের আর অন্ত নাই। খাল বিল নালা জলে ভরিয়া উঠিল, অহর্নিশী ভেঁকের ডাক আর বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করিয়া হাঁটতে হয়। একদিন প্রাতঃকাল হইতে খুব পাতলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল, আর দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপরে শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিশ্চব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল, রতন, রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া রতন বলিল,

দাদাবাবু দাদাবাবু দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা বোধহয় ভালো হচ্ছে না রে, দেখতো কেমন যেন মনে হচ্ছে আমার কপালে হাত দিয়ে দেখ। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটির উপর শাঁখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননীও দিদি পাশে বসিয়া আছে, এই কথা মনে করিতে ইচ্ছা করে। সারা রাত্রি শিয়রে জাগিয়া রহিল রতন। আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে। বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর নয়, এখান হইতে কোনো মতেই বদলি করিতে হইবে। স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতার কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন। রোগসেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল। কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না, মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে। পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিয়াছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়া পড়িল। পাছে যেদিন সহসা ডাক পড়িবে, সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোল গোল হইয়া যায়, এই তাহার আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানিক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল, দাদাবাবু দাদাবাবু দাদাবাবু, হ্যাঁ, আমাকে আমাকে ডাকতেছিলে দাদাবাবু। পোস্টমাস্টার বলিলেন, রতন, কালই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? বাড়ি যাচ্ছি। আবার কবে আসবে? আর আসব না। এই কথাটি শুনিয়া রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের চীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপটপ টপটপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হইল না, বোধ করি মাঝে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু দাদাবাবু, আমাকে আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কী কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কি করে হবে? ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুযায়ী তিনি তোলা জলে স্নান করিতেন। কখনো তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কী কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই, পাছে প্রাতকালে আবশ্যক হয়, এজন্য রতন তত রাত্রে এই নদী হইতে তাহার

স্নানের জল তুলিয়া আনিয়াছিল। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কহিলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসিবেন তাহাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমার মতন করেই যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু নারী হৃদয় কে বুঝিবে? রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা আর সহিতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল, না না না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই নে। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হইয়া রহিলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনমুখ হইলেন। রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি। আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক তো চলবে। কিছু পথ খরচা বাঁধে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছুটি দিতে হবে না। তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্যে কাউকে কিচ্ছু ভাবতেও হবে না বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেঁটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখে চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়াইয়া দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরনের উচ্ছ্বলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল ছলছল করিতে লাগিল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড় বিচ্ছুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস বইতেছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে, গ্রাম অতিক্রম করিয়া নদীকুলের শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল তার দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়া কিছু দূরে কিছুতেই যাইতে পারিতেছিল না। হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই খুঁজে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে

অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পরিবার জন্য চিত্ত যেন ব্যাকুল।

101.6 MHz আকাশবাণী FM উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে যে গল্পখানি আপনাদের পাঠ করে শোনালাম সেই গল্পখানি হচ্ছে পোস্ট মাস্টার রবি ঠাকুরের লেখা গল্প। এবারে চলে যাচ্ছি পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে রবি কিরণ, যেখানে আপনারা অনুরোধ করতে পারবেন আপনাদের পছন্দের গানখানি, মানে কোন গানখানি আপনারা শুনতে চান, আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীতটি আমাদের বলতে পারেন, নিশ্চয়ই চেষ্টা করব সেই গানখানি শোনাতে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, রবি কিরণ অনুষ্ঠানে রয়েছে, যেখানে আপনারা চাইলেই শুনতে পারেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। তার জন্য যেটা করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ লিখে পাঠাতে হবে 9402169965। আবারও বলছি 9402169965, এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেখানে আপনারা লিখে পাঠাতে পারেন কোন রবীন্দ্রসঙ্গীতটি আপনারা শুনতে চান।

নতুনভাবে চিনল তাঁকে কেউ, এই যে পঁচিশে বয়স ঘিরে চিন্তাবিহীন চিহ্নিত সব কবিতা গান দিয়ে ফানুস জলেই ফুরিয়ে গেল কিয়ে। সঞ্চয়িতার বাইরে বেরোই চলো, না হয় নেটেই রবীন্দ্রনাথ খোলো, ভাণ্ডারে যে অসীম মানিক পাঠের অপেক্ষাতে, এবার তারা বাইরে মিশুক সাধারণের সাথে। আমরা যারা খোলামকুচি বাংলা ভাষার গোলাম, চর্বি তকে ফের চিবিয়ে সংস্কৃতি খোলাম, বিশ্বকবির এক ছিটেতে ভান করি তা বিশ্ব, সময় এলো এবার বোধহয় পাল্টাতে সে দৃশ্য। সেই ঘেরাটোপ আমরা সবাই রবীন্দ্রনাথ বলি, স্বীকার করি চক্ষুহীনের হস্তি তাকে বলি। শ্রাবণ বাইশ কিংবা মোহন পঁচিশে বৈশাখে তাদের ডাকো লুকিয়ে যারা আজও বইয়ের ফাঁকে, তাদের ডাকো লুকিয়ে যারা আজও বইয়ের ফাঁকে। শ্রোতা বন্ধুরা, যার সঙ্গে আমাদের প্রতিদিনের নিরন্তর খেলা চলতে থাকে, তিনি রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ। সেই রবি ঠাকুরের গান নিয়েই আমাদের এই রবি কিরণ পর্ব, যেখানে আপনারা আপনাদের পছন্দের গানটি শুনতে পারেন। আর অর্থাৎ আপনারা পছন্দের গান শুনবেন তার জন্য আপনাদের অনুরোধ জানাতে হবে, কারণ আপনারাই চেয়েছিলেন যে রবি কিরণ অনুষ্ঠান একটু নতুনভাবে শুরু করা যাক, যেখানে আপনারা রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ করতে পারবেন। সেই নিয়েই আমাদের FM উচ্চয়ন্ত চালু করেছে এই নতুন অনুষ্ঠানটি। তো আপনারা পছন্দের গানটি শোনার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, কারণ আজকে ফোন লাইনে একটু সমস্যা রয়েছে, তো ফোন নিতে পারছি না, নাহলে এতক্ষণে আমি নিশ্চয়ই ফোন নিতাম। যেহেতু ফোন লাইনে সমস্যা রয়েছে, তাই আপনারা হোয়াটসঅ্যাপে

মেসেজ করুন কোন গানখানি শুনতে চান। 9402169965 এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আবারও বলছি 9402169965।

যখন বুকে ঝাঁপায় এসে কোঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে। হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাঁকে। গানের কোনো অচেনা অন্তরায় অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে ঘোরায়। সপ্তরী তো যায় না শিলাই দহ, এই দেশে কি জন্মদিনের মাটি, এই বাতাসেই আবির ছিল তবে। সরিয়ে রেখে আদত রচনাটি, আমরা এখন মুছেছি উৎসবে। কোথায় যাব তাঁর উপশম ছাড়া, কোথায় পাবো জটিল নিরাময়? মানুষ লেগে একলা হলো পাড়া, তাঁর বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যায় যেরকম ফিরেও আসে সেই, রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা। তার তো কোনো রবীন্দ্রনাথ নেই। শ্রোতা বন্ধুরা, সত্যি অর্থেই রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, যার সঙ্গে আমাদের প্রতিদিন দেহা নেয়ার খেলা চলতে থাকে। কতটা দিতে পারি জানি না, নেই অনেকটাই বেশি। সেই রবি ঠাকুরের গান নিয়ে আমাদের রবিকিরণ পর্ব, যে পর্বে আমি বলেছিলাম অনুরোধ করার জন্য আমাদের ফোন লাইনে সমস্যা রয়েছে, তাই হোয়াটসঅ্যাপে আজকে মেসেজ করতে হবে, অনুরোধ করতে হবে। সেটা সুরের আকাশে পর্ব রয়েছে, সেখানেও আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অনুরোধ করতে পারবেন আজকে। তো জানি না, আশা করি যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই মেসেজ করবেন আর শুনতে চাইবেন কি গান আপনারা শুনতে চান। এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা চলুন চলে যাই পরবর্তী পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুদ্রান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর আর যে অঙ্কিতা যে পর্বখানি নিয়ে এবারে চলে এসেছে, সেই পর্বখানি হচ্ছে সফরনামা। সফরনামা অনুষ্ঠানে আমি শোনাবো আপনাদের অবশ্যই হিন্দি গান। কোন গান? সেটা আমার পছন্দের গান, কারণ সুরের আকাশে পর্ব রয়েছে এরপরে চারটে থেকে। তো যেখানে আপনাদের পছন্দের গান শুনবো, আর এই মুহূর্তে আমার পছন্দের গান, প্রথম গানখানি শোনালাম গাইড ছবি থেকে, পিয়া তো

কিছুই নেয় না লাগে রে। ওয়াহিদা রহমান ভাবছেন তো সে মানুষটির কথাই কেন বলছি? কারণ আছে। কারণটা হচ্ছে আজ সে মানুষটার, হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ওয়াহিদা রহমান, ওয়াহিদা রহমানকে নিয়েই আজকে আমাদের এই সফরনামা অনুষ্ঠানের গোটা পর্ব। তো চলুন সফরনামা অনুষ্ঠানে আজ বেশ কিছু গান আপনাদের শোনাই ওয়াহিদা রহমান অভিনীত, আর সেই সঙ্গে সেই সব গান অবশ্যই সেই সব ছবির কথাও বলবো। গাইড ছবির কথা যদি বলতে হয় তাহলে মানে কি বলবো, এমন একটা ছবি যে ছবিটা আমাদের মনে করিয়ে দিয়েছিল অনেক কিছু। কি মনে করিয়ে দিয়েছিল? মনে করিয়ে দিয়েছিল সেটাই যে কিছু কিছু ছবি থাকে না, যে ছবির গান যেমন ভালো হয়, তার অভিনয় যেমন ভালো হয়, সেই ছবির কাহিনীও ঠিক তেমনই ভালো হয়। ঠিক তেমনটাই হচ্ছে এই গাইড ছবি, যে ছবির কথা আজও আমরা মনে রেখেছি এবং আজও আমাদের প্লে লিস্টে কিন্তু এমন কিছু গান রয়ে গেছে। তো শ্রোতা বন্ধুরা, ওয়াহিদা রহমানকে নিয়ে কথা বলবো এই মুহূর্তে সফরনামা অনুষ্ঠানে। চলুন পরের গান শোনাই, আমার পছন্দের গান আপনাদের।

সফরনামা অনুষ্ঠানে রয়েছে শ্রোতা বন্ধুরা 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুদ্রায়ন্তে। আর এই মুহূর্তে যার ছবির গান আপনাদের শোনাচ্ছি, তিনি হচ্ছেন ওয়াহিদা রহমান। 1950 সালে তেলুগু চলচ্চিত্র রোজুলু মারাই দিয়ে যিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। হিন্দি চলচ্চিত্র নির্মাতা গুরু দত্তের সাথে প্যাঁসা, কাগজ কে ফুল, চাঁদ ভি কা চাঁদ এবং সাহেব বিবি আর গোলাম এর মতো ছবিতে কাজ করেছিলেন এবং খ্যাতিও অর্জন করেছিলেন। 1965 সালের সেই রোমান্টিক ছবি গাইড, যে ছবির কথা একটু আগে বলছিলাম, যেমন তার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তার প্রথম ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছিলেন এবং ব্যাপক সমালোচকদের প্রশংসা লাভ করেছিলেন। 1968 সালের রোমান্টিক থ্রিলার নীলকমলে অভিনয়ের জন্য তিনি আবারও পুরস্কার অর্জন করেন এবং 1967 সালের কমেডি রাম অর শ্যাম আর 1969 সালের ড্রামা খামোশিতে তার ভূমিকার জন্য তিনি মনোনয়নও পেয়েছিলেন। এছাড়াও মানে বহু ছবিতে তিনি অভিনয় করেছেন, তার মধ্যে রেশমা অর শেরাতে একজন গোত্রীয় নারীর চরিত্রে অভিনয়ের জন্য যিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন, সেই মানুষটি হচ্ছে ওয়াহিদা রহমান। এরকম কত ছবি রয়েছে এবং পার্শ্ব চরিত্রেও যিনি অভিনয় করেছেন, চাঁদনি, ত্রিশূল, মশাল, নমকিন, লম্হে, কভি কভি থেকে শুরু করে রং দে বসন্তী, দিল্লি সিক্স, এরকম বহু ছবিতে তিনি সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস হিসেবে অভিনয় করেছেন। এবং অভিনয় জীবন ছাড়াও ওয়াহিদা রহমান কিন্তু একজন সমাজসেবীও বটে এবং ভারতের দারিদ্র দূরীকরণে তিনি কিন্তু অনেকটাই এগিয়ে এসেছিলেন। শ্রোতা বন্ধুরা, আর সময় খুব বেশি নেই, তাই চলে যেতে হবে আবারও গানে। তো চলুন আবারও গানে যাই, তারপর আবারও ফিরে আসছি কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান সফরনামা।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম সাফারনামা অনুষ্ঠানে। সাফারনামা অনুষ্ঠান থেকে এবারে বিদায় নেব আর নিয়ে চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে সুরের আকাশে পর্ব, যেখানে আপনারা অনুরোধ করতে পারবেন আপনাদের পছন্দের হিন্দি গান অবশ্যই। তবে তার আগে যেটা জানিয়ে দেবার পালা, সেটা হচ্ছে আজকের সংবাদ শিরোনামের।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, 2018-19 অর্থবর্ষ থেকে চলতি বছরের 8ই মে পর্যন্ত রাজ্যে ডাই ইন হার্নেস সহ মোট 20,960 জনকে চাকরি দেওয়া হয়েছে। এছাড়া কন্ট্রাক্টুয়াল ও আউটসোর্সিং এর মাধ্যমে 24,078 জনের কর্মসংস্থান হয়েছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্নাতকোত্তর শিক্ষকদের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষা দপ্তরে গত কয়েক বছরে 7,000-এর বেশি নিয়োগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হচ্ছে। তিনি শিক্ষকদের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের প্রধান কারিগর বলে উল্লেখ করেন। উল্লেখ্য, আজ মোট 865 জনকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডিনালু বলেছেন, অপারেশন সিন্ধুর সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। বর্তমান সময়ে বিভিন্ন দেশ সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতার দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকে। রাজ্যে দায়িত্ব পালনকারী 21 সেক্টর আসাম রাইফেলস বাহিনীর উদ্যোগে আজ আগরতলা সার্কিট হাউস সংলগ্ন আলফা অডিটোরিয়ামে নাগরিক সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় সংক্রান্ত সেমিনারে তিনি প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। রাজ্যপাল সীমান্ত অনুপ্রবেশ সহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় নাগরিক সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 5টি দেশের সফরের প্রথম পর্যায়ে আবুধাবি যাবেন। এই সফরে তিনি সংযুক্ত আরব আমির সহ নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন, যা চলবে এই মাসের 20 তারিখ পর্যন্ত। সফরে জ্বালানি নিরাপত্তা প্রধান আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাবে।

বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী NDRF গত 20 বছরে দেশের 140 কোটি মানুষের আস্থা অর্জন করেছে। আজ গাজিয়াবাদে NDRF-এর রাষ্ট্রপতি পতাকা সম্মান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিপর্যয় সহনশীল পরিকাঠামো ক্ষেত্রে ভারত বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে 48টি দেশ এই ক্ষেত উদ্যোগে ভারতের সঙ্গে যুক্ত রয়েছে বলে তিনি জানিয়েছেন। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। সুরের আকাশে পর্ব নিয়ে চলে এসেছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কিতা। আর আরজে অঙ্কিতা প্রথমেই যার পছন্দের গান শোনাবে, কারণ ইতিমধ্যে আমি শুরু করা মাত্রই একজন আমাদের শ্রোতা বন্ধু গোলাঘাটি থেকে ব্রিজেশ, তিনি দবং ছবি থেকে সাঁচি সাঁচি তেরে নজরে শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমের কণ্ঠে গানখানি শুনতে চেয়েছেন, আমাদের প্রথমেই একেবারে অনুরোধ করেছেন, নিশ্চয়ই চেষ্টা করব সেই গানখানি শোনানোর। তারপর লালন ঘরামি গোবিন্দপুর হাওড়া পশ্চিমবঙ্গ থেকে তিনি মেসেজ করেছেন, দো আখে বড়া হাত এই ছবি থেকে মিলে জো তেরে নেনা হামারে ন্যানো সে কুমার শানু অলকা ইয়াগনিকের কণ্ঠে শুনতে চেয়েছেন, যদি থাকে নিশ্চয়ই শোনাব। তারপর আমাদের ফুল ফুল পে বনি তেরি তসভির কবিতা কৃষ্ণমূর্তি উদিত নারায়ণের কণ্ঠে গানখানি শুনতে চেয়েছেন কণিকা দেবী টাকার জলা থেকে, চেষ্টা করব। তিনটি অনুরোধ পেয়ে গেছি শ্রোতা বন্ধু, তো এই মুহূর্তে গান শোনানোর পালা, চলুন এক এক গান শোনাই, তারপর আবারও ফিরে আসছি কথায়।

101.6 মেগাহার্জ আকাশবাণী ফেম উচ্চয়ন্ত ফুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিত আপনাদের সঙ্গে রয়েছি। আর এই মুহূর্তে গান শোনাচ্ছিলাম, কার পছন্দের গান? সেটা কণিকা দেবীর পছন্দের গান। এই গানখানি ফুল ফুল পে বনি তেরি তসভির। এর আগে আমি যার পছন্দের গান শুনিয়েছিলাম তিনি হচ্ছেন লালন ঘরামি। আর সব থেকে প্রথমে যার পছন্দের গান শোনালাম সেটা তো আগেই বলেছি, ব্রিজেশ বাবু। তো পরপর তিনটে গান শোনানোর পর এবারে যাওয়ার পালা পরের গানে। পরের গান কার শোনাবো? বাদল খটিয়াল, তিনি হিরো ছবির একখানি গান শুনতে চেয়েছেন। তো দেখা যাক কোন গানটা খুঁজে পাই, তো নিশ্চয়ই শোনাবো বাদলবাবু। তারপর ঝর্ণা দেবী, তিনি সত্যম শৈবম সুন্দরম থেকে শুনতে চায়, ঠিক আছে। আর আরেকজন শ্রোতা বন্ধু পশ্চিমবঙ্গ বিলারা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন, তিনি কামিয়াব ছবি থেকে ধক্কম ধাক্কা হুয়া প্যার বড়া পাক্কা হুয়া এই গানখানি শুনতে চাইছেন। যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো বিশ্বনাথবাবু। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে শ্রোতা বন্ধু তাহলে চলে যাই বাদলবাবুর পছন্দের গান। বাদলবাবু শুনতে চেয়েছেন হিরো ছবির গান, তো চলুন হিরো ছবির গান শোনায়।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে পর্বে রয়েছি। এই গানখানি লতা মঙ্গেশকরের কণ্ঠে সত্যম শিবম সুন্দরম ছবি থেকে শুনছিলাম। এই গানখানি যার জন্য ছিল, তিনি জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য, ঝর্ণা দেবীর জন্য এই গানখানি। এবারে পরের গান, পরের গান কার শোনাবো, পরের গান যার পছন্দের শোনাবো, তিনি হচ্ছেন বিশ্বনাথ বাবু। তিনি যে গানখানি বলেছেন সেই গানখানি তো আমি আমার সংগ্রহে খুঁজে পাচ্ছি না, তাই আমার পছন্দের একখানি গান আমি আপনাকে শোনাচ্ছি বিশ্বনাথ বাবু, আশা করি ভালো লাগবে। আর তারপর যাব মিষ্টির পছন্দের গানে। মিষ্টি যে গানখানির অনুরোধ করেছেন আদনান সামির কণ্ঠে, ভিগি ভিগি রাতুমে এই গানখানি, তো চেষ্টা করব মিষ্টি যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনানোর। এই মুহূর্তে চলুন বিশ্বনাথ বাবু আপনার জন্য আমার পছন্দের এই গানখানি।

101.4 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। যে গানখানি শোনালাম সে গানখানি মিষ্টির পছন্দের গান ছিল। এবারে যার পছন্দের গান শোনাব তিনি হচ্ছেন বিশুরায় দেববর্মা। তিনি ইয়ে দিল লেগি ছবি থেকে একখানি গান শুনতে চেয়েছেন, শোনাব। আর এবারে তাহলে চলে যাচ্ছি ইয়ে দিল লেগি ছবি থেকে একখানি গান শোনাই আপনাদের। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর খুব বেশি সময় হাতে নেই যদিও, চলুন

সুরের আকাশে পর্বের পর চলে এলাম আমাদের পরবর্তী পর্ব নিয়ে। পরবর্তী পর্ব হচ্ছে হৃদ মাঝারে, যেখানে আপনারা শুনবেন গান। কোন গান? অবশ্যই সে গান হচ্ছে লোকগান, আমাদের মাটির গান, আমাদের শেকড়ের গান। সেই সব গান নিয়ে আজকের আমাদের হৃদ মাঝারে পর্ব। তো চলুন প্রথমেই গানে যাই, তারপর ফিরে আসছি কথায়। তবে গানে যাবার আগে যেটা জানানোর পালা, সেটা হচ্ছে একটি ঘোষণা। ঘোষণাটা হচ্ছে যে একই বাড়ি, একই ঘর, তবুও কি কোথাও বাড়ছে অদৃশ্য দূরত্ব। আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে আজ 14 মে বৃহস্পতিবার রাত 9:30 শুনুন লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয় ঘরে থেকেও দূরে। আজকের ব্যস্ত জীবন, প্রতিযোগিতা, মোবাইল আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে পরিবারে কি কমে যাচ্ছে একসাথে সময় কাটানো? নতুন প্রজন্ম কি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে পরিবারের কাছ থেকে, নাকি সময়ের সাথে বদলে যাচ্ছে সম্পর্কের ধরন? এই বিষয় নিয়ে আপনার অনুভূতি, অভিজ্ঞতা আর মনের কথা শুনতে চাই আমরা। ফোন করে সরাসরি অনুষ্ঠানে যোগ দিন এবং জানান আপনার মতামত। সাথে থাকছে আর যে দেবাশিস, ফোন নাম্বার আপনাদের জানাই আছে, তাও আরেকবার বলে দিচ্ছি 03-81-232-6253। এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। আজ রাত 9:30 থেকে 11:00 পর্যন্ত আজ রাতে অনুষ্ঠানে আপনাদের মতামত শোনার অপেক্ষায় থাকব আমরা।

সংস্কৃতি, সংস্কৃতি মানেই তো কৃষ্টি, মানেই কালচার। তার আবার বিভাজন রয়েছে, শিল্প রয়েছে, সাহিত্য রয়েছে, সঙ্গীত রয়েছে। তবে আমাদের এই হৃদমাঝারি অনুষ্ঠান মানেই তো লোকসঙ্গীত, যা এসেছে লোক সংস্কৃতি থেকে। এই পরম্পরাগতভাবে বাককেন্দ্রিক লোকসঙ্গীত বা লোকগীতি বহুমুখী লোক সাংস্কৃতিক উৎকর্ষের অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে যে সব গান, সে গানগুলোর বেশিরভাগই ঋতুপ্রধান। যেমন শীতকালে টুসু গান, ভাদ্র মাসে ভাদু, গ্রীষ্মে গম্ভীরা, শ্রাবণে মনসার গান। আর এইসব গানে সুর বৈচিত্র্যই প্রধান, যা উঠে এসেছে লোক বাংলার জল মাটি বাতাসবাহিত স্নিগ্ধতায়। সেই সুর যা অতি চেনা, কৃষিকেন্দ্রিক গ্রাম নির্ভর জীবনধারা এর অন্যতম ভিত্তি, যা ঐতিহ্যের অনুসারী আর সমসাময়িক। প্রকৃতপক্ষে এইসব গানের বৈশিষ্ট্যই আলাদা, কিছুটা আবেগপ্রবণ, আবার কিছুটা বক্তব্য অনুসারী। সে কারণে যে কোনো

দোকানের আবেদন কম গুরুত্বের নয়। পাঁচমেশালি সুরেরও বৈচিত্র্য রয়েছে। বাউ, পাঁচালি, কীর্তন, মাঝি কণ্ঠের সেই সব সুর ঢুকে গিয়েছে আমাদের সমাজ প্রবাহে। কালের গতির সঙ্গে তাল মিলিয়ে এই গানেও তো এসেছে বিবর্তন। তবে লোকগান বলতে আমরা যাদেরকে বুঝি, তার মধ্যে এমন একজন শিল্পী যিনি বাংলার চিরায়ত লোকসঙ্গীতকে তার জীবনের ব্রত হিসেবে বুকে ধারণ করে তা ছড়িয়ে দিয়েছেন সারা ভারতবর্ষ জুড়ে। বাংলার শিক্ষিত সমাজে অবহেলিত লোকসঙ্গীতের ধারা পিতার নির্দেশিত পথে বহন করেছেন আমৃত্যু। তিনি উৎপলেন্দু চৌধুরী, বাংলার বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী। আজকের এই হৃদমাঝারে পর্বে চলুন শোনাই তাঁরই কণ্ঠে কিছু গান। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর যে অঙ্কিতা আছে কিন্তু আরও অনেকটা সময়, প্রায় 6:30 পর্যন্ত আমি রয়েছি আপনাদের সঙ্গে। তাই এই মুহূর্তে গান শোনার পালা। তো চলুন গান শোনাই, তারপর ফিরে আসছি কথায়।

কিংবদন্তী লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরীর পুত্র উৎপলেন্দু চৌধুরী। পিতার হাত ধরেই শৈশবে যার সঙ্গীত শিক্ষার সূচনা। পিতার নির্দেশে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বিদিতলাল দাসের কাছে লোকগানের গভীর তালিম নিয়েছিলেন। লোকগানের পাশাপাশি উস্তাদ বাহাদুর খানের কাছে যিনি সেতার শিখেছিলেন, সরোদ আর পিয়ানো বাজানোতেও যার বিশেষ দক্ষতা ছিল। বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ধামাইল, সারিগান, ঝুমুর, টুসু সহ বাংলার বিভিন্ন লোকগানের ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। 70-এর দশক থেকে বাংলার লোকগান পরিবেশন শুরু করে। আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে গিয়ে যিনি গান গিয়ে লোকসঙ্গীতকে এক অন্য মাত্রা এনে নিয়ে দিয়েছিল, তিনি উৎপলেন্দু চৌধুরী। শ্রোতা বন্ধুরা, আজকের রিদমাঝারে অনুষ্ঠানে আপনাদের শোনাচ্ছি উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে কিছু লোকগান।

কলকাতার ডনবস্কো এবং সেন্ট টমাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনা শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমকম ডিগ্রি অর্জন করেছিল উৎপলেন্দু। শৈশবে প্রখ্যাত ওস্তাদ বাহাদুর খানের কাছে সেতার আর পিয়ানো শেখার মাধ্যমে সঙ্গীত জগতে যার হাতেখড়ি হয়, পিতার করা নির্দেশ ও তত্ত্বাবধানে যেখানে বিদিতলাল দাসের কাছে লোকগানের আদি আর অকৃত্রিম ধারার বিশেষ তালিম নেয়, তিনি হচ্ছেন উৎপলেন্দু। ১৯৮১ সাল নির্মলেন্দু চৌধুরীর আকস্মিক প্রয়াণের পর উৎপলেন্দু চৌধুরী বাংলার লোকসঙ্গীত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল দায়িত্ব কাঁধে তুলে নেয়। নিজস্ব দল নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে এবং বিভিন্ন দেশে বাংলার ভাটিয়ালি আর বাউল গান

তিনি পৌঁছে দিয়েছেন। নবীন প্রজন্মের শিল্পীদের লোকগানে উদ্বুদ্ধ করতে সবসময়ই তিনি এগিয়ে আসতেন এবং প্রখ্যাত শিল্পী লোপামুদ্রা মিত্রের মতো অনেকেরই মেন্টর বা পরামর্শদাতা যিনি ছিলেন তিনি উৎপলেন্দু চৌধুরী। শ্রোতা বন্ধুরা, উৎপলেন্দু চৌধুরীকে নিয়ে আজকে কথা বলছি রিদমাছারে অনুষ্ঠানে, সেই সঙ্গে তারই কণ্ঠে কিছু গান। চলুন আবারও গানে যাই। তবে গানে যাবার আগে যেটা আরেকবার বলে দেওয়ার পালা, সেটা হচ্ছে একটি ঘোষণা। একই বাড়ি আর একই ঘর, তবুও কি কোথাও বাড়ছে অদৃশ্য দূরত্ব? আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্স FM উজ্জয়ন্তে আজ 14 মে বৃহস্পতিবার রাত 9:30 শুনুন লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয় ঘরে থেকেও দূরে। আজকের ব্যস্ত জীবন, প্রতিযোগিতা, মোবাইল আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে পরিবারে কি কমে যাচ্ছে একসাথে সময় কাটানো? নতুন প্রজন্ম কি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে পরিবারের কাছ থেকে, নাকি সময়ের সাথে বদলে যাচ্ছে সম্পর্কের ধরন? এ বিষয় নিয়েই আপনার অনুভূতি, অভিজ্ঞতা আর মনের কথা শুনতে চাই আমরা। ফোন করে সরাসরি কথা বলুন আর অনুষ্ঠানে যোগ দিন এবং জানান আপনার মতামত। সাথে থাকছে আর চেতে বাসিস, ফোন নম্বর জানাই আছে, আরও একবার বলে দিচ্ছি 03-81-232-6253। আজ রাত 9:30 থেকে 11:00 পর্যন্ত আজ রাতে অনুষ্ঠানে আপনাদের মতামত শোনার অপেক্ষায় থাকবো।

6:44। খুব বেশি সময় আর হাতে নেই শ্রোতা বন্ধু। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে রিদমাঝারে পর্ব নিয়ে, আর রিদমাঝারে পর্ব থেকে বিদায় নিতে হবে, কারণ আমার পরে থাকবে আর যে দেবাশিস আপনাদের সঙ্গে। তো FM উচ্চয়ন তো আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে রয়েছে এবং প্রতিটা মুহূর্তে এভাবেই আপনাদের সঙ্গে থাকবে। এই মুহূর্তে আমি গান শোনাচ্ছিলাম উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে, এবং আরও অনেকগুলো গান শোনানোর বাকি। উৎপলেন্দু চৌধুরীর জীবনের কথাও চেষ্টা করছি আপনাদের সামনে কিছুটা তুলে ধরার। আসলে শ্রোতা বন্ধু, জীবনের এক পর্যায়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল উৎপলেন্দু চৌধুরী। চিকিৎসার পর আবারও তিনি গান শুরু করেছিলেন, কিন্তু শারীরিক সমস্যা বেড়ে যায় এবং যার ফলে একেবারে শেষ জীবনে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। মাত্র 61 বছর বয়সে কলকাতায় তাঁর প্রয়াণ ঘটে। লোকসঙ্গীত যার শুধু পেশা ছিল না, ছিল তার অস্তিত্ব। তার কণ্ঠে বাংলার মাটি, নদী, মানুষ সবই যেন জীবন্ত হয়ে উঠত। আর আজও এই আজ ঠিক গোধূলি বেলায় যখন আমরা গান শোনাচ্ছি আপনাদের, হয়তো আপনারাও আপনাদের শেখরের কাছে ফিরে যাচ্ছেন। চলুন আরও কিছু গান আপনাদের জন্য।

লাগাল পাইলে, আরে সুন্দরের লাগাল পাইলে, আড়ং জিতা হইল গো, রঙের না হো রঙের বই খা, রঙের না হো রঙের বই খা, আরে রঙের না।

শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন, লোকগান শুনছেন রিদমা ছাড়ে অনুষ্ঠানে। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আর যে অঙ্কিতার এবারে বিদায় নেবার সময় এসে গেছে, কারণ স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সেই সময় বলছে আমাকে বিদায় নিতে হবে। তবে আপনারা শুনতে থাকুন এফএম জয়ন্ত 101.6 মেগাহার্জ, টিউন করে থাকুন। আর আজ রাতে অনুষ্ঠান রয়েছে, আজকে রাত 9:30 থেকে, সেই অনুষ্ঠানে কথা বলুন, আপনাদের মনের কথা শেয়ার করুন। আগেই বলেছি যে আজকের বিষয় যেটা, সেটা হচ্ছে ঘরে থেকেও দূরে। তো সে বিষয় নিয়ে কথা বলুন, আর যে দেবাশীষ আপনাদের সঙ্গে থাকবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, এটাই বলবো। আর আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমার কথা হবে।

0: tono.
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
2: ম্যাডাম
3: বলুন।
1: কেওয়াইসি।

0: আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
1: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় KYC আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
1: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা ATM-এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
0: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
1: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে KYC আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস
1: ব্যাস,
0: বুঝে গেছি।
1: আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: RBI এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আপনারা ছিলেন অঙ্কিতার সাথে, এবার আমি দেবাশীষ আপনাদের সাথে থাকব রাত 11টা পর্যন্ত। আজ বৃহস্পতিবার, আমাদের ঘোরাঘুরি করার পালা। আজকে আমরা কোথায় ঘুরতে যাব? শুনতে হলে থাকতে হবে আপনাদের আমার সাথে।

মরুভূমির বালি আর ইতিহাসের ধূসর পাণ্ডুলিপির মাঝে রাজস্থান মানেই বাঙালির কাছে এক চিরকালীন মায়া, যার নাম সোনার কেল্লা। সত্যজিৎ রায়ের কলমে যোধপুর, জয়সলমীর ও বিকানির এই তিনটি ভৌগোলিক বিন্দু নয়, বরং তা মুকুলের জাতিস্বর হওয়া আর ফেলুদার মগজাস্ত্রের এক রোমাঞ্চকর উপাখ্যানের অবিচ্ছেদ্য অংশ। রাজস্থান শুনলেই তাই বাঙালির মনে পড়ে লালমোহনবাবু ওরফে জটায়ুর কাণ্ড কারখানা আর তোপসের প্রাঞ্জল বিবরণ। জয়সলমীরের ধুলোয় আজও যেন মিশে আছে সেই হারানো শৈশব, যেখানে মরিচিকার হাতছানি উপেক্ষা করে সত্যজিতের সৃজন আমাদের শিখিয়েছিল রূপকথার চেয়েও সুন্দর এক বাস্তবকে ভালোবাসতে। তাই রাজস্থানের মরুপ্রান্তরে রুক্ষ সৌন্দর্য আর স্থাপত্যের মায়াজাল নিয়ে গড়ে ওঠা মরু ত্রিভুজ অর্থাৎ যোধপুর, জয়সলমীর, বিকানিরের সার্কিট নিয়েই আমাদের আজকের ইচ্ছেঘুরি অনুষ্ঠান। সোনার কেল্লার কথা যদি বলি ফেলুদার ভাষায়, ফেলুদার সফর পথ এই যোধপুর, বিকানির, জয়সলমীর। তোপসের চোখে ছিল সেটা সমস্ত পাহাড়ের উপরটা জুড়ে যেন মুকুটের মতো বসে আছে কেল্লাটা, তার উপর সোজা গিয়ে পড়েছে ঝকঝকে পরিষ্কার সকালের ঝলমলে রোদ। আমার মুখ থেকে একটা কথা আপনা থেকেই বেরিয়ে পড়ল, সোনার কেল্লা। জটায়ুর অভিব্যক্তি ছিল, ট্রেনে জয়সলমীর যাওয়ার পথে ঘুমিয়ে উঠে জটায়ু বললেন, ফ্যান্টাস্টিক স্বপ্ন দেখলুম মশাই, একদল ডাকা, তাদের গবগুলো সব ভেড়ার শিঙের মতো পেঁচানো, তাদের আমি হিপটোমাইজ করে নিয়ে চলেছি একটা কেল্লার ভেতর দিয়ে, সেই কেল্লায় একটা সুড়ঙ্গ, তাই দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড চেম্বারে পৌঁছলাম, জানি সেখানে গুপ্তধন আছে, কিন্তু গিয়ে দেখি একটা উট মেঝেতে বসে জিবে গজা খাচ্ছে। আর ফেলুদা, ফেলুদা তদন্ত করেছিলেন সোনার কেল্লা দেখার জন্য অস্থির হয়ে ওঠা জাতিস্বর মুকুল আর ডক্টর হেমাং হাজরাকে নিরাপত্তা দেওয়ার জন্য ফেলুদা ও তোপসে রাজস্থান যাত্রা করে, পরে সঙ্গী হন লালমোহনবাবু রুফে জটায়ু। এই যোধপুর, জয়সলমীর, বিকানিরের সার্কিট নিয়েই আজকে আমাদের এই ইচ্ছেগুড়ি অনুষ্ঠান।

যোধপুর জয়সলমীর বিকানির যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে মার্চ। ফেলুদারাও অক্টোবরই রাজস্থান গিয়েছিল, অন্য সময় বেশ গরম থাকে। থর মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত যোধপুরকে দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশের এক টুকরো নীল মাটির বুকে নেমে এসেছে। বলা হয় একসময় ব্রাহ্মণরা নিজেদের আলাদা করতে এবং ঘর ঠান্ডা রাখতে ঘর নীল রঙে রাঙাতেন, তাই যোধপুরের অপর নাম ব্লু সিটি। 1459 সালে রাঠোর রাজপুত রাও যোধা এই শহরের স্থাপন করেন। জটায়ু এখানে এসে বলেছিলেন, ওহ কি থ্রিলিং জায়গা মশাই।

যেন এক অতন্দ্র প্রহরী। দুর্গের প্রাচীর থেকে শহরের এক অপার্থিব নীল দৃশ্য চোখে পড়ে। যখন দুর্গের দেওয়ালে শেষ বিকেলের আলো পড়ে, তখন যেন ইতিহাসের বীর গাথাগুলো জীবন্ত হয়ে ওঠে। আবার রাতে দুর্গের আলোকসজ্জা যখন অন্ধকার আকাশকে উজ্জ্বল করে, তখন মনে হয় এ কোনো রূপকথার রাজ্য। দুর্গের ভেতরে কারুকার্যময় মতিমহল, ফুলমহল এবং শীষমহল রাজাদের বিলাসিতা এবং রুচির পরিচয় বহন করে। চমকে দেয় কাঁচ এবং পাথরের কাজ। দুর্গের মিউজিয়ামে সংরক্ষিত পালকি, হাতি চড়ার হাউদা এবং অস্ত্রশস্ত্র নিয়ে যায় মধ্যযুগে। মেহরানগড় দুর্গের পথে শ্বেত পাথরের তৈরি জশবন্ত থাড়াকে বলা হয় মরুভূমির তাজমহল। এর সূক্ষ্ম জালিকাজ, আলো ছায়ার লুকোচুরি আর শান্ত পরিবেশ কোলাহল থেকে দূরে এক আধ্যাত্মিক জগতে নিয়ে যায়। এখানকার শান্ত জলাশয় এবং চারপাশের বাগান সত্যিই মনোরম।

উমেদ ভবন প্রাসাদে কথা যদি বলি, এই প্রাসাদ আভিজাত্যের এক সোনালি দলিল। লাল বেলে পাথরের কারুকাজ আর বিশাল গম্বুজ রাজকীয় বৈভবের সাক্ষী। গোধূলির আলোয় তা হয়ে ওঠে আরও মোহময়। যোধপুরের বর্তমান রাজপরিবারের আবাসন এই প্রাসাদ। এর একাংশ এখন একটি বিলাসবহুল হোটেল এবং অন্য অংশটি মিউজিয়াম। মুকুলের মতো ময়ূরে ভয় না থাকলে এখানকার সুন্দর বাগানের জাতীয় পাখি দেখার অভিজ্ঞতা এক কথায় অপূর্ব। এরপর রয়েছে মান্ডোর গার্ডেন। শহরের কোলাহল থেকে দূরে মান্ডোর গার্ডেন তার নান্দনিক মন্দির এবং ছত্রিগুলোর জন্য বিখ্যাত। মারোয়ারের প্রাচীন রাজধানী হওয়ার কারণে এখানে ছড়িয়ে আছে বহু বীরের স্মৃতিমন্দির বা ছত্রি। ঐতিহাসিক ধ্বংসাবশেষের বুক চিরে ওঠা লতা গুল্ম এবং পাথরের মন্দির খেলা করে বানরের দল এক অদ্ভুত আদিমতা যোগ করে। মিউজিয়ামটিও বেশ চমকপ্রদ। মরুভূমির প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং গাছপালাকে সংরক্ষণ করার উদ্দেশ্যে 2006 সালে পাথুরে জমির উপর এই পার্কটি তৈরি করা হয়েছিল। এখানে 250 বেশি প্রজাতির গাছপালা রয়েছে, যেগুলো রাজস্থানের রুক্ষ পরিবেশও বেঁচে থাকতে পারে। পাখিদের জন্য এটি একটি স্বর্গরাজ্য। গিরিখাতগুলোও বেশ রোমাঞ্চকর।

101.4 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়িনীতে প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। আজ আমরা রাজস্থানের মরু ত্রিভুজ, যোধপুর, জয়সলমীর এবং বিকানির এই সার্কিট নিয়েই আলোচনা করছি, কথা বলছি। এখন যোধপুর নিয়ে আমরা আপনাদের বিভিন্ন তথ্য জানাচ্ছি। যোধপুর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে থর মরুভূমির প্রান্তে অবস্থিত এই প্রাচীন শহরটিকে, যেটাকে উশিয়া বলি, সেটা রাজস্থানের খাজুরাহ বলে বিখ্যাত। এখানকার চমৎকার কারুকার্যমণ্ডিত মন্দিরগুলো অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর স্থাপত্যের এক অনন্য নিদর্শন। দেবী দুর্গাকে উৎসর্গ

করা সাঁচিয়া মাতা মন্দির, মহাবীর জৈন মন্দির, সূর্য মন্দির, হরিহর মন্দির এবং পিপলা দেবী মন্দির এখানে কিন্তু খুব জনপ্রিয়। এছাড়াও আপনারা বালসমন্দ লেক ও কৈলানা লেকও দেখতে পারেন। বিশেষ উৎসব সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এখানে হয় মারোয়ার ফেস্টিভ্যাল। এখানকার যেসব খাবার দাবারগুলো বিখ্যাত, যোধপুরে বিখ্যাত পেঁয়াজ কচুরি, মির্চি বড়া এবং মাওয়া কচুরি আপনাদের খুব ভালো লাগবে। আবার ব্রেকফাস্টে ফেলুদাদের মতো ডিম রুটিও পেয়ে যাবেন। বিকেলের আড্ডায় নিয়ে নিন এক গ্লাস ঘন মাখনিয়া লস্যি। কেনাকাটা করবেন সর্দার মার্কেটে, ক্লক টাওয়ারের আশেপাশে বিভিন্ন মশলা, বাহারি জুতো এবং হস্তশিল্পের সম্ভার এখানে কিন্তু আপনাকে আকর্ষিত করবেই। যোধপুর থেকে চলে আসব স্বপ্ন পূরণের সোনালি শহর, গোল্ডেন সিটি জয়সলমীর। এ যেন থর মরুভূমির বুকে জেগে থাকা এক স্বর্ণালি স্বপ্ন, ভাবলেই রোমাঞ্চ জাগে। এখানেই ফেলুদার হাতে ভবানন্দের নকল ডক্টর হাজরা, যিনি সেই ভবানন্দের ভবলীলা সাঙ্গ হয়ে সোনার কেল্লা কাহিনীর জবর্ণিকাপাত ঘটেছিল। যোধপুরের নীল রঙের পর জয়সলমীরের হলুদ পাথরের স্থাপত্য পর্যটকদের এক অন্য ভুবনে নিয়ে যায়। ফেলুদার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে দ্বাদশ শতাব্দীতে তৈরি এই শহর ভাটি রাজপুত্রের রাজধানী ছিল।

আমি সোনার কেল্লা দেখব। মুকুলের মতো প্রায় সব বাঙালিরই স্বপ্ন পূরণ হয় এখানে এলে। ত্রিকূট পাহাড়ের উপর হলুদ বেলেপাথর এবং চুনাপাথরে নির্মিত এই দুর্গটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। সূর্যের আলোয় যখন পুরো দুর্গটি খাঁটি সোনার মতোই জ্বলজ্বল করে, তখন মনে হয় মুকুলের বর্ণনায় একটুও ভুল ছিল না। এটি বিশ্বের অন্যতম লিভিং ফোর্ট। এখানে আজও কয়েক হাজার মানুষ বংশ পরম্পরায় বসবাস করেন। দুর্গের ভেতরের 60টি জৈন মন্দির এবং বিভিন্ন রাজমহলের অপূর্ব কারুকার্য মোহিত করে। দুর্গের উপর থেকে শহরটি ধরা দেয় এক নতুন আঙ্গিকে। দুর্গের সরু গলি দিয়ে হাঁটার সময় আজও মনে হয় এই বুঝি কোনো এক বাঁক থেকে মুকুল বেরিয়ে আসবে। আনাচে কানাচে ছড়িয়ে থাকা চমৎকার সব রাজপুত হাবেলি মরুভূমির রুক্ষতার মাঝে মানুষের সৃজনশীলতার এক চরম নিদর্শন। এর মধ্যে পাটওয়াকি হাবেলি, সালিম সিংকি হাবেলি এবং নাথমালকি হাবেলি বেশ চমকপ্রদ। পাথরের গায়ে জালের মতো সূক্ষ্ম কাজ দেখলে মনে হয় যেন পাথরে বোনা নকশা। পাটওয়াকি হাবেলি কাচের কাজ ও সংগ্রহশালা অবশ্যই আপনাকে দেখতে হবে।

শহর থেকে কিছুটা দূরে মাইলের পর মাইল বিস্তৃত বালিয়ারি, স্যাম অ্যান্ড স্যান্ড সি ডিউনস। এখানে উটের পিঠে চড়ে মরুভূমির বুকে ঘুরে বেড়ানো বা জিপ সাফারির রোমাঞ্চ অতুলনীয়। উটের পিঠে চড়ার স্বপ্ন জটায়ুর মতো প্রায় সব বাঙালি দেখেন। দিগন্ত জোড়া বালির পাহাড়ে বসে সূর্যাস্ত দেখার অনুভূতি ভাষায় ব্যক্ত করা যায় না। রাতের বেলা খোলা আকাশের নিচে ক্যাম্পে থাকা রাজস্থানি লোকসঙ্গীত এবং লোকনৃত্যের আসর, যেটাকে স্থানীয়ভাবে কালবেলিয়া বলে, মরুভূমির রাতকে চিরস্মরণীয় করে তোলে। বালির উপর শুয়ে রাতের আকাশ দেখতে দেখতে মনে হয় তোপসের কথাই ঠিক, একসঙ্গে এত তারার দেখা অন্যত্র মেলে না। মরুভূমির মাঝে এক শান্ত তপোবন গাদিসার লেক, একসময় এটি ছিল শহরের প্রধান জলের উৎস। কৃত্রিম লেকের চারপাশে ছড়িয়ে থাকা বেলে পাথরের কারুকার্যপূর্ণ ছোট ছোট মন্দির আর জলের মধ্যে দাঁড়িয়ে থাকা ছত্রি যেন জলে ভাসমান কোনো স্বপ্নভূমি। সূর্যাস্তের সময় আবির রঙা আকাশের নিচে এই লেক ঘিরে এক মায়াবী পরিবেশ তৈরি হয়। পরিযায়ী পাখিদের কলতান আর শান্ত জলরাশি অদ্ভুত শান্তি দেয়। বিকেলে নৌবিহারের অভিজ্ঞতাও ভোলার নয়। এই থর হেরিটেজ মিউজিয়াম এখানে আপনাকে অবশ্যই দেখতে হবে। এই মিউজিয়াম জয়সলমীরের ঐতিহ্য, ইতিহাস এবং মরু সংস্কৃতিকে তুলে ধরে। এখানে প্রাচীন মুদ্রা, জীবাশ্ম, পাণ্ডুলিপি এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বিশাল সংগ্রহ রয়েছে। রাজস্থানী লোকশিল্প, বিবাহ রীতি এবং মরুভূমির মানুষের জীবনযাত্রার বিভিন্ন নিদর্শনও

এখানে দেখানো হয়। প্রতিদিন সন্ধ্যায় পুতুল নাচের আসর বসে। জয়সলমীর সফরের গুরুত্বপূর্ণ অংশ হেরিটেজ ভিলেজ কুলোধারা। কয়েক শতাব্দীর আগে এক রাতেই জনশূন্য হয়ে যাওয়া এই অভিশপ্ত গ্রামটির ধ্বংসাবশেষ আজও পর্যটকদের মনে কৌতূহল জাগায়। জনমানবহীন ভাঙা গড়বাড়ি আর নিঝুম রাস্তাগুলো যেন এক না বলার দীর্ঘশ্বাসের সাক্ষী। এই ঘরবাড়িগুলো সেই কয়েক শতাব্দী আগে হঠাৎ করেই জনমানবহীন হয়ে যায়, ভেঙে যায় এবং রাস্তাগুলো নিঝুম হয়ে যায়।

লুঙ্গিওয়ালা ওয়ার মেমোরিয়াল ভারতের সামরিক ইতিহাসের এক গৌরবোজ্জ্বল নিদর্শন। 1971 সালে ঐতিহাসিক লুঙ্গিওয়ালা যুদ্ধের স্মৃতি রক্ষার্থে মেমোরিয়ালটি তৈরি করা হয়। আরেকটি জায়গা রয়েছে জয়সলমীরে, তানোট মাতা মন্দির। মরুভূমির মাঝে ভারত পাকিস্তান সীমান্তের খুব কাছে অবস্থিত এই মন্দিরটি অলৌকিক ইতিহাসের জন্য অত্যন্ত পরিচিত। বলা হয় 1965 সালের যুদ্ধে পাক বাহিনী মন্দিরের ওপর কয়েক হাজার বোমা ফেললেও মায়ের কৃপায় নাকি কোনো বোমাই ফাটেনি। সেই অবিস্ফোরিত বোমাগুলো মন্দিরের মিউজিয়ামে সংরক্ষিত আছে। আর যেসব জায়গা জয়সলমীরে দেখবেন, ডেজার্ট ন্যাশনাল পার্ক, বরা বাগ, উট ফসিল পার্ক এবং খুরি। এখানে বিশেষ উৎসব যেটা ফেব্রুয়ারি মাসে হয়, ডেজার্ট ফেস্টিভ্যাল। এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময়। রাজস্থানি থালিতে ডাল, বাটি চুরমা, কেড়সাংরি এবং মাংসের পদ লাল মাছ অবশ্যই চেখে দেখার মতো। আর কেনাকাটা করবেন জয়সলমীরের স্থানীয় বাজারগুলো থেকে হাতে তৈরি চামড়ার ব্যাগ, পশমি শাল এবং সুন্দর হলুদ রঙের পাথরের বাটি এবং অন্যান্য শোপিস রয়েছে। এই হলুদ পাথরের বাটি ফেলুদাকে মুকুলের সোনার কেল্লার হদিশ দিয়েছিল। রাজস্থানের মরুত্রয়ীর অন্যতম রত্ন বিকানির, তার নিজস্ব লাল পাথরের স্থাপত্য আর রাজকীয় ঐতিহ্যের গাম্ভীর্য নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। 1488 সালে থর মরুভূমির উত্তর প্রান্তে রাঠোর রাজপুত রাও বিকা এই শহরটির গোড়াপত্তন করেন, সেই থেকে এর নাম বিকানির। বিকানিরের গর্ব অপরাজয় জুনাগড় দুর্গ। পাহাড়ের বদলে জুনাগড় মাথা তুলে দাঁড়িয়ে আছে সমতলের বুকেই। 1600 শতকে রাজা রাই সিংয়ের আদেশে তৈরি এই দুর্গের লাল বেলে পাথরের প্রাচীরগুলো যেন মরুভূমির বুকে এক রক্তিম গোলাপ। দুর্গের ভেতরে প্রবেশ করলে চোখে পড়ে সোনার উপর অবিশ্বাস্য কারুকাজ। রয়েছে অনুপমহল, বাদলমহল, রানীমহল, সূর্যমহল, ফুলমহল, গজমন্দির এবং চন্দ্রমহল নামের একাধিক প্রাসাদ। অনুপম হলের দরবার থেকে শুরু করে বাদলমহলের মেঘমালাই, প্রতিটি কক্ষের কারুকার্য এতটাই সূক্ষ্ম যে দেখলে মনে হবে শিল্পী পাথরের উপর কবিতা লিখেছেন। দেওয়ালের চিত্রকর্ম এবং বেলজিয়াম গ্লাসের কাজ মুগ্ধ করে। দুর্গের মিউজিয়ামে সংরক্ষিত বিরাট তলোয়ারগুলো দেখলে তপসে জটায়ুর মতো বিশ্বাস করতে কষ্ট হয়, এগুলো হাতে নিয়েই মানুষ একসময় যুদ্ধ করেছে। প্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী পর্বে অর্থাৎ আগামী বৃহস্পতিবার আমরা এই বিকানিরের আরও বেশ কিছু জায়গার কথা, মানে ট্যুরিস্ট স্পটের কথা আপনাদের জানাবো এবং কীভাবে যাবেন সেগুলো আপনাদের বলবো। তাহলে আজকের মতো এখানেই আমরা ইচ্ছে করি অনুষ্ঠান শেষ করছি। আমরা যোধপুর, জয়সলমীর এবং বিকানির ঘুরছিলাম। বিকানির পুরোটা ঘুরিনি, একটু জায়গা শুধু ঘুরেছি, বাকি জায়গাগুলো আগামী সপ্তাহে ঘুরবো।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর কক্সবাজার সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ।

0: আছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত একাধিক দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। দেশজুড়ে এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতির কোনো খবর নেই বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি, দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড রামোলা এবং ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওরো ভিয়েরার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এদিকে নতুন দিল্লিতে আজ শুরু হয়েছে ব্রিক্স বিদেশ মন্ত্রীদের দুদিনের সম্মেলন। এর আগে উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ভর কেন্দ্রে রয়েছে শান্তি ও নিরাপত্তা। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমাধান মিলতে পারে। বর্তমান জটিল ও অনিশ্চিত বিশ্বে ভিন্ন নীতিগুলিকে সমন্বিত রেখে দীর্ঘস্থায়ী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।
1: Our discussions must advance sustainable development while upholding principles of equity and common but different.
0: গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ক আন্তঃমন্ত্রক সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, দেশজুড়ে ঘরোয়া এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোনো ডিস্ট্রিবিউটরশিপে গ্যাসের মজুদ ফুরিয়ে যাওয়ার খবর মেলেনি।
2: ভারত সরকার নে কই ইফেক্টিভ স্টেপস লিয়ে হ্যায় জিসকে চলতে হামারে পাস পেট্রোল ডিজেল এলপিজি অর ন্যাচুরাল গ্যাস কে পর্যাপ্ত স্টকস অ্যাভেলেবল হ্যায়। হামারি রিফাইনারিজ অপটিমাম ক্যাপাসিটি পর অপারেট কর রহি হ্যায় অর এলপিজি প্রোডাকশন ভি ইনক্রিজ কিয়া জা চুকা হ্যায়। হামারে কিসি ভি রিটেল আউটলেট পর অর এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ পর কোই ড্রাই আউট রিপোর্টেড নহি হ্যায়। সব জগা পর নর্মাল অপারেশন চল রহে হ্যায়।
0: বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের সচিব মুকেশ মঙ্গল জানিয়েছেন যে 90,000 মেট্রিক টনেরও বেশি এলপিজি বহনকারী দুটি জাহাজ 20 জনেরও বেশি কর্মী সহ গতরাতে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ মাসের 16 তারিখে সেগুলি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। শ্রী মঙ্গল জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজ MSV হাজি আলী গতকাল ভোরে ওমান উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে আগুন লেগে যাওয়ার পর সেটি ডুবে গেছে। তবে জাহাজে থাকা 14 জন ভারতীয় কর্মীকেই উদ্ধার করা হয়েছে।
3: An Indian dhow, a mechanized sailing vessel that is actually made of wood and named Haji Ali, during its voyage from Somalia to Sharjah, UAE, reportedly encountered an attack incident in Omani waters in early hours of 13th May 2026, which led to fire on board and subsequent sinking of the vessel. All 14 crew members on board were safely rescued by the Omani Coast Guard and have reached Dibba Port, that is Oman. The crew is reported to be safe and necessary formalities with the local authorities have been completed. Government of India remains in close coordination with the authorities in the Sultanate of Oman, Indian mission officials and relevant maritime agencies.
0: ওমানের উপকূলে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নাবিকদের বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ তাঁর মন্ত্রক এবং কৃষি ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর প্রতি করা 7টি আহ্বানের বিষয়ে সেখানে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে শ্রী চৌহান জানান, প্রধানমন্ত্রী আহ্বানের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রক পর্যায়ে আগামী 1 বছর কোনো সোনা ক্রয় করার হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনস্বার্থ এবং জাতীয় স্বার্থের প্রয়োজন ছাড়া বিদেশ সফরও করা হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। দুদিন মিলিয়ে 290 জন বিধায়ক শপথ নিলেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ 144 জন বিধায়ক শপথ বাক্য পাঠ করেন। আজ প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের নির্বাচিত বিধায়করা শপথ নেন। দ্বিতীয়ার্ধে শপথ গ্রহণ করেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। এদিকে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে শাসক দলের প্রার্থী হচ্ছেন। অসমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ দপ্তর বণ্টন করা হয়েছে।

0: রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব অনুযায়ী দপ্তর বন্টনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রম কল্যাণ এবং আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অতুল বোরা সামলাবেন পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, আসাম চুক্তি বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা এবং আবগারি দপ্তর। অন্যদিকে চরণ বোরোকে পরিবহন ও বোরোল্যান্ড জনকল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অজন্তা নিয়োগ দেখাশুনো করবেন মহিলা ও শিশু উন্নয়ন এবং পর্যটন দপ্তরের। উল্লেখ্য, গত 12ই মে মুখ্যমন্ত্রী এই চারজন ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে শপথ গ্রহণ করেন। কেরলমে 10 দিন ধরে চলা জল্পনা শেষে কংগ্রেসের তরফে আজ ভিডি সতীশকে সেরাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিং এবং দীপা দাশমুন্সি এই ঘোষণা করেছেন। তামিলনাড়ুতে আজ এআইএডিএমকে সাধারণ সম্পাদক ইডাপ্পাড়ি পালানিস্বামী রাজ্যপাল বিশ্বনাথ আরলিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি এসপি ভেলুমানির নেতৃত্বাধীন বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে একটি আবেদনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন। উল্লেখ্য, এসপি ভেলুমারির নেতৃত্বাধীন এআইএডিএমকে 25 জন বিধায়ক ওএস মানিয়ানের জারি করা হুইপ অমান্য করে টিভিকে সরকারের পক্ষে ভোট দেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে ভারত টয়েস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটেজ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে যে রাজ্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। পশ্চিমবঙ্গে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 91.23%, পূর্ব মেদিনীপুর জেলায় 94.19% পাশের হার সহ প্রথম স্থানে রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আজ বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহে উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বৈঠক শেষে এক সমাবেশে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলেন,
1: The American and Chinese people share much in common. We value.
2: Today, President Trump and I had in-depth exchanges on China-US relations and international and regional dynamics. We both believe that the China-US relationship is the most important bilateral relationship in the world. We must make it work and never mess it up. Both China and the United States stand to gain from cooperation and lose from confrontation.
0: আঞ্চলিক শান্তি ও সুস্থিতি রক্ষায় দুই দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করার উপর জোর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
1: The American and Chinese people share much in common. We value hard work, we value courage and achievement, we love our families and we love our countries. Together we have the chance to draw on these values to create a future of greater prosperity, cooperation.
0: IPL ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। হিমাচল প্রদেশের চেলিয়ানে HPCL স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে বিভিন্ন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজও নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলো।

তিনি নিকক্ত মাব বাক রকমখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি খা সালতক নি বুইহা বেড়াই মাব আবুধাবিও থাঙানো ভারত নিচংবাড়ি কমিশন তিনি ত্রিপুরানো খুবই কাইচিদক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকলজাক আমচায় এস আই আর নি উলথাম বেরেম সাকলাইখ্যা মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি পিজিটি ফ্রংনাই রোগনি সেবুনি অফরিয়া ফারকা ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর নিচি বিশিনি ফুটবল নি বসং বাতাইলাইমাবো ত্রিপুরা গ্রুপ নি উন্নয় থাইমাবো কেপলাইংখা তাবুক কক্তমা শুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি সালদক নি বুইহা বেড়াইমাও খা আবুধাবিও থাঙানো বেড়াইমা জড়াও ব কথাজাক আরব আমিরাত খুবই নেদারল্যান্ড সুইডেন নরওয়ে তাই ইতালি বেড়াইয়ানে বেড়াইমা জড়া মন্ত্রীবক্রক আহা কতনি রাষ্ট্রবক্রক রোগবাই সকজাংনাই নাইমো থাকন তুইনে ককলাম সালাইনানি ককতঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি দিল্লি কাতাল সংসারজাক ব্রিক্স বুইহা মন্ত্রীরকনি ককলাম সালাইমাবো মানজাক ফাইনাই বুইহাই মন্ত্রীরক বাই মালাইখা রাশিয়ানি বুইহা মন্ত্রী সার্গেই লাভরোভ ইরাননি বুইহা মন্ত্রী আব্বাস আরাকচি সালগ্রা আফ্রিকানি বুইহা মন্ত্রী রোনাল্ড লামোলা তাই ব্রাজিলনি বুইহা মন্ত্রী মাউরু বিয়াই রান্ন খবুই জুদা জুদা অজারক তিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি বাই মালাইখা দিল্লি কাতালর সংসারজাক ব্রিক্স বুইহা মন্ত্রীরকনি ককলাম সালাইমানি কচার অ মালাইমং অঙ্গ আপনি সেকাং চেঙিরিমা কক খনারমাব বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাকা টংকচাং তাই নাইমথাং হায়ুংগনাঙ্গি তাবুক চৌধুরী নাংকমা অঙ্গি টংখা বসাকা সালকিসা রমুই অং টংমা টংহালক হামিয়ানো তৈ ককলাম সালাইনা নাংকমা তাইব সেরাই সেরাই ওংখা ব ফানবক্সিনী কক নারেখা অ হামিয়া টংহালগো যত বাইথাংনি বারজানো ইয়াচাকি থানসাকে কথাউই হামক্রাইনি বখা ককলাম সালাইমা বুসকাঙ্গি তলংনা নাংনাই মোচাং জয়শঙ্কর মাজক ফাইনাই হাকতর নিরগ্ন ব্রিক্স তাংবেখ্রে বচো বচোরনা কগ্রমা বাই হামবাই আফারকা ককলাম সালাইমাও বুইহা মন্ত্রীরক বাইথাং হাকতনি হামক্রাইতাই আমচানি ককন তুইনে ককলাম সালাইয়ান হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অপারেশন সিন্দুর সেঙ্করাকনি বাবাইও ভারতনি ফানো ফুনগি রেখা আসাম রাইফেলসনি নিজিস সেক্টরনি চেতন বাই তিনি আগরতলানি আলফা অডিটোরিয়ামও লুকু হদাতাই নাইমথাং বাহিনী বিশিং কথালাইমং বাবাইনতৈ সংসাজাক সেমিনারনো মকক শাখা বসাকা নাইমথাং বাহিনী তাই নাইকল ফংতাবুনি জরা হাকতর তাই টংকসং লুকুরগনি জুদা জুদা জিঞ্জাল ইয়াকাগ্রনাও নাংমা বার্জা ইয়াচাগি তঙ্গ সেমিনারও সরস্র তাংকরা অভিষেক সিং পুলিশনি দাগিফাং অকরা অনুরাগ কুচুক আচুক থাইনি ব্রিগেডিয়ার ধীরজ কুমার সিং আসাম রাইফেলসনি কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল বিএসএফনি আইজি অলোক কুমার চক্রবর্তী বসং নাইমথাং লুকহদান খুবই জোদা জোদা বাহিনী নাংকুকমা বাবাই রগ্নতৈ ককনা রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা হাস্তে হাপাংনি 2018 তাই 2019 রাং বিশিনি সিমি তাবুক জরা হাস্তেও ডাই ইন হার্নেস ন খবুই বেবাগি খড়ক নই সাই চুকুরা দকচিন সেবুক রগ হাবরেখা আবনু কারুইব কন্ট্রাকচুয়াল তাই আউট সোর্সিং নি বিশিংতি খড়ক নৈচি নৈ স্নিচি চারণ সামুনি ঠাই রেখা তিনি আগরতলানি রংনক রং নাইখংবাই সংসারজাক পিজিটি ফোরংনাই রোগনি সেবুকনি অফার ইয়াফার্মা পান্ডাও ব কক শাখা মন্ত্রী অকরা শাখা 2018 বিশিনি সিমি তাবুকজোড়া মাধ্যমিক রং নাইখংনি বিশিং তৈ খড়ক সাশাই ব্রিডা স্নিচি বা পিজিটি ফোরংনাই ব্রিডা ব্রিচি ব্রিজিটি ফুরেংনাই চার্চি চার স্পেশাল এডুকেটর খড়কচি বা স্কুল লাইব্রেরিয়ান তাই সারাদক ফিজিক্যাল ইন্সট্রাক্টর সেবুক তলংজাখা আবনু কারিব বুনিয়াদি রংনাই খুঙি বিশিং খড়ক থামসাই স্নিচি বা স্নিচিদক জিটি খড়ক সাশাই সারাব্রী ইউজিটি বরক তালংজাখা পান্ডাও রংনক নাইখুংনি তাংকরা ডক্টর মিলিন রামটেকে বুনিয়াদি রং নাইখুংনি তাংফং রাজীব দত্ত ককনা রেখা খোরসাজাখা তিনি পিজিটি ফুরংনাই রোগনি বিশিং খড়ক চাররা দক্ষিবানো অফারিয়াফার জাখা ভারত নিচংবাড়ি কমিশন তিনি ত্রিপুরানো খুবই কালচিদক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকলজাক আমচায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবা এস আই আর নি উলথাম বেরেম সাকলাইখা ও সামুংবুতাং বেরেম বেরেম মহাকতনি কাইচিদক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বা নাইকলজাক আমচায় ও সামুং চেংজাগানো ও বেরেম হাস্তে রকমখা অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ হরিয়ানা ঝাড়খণ্ড কর্ণাটক মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ওড়িশা পাঞ্জাব সিকিম ত্রিপুরা তেলেঙ্গানা তাই উত্তরাখণ্ড কেন্দ্র বা নাইকলজাক আমচয় রকমখা বসং রাজাঘর আমচয় দিল্লি চণ্ডীগড় তাই দাদরা নগর হাভেলি দমন তাই দিও হা কতুর গণাঙ্গি ভোটার মুংরেম চায়াকুড়ি খেলাইনাও ভোটার মুংরেম স্নামফির মুংনি বাবাইও অমকাইসা নাংকুকমানি আফ্রি চংবাড়ি কমিশনী আওয়াইমুং কারিমানো রোগী ত্রিপুরানি খড়ক নিচি চার রাশাই চুকুচি স্নে সাই দগরা স্নিচি বুড়ি বুটারকনি বাকি এস আই আর রায়দা চেংচাংনা থাঙ্গি টঙ্গ

0: অসামঙ্গ বুতাংনি বিশিং বুসকাং সেপ্টেম্বর শালবা শালমারি নিশিমি সেপ্টেম্বর চিবড়ি শালমারি জড়া যোগালিমুংনি সামং অঙ্গানে তাই সেপ্টেম্বর চিবা শালমারি নিশিমি অক্টোবর চিবড়ি শালমারি জড়া খড়ক থামসাই থামরা বাচিদক বুট লেভেল অফিসার নক নগ থাঙ্গি কক থুম চেরি নায়ানো লগি দঙ্গানো খড়ক দক সাই স্নিরা বাচি স্নিগ সিমং মানজাক থংরং বদলনি এজেন্ট এবা বিএলএ এসআইআর নি অসামুং বুতাঙ্গ চংবাড়ি কমিশনের চাকলাইজাকমা নরগী বুসকাং অক্টোবর তালনি নৈচিসা শালমারিব বুটার মুংরেম কারি জাগানো অশালন সানমুংতে কেবং মুং পাইরে না সামুং পায়ানো ডিসেম্বর চিচুকু শালমারিব পাইথাকনি বুটার মুংরেম কারি জাগানো ডিসেম্বর নৈচি থাম শালমারি আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী নিকক তোমার আপডেট মানার বাকি লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউবর নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমার আপডেট মান রাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো চামুক মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা হাসেও পেট্রোল ডিজেল তাই চামুনি মানে নাংমানি সেক খাতিজাক দো তিনি তাংন কতর কক তুমা থমনা রকি থুম অ কগ্ন শাখাব ব শাখা হাসতেও পেট্রোল তাই ডিজেল শালচি বাণী বাকে খাতিজাক দো লুকুবাগ মুংতাই ফিয়কজাক হাতি বেবাগ মিলি ওই শাল সারা দকচি চারনি বাকে মাইরম খাতিজাক দো আপন কারিব চিনি গম মসুর ডাল পিয়াজ আলু সম নাংমানি সেক খাতিজাক দো কংগ্রেস নি বখাকতেই তিনি শাকলাই জাখা কংগ্রেস নি এমএলএ বিডি সতীশন তৈশা পরিফির বিডি সতীশন কেরালামনি কতাল মন্ত্রী অগ্রা অঙ্গানে দিল্লি কতাল ককটুমা থমনা রকনি থুম কংগ্রেস অজা অজয় মাকেন মুকুল ওয়াসনিক তাই দীপা দাস মুন্সি অ ককটুমান সাকলাইখ্যা অ সাকলাইমুংনি ইয়াগুলো কংগ্রেস তিদুলজাক ইউডিএফ হাস্তে হাপাং সংসামা সামুং বুসকাঙ্গি তেলাঙ্গানো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফুরং মুংমহা অভিযাননি বখাগত তিনি নিশিমি হাসেও চেংজাখা বিজেপি মন্ডল বেরেমনি ফুরংমুং শিবির আগরতলনি নাগরজোলা টাউন বড়দোয়ালি মন্ডল বাই সংসারজাক ও ফুরংমুং শিবির ন চেঙ্গি রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা পান্ডাও মানজাখা বিজেপি হাসতে কাসকু এমপি রাজীব ভট্টাচার্য টিবি বেমার জরা কাইসা ও কিরিজাকনাই বেমার তংমানি ফিয়া তাবো খজাকমুং দায়িত্ব চঙ্গই সাকনাইমানি সেব বাই ও বেমার ন পাইসুগ্রেনা নাহারি হা কতর বুসকাঙ্গি দো মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী খকা বেমার ইয়াকাকজা ভারত স্নামতি সানা নাহার মুং ন বুসকাংনি উনকোটি হাঙ্কর ব ও সামুং বুতাং চেংজাখা শালসারানী আলাইদা সামুং বুতাং উলনি বেরেম চেংজাখা খনাদি অবনতিনে কাশা ককথুম
1: হাঙ্কর সাক্ষাম নাইখুংনি বখাক্তি সাইমান খা উনকোটি হাঙ্কর তাবু খড়ক সারা চিবা টিবি বেমার মানজাক তঙ্গ বরকনি চামুং কাহামনি বাকি তালব্রুমন ব্যাং একাউন্ট খকসা সাই রাং রেজাগো আবনি লগি লগি বুথাই তাই প্রোটিন গনাং চামুং রিজাগো অ সামুং বুতাংনি বখাকো তিনি কয়লা শহর পুর পরিষদনি কনফারেন্স হল সংসাজাখা নিখয় আরোগ্য শিবির আরো মাগনা এক্সরেন খবই সাক্ষাম চেরি নাইজাখা শিবির মানজাখা পুরো আমচাইনি সাফাই সেবক রকম খবই তঙ্ক সংরূপ রক
2: স্ক্রিনিং এর আন্ডারে আমরা চেস্ট এক্সরে করছি সাথে অন্যান্য টেস্ট যেমন হিমোগ্লোবিন ব্লাড সুগার এইচআইভি এবং বিএমআই মেজারমেন্ট এগুলো করছি কারণ টিবি ভালনারেবল যে পপুলেশন যেমন যারা এইচআইভিতে আক্রান্ত যারা মদ্যপান বেশি করে স্মোকার যারা অপুষ্টিতে ভুগছে টিবি হওয়ার সম্ভাবনা বেশি তো তাদের এর জন্য আমরা এই চেস্ট এক্সরের সাথে অন্যান্য টেস্টগুলো করছি আপনারা জানেন টিবি একটা সামাজিক সমস্যা প্রতি বছর আমাদের পুরো পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রায় 1 কোটি মানুষ টিবিতে আক্রান্ত হয় এর মধ্যে 25%ই ভারতীয় মানে প্রতি 4 জনের মধ্যে 1 জনই টিবিতে আক্রান্ত হচ্ছে ভারতীয় আক্রান্ত
1: কয়লা শহর পুর পরিষদ নিবাকতেই খড়ক সারা সাফাই নি সেবক রক্ন গ্লাভস রেইনকোট ইয়া ক্লাব নখবই জুদা জুদা সাখামনি মানিরক বাগজাখা সাখাম নাইখুংনি খাকামুং যত্তনি কথাজাক চেতন বাই নই সাই থামচি বিসিনি সকাং ন টিবি ইয়াকাকজা খাঙ্কর হাস্তে তাই হাকতর অঙ্গানে ককতুমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর নৈচি বিশিনী ফুটবল নি বসং বাতালেমাও ত্রিপুরা গ্রুপনি উলনৈ থংলাইমাও কপ্লাই অংখা তিনি হাসে বদল নৈশা গোল নি ফের বাই দিল্লি ন ম্যাচ অংখা আবো বাই কনৈ ম্যাচ হাসে বদল কপ্লাই অংখা পাইথাকনি ম্যাচ থানো সিকিম বাই নবরদীপানী কক বুসকাং দাম নৈচি ব্রী হাসতে নি সালথাং উনকোটি ধলাই তাই খয় হাঙ্কর ফেরাঙ্কি দামসাও ব্রী চিনি সিমে 5 কিলোমিটার দৌই নবার ওয়াতেই ফাইমানো হনে হজাকুং রুখা নবরদীপার নাইখুং

কক তোমা পাইনা নিশিকাং কক তোমা বখরক হাইন হাই পরিফির মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানা শালদুক নি বুইহা বেড়াইমাব আবুধাবিও থাঙ্গানো ভারত নিচংবাড়ি কমিশন তিনি ত্রিপুরা নখবই কাছি দক হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকল যাক আমচায় এস আই আর নি উলথাম বেড়াম সাকলাইখা মন্ত্রী অক্রাফ প্রফেসর ড

কক তুমা পাইনা নিশিকাং কক তুমা বখরক হাইন হাই পরিফির মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী খানা শালদুক নি বুইহা বেড়াইমাব আবুধাবিও থাঙ্গানো ভারত নিচংবাড়ি কমিশন তিনি ত্রিপুরা নখবই কাছিদ হাস্তে তাই কাইথাম কেন্দ্র বাই নাইকল জাগ আমচায় এস আই আর নি উলথাম বেড়াম সাকলাইখা মন্ত্রী অক্রাম প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি পিজিটি ফুরংনাই রোগনি সেবুকনি অফার ইয়াফারকা ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর নিচি বিশ্বনি ফুটবল নি বসং বাতাইলাইমাব ত্রিপুরা গ্রুপনি উন্নি থাইমাব খেপলাইংখা কক্তমা তিনি বাকে অরণ্য পাইকা উন্নি কক্তমা আওয়াইয়ানো খনাফুং দামসনি সতীব্রী জীবক।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার 2018-19 অর্থ বছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট 20,960 জনকে চাকুরি প্রদান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল আবুধাবি যাচ্ছেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে পেট্রোপণ্য এবং খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। এবার বিস্তারিত সংবাদ। ভারতের নির্বাচন কমিশন আজ ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণা করেছে। এটি হল এসআইআর এর তৃতীয় পর্যায়। এই পর্যায়ে অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। তাছাড়া দিল্লি, চণ্ডীগড় এবং দাদরা ও নগর হাবিলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও এই পর্যায়ের আওতায় আনা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা সংশোধন, নবীকরণ ও নির্ভুল করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ভোটার তালিকায় নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম অপসারণ সহ বিভিন্ন সংশোধনী কাজ সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ত্রিপুরার 28,97,674 জন ভোটারের জন্য বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলছে। এই কর্মসূচির অধীনে আগামী 5ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলবে এবং 15ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত 3,356 জন বুথ লেভেল অফিসার বা বিএলও বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। সঙ্গে থাকবে 6,757 জন স্বীকৃত রাজনৈতিক দলের এজেন্ট বা বিএলএ। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন নির্ঘণ্ট অনুযায়ী আগামী 21ই অক্টোবর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ওইদিন থেকেই দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হবে। তা চলবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে 19ই ডিসেম্বর। চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 23ই ডিসেম্বর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, অপারেশন সিন্ধুর সামরিক ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। আসাম রাইফেলসের 21 সেক্টরের উদ্যোগে আজ আগরতলায় আলফা অডিটোরিয়ামে নাগরিক সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় সংক্রান্ত

সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সামরিক বাহিনী ও সাধারণ প্রশাসন বর্তমান সময়ে দেশ ও সাধারণ নাগরিকদের বিভিন্ন উদ্ভূত সমস্যা মোকাবেলায় ইতিবাচক ভূমিকা পালন করছে। সেমিনারে স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, পুলিশের মহানির্দেশক অনুরাগ, পদস্থ সেনা আধিকারিক ব্রিগেডিয়ার ধীরাজ কুমার সিং, আসাম রাইফেলসের কমান্ডার ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল, বিএসএফের আইজি অলোক কুমার চক্রবর্তী, জাতীয় নিরাপত্তা, সামাজিক নাগরিক সমাজ, সামরিক আধাসামরিক বাহিনীর সমন্বয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার 2018-19 অর্থ বছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে ডাই ইন হার্নেস সহ মোট 20,960 জনকে চাকুরি প্রদান করেছে। তাছাড়া কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিংয়ের মাধ্যমে 24,078 জনের কর্মসংস্থান করা হয়েছে। আজ আগরতলায় বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের চাকুরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, 2018 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে 1,471 জন স্নাতকোত্তর শিক্ষক, 444 জন স্নাতক শিক্ষক, 88 জন স্পেশাল এডুকেটর এবং 115 জন স্কুল লাইব্রেরিয়ান, 106 জন শারীরিক শিক্ষক নিয়োগ করা হয়েছে। তাছাড়া বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধীনে 3,776 জন স্নাতক শিক্ষক, 1,104 জন অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত বক্তব্য রাখেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, আজ স্নাতকোত্তর শিক্ষক পদে 865 জনকে অফার প্রদান করা হয়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে রাজ্যে শুরু হয়েছে বিজেপির মণ্ডল স্তরে প্রশিক্ষণ শিবির। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলার নাগেরচলায় টাউন বর্দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর বিধানসভা কেন্দ্রের গামছাকোবরা, লেফুঙ্গা ও বীরমোহনবাড়ি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরজমিনে পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন এডিসির মুখ্য নির্বাহী সদস্য রুনেইল দেববর্মা। এদিকে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বিদ্যুৎ মন্ত্রী শ্রীনাথ ই রিকশা চড়ে সচিবালয়ে আসা যাওয়া করেন। ব্যবসায়িক সংস্কার বা বিজনেস রিফর্মসে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে। তিনি জানান, রাজ্য সরকার রাজ্যে শিল্প বাণিজ্য ও বিভিন্ন ব্যবসা সহজ সরল করা এবং বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে শিল্প বাণিজ্য দপ্তরের সিঙ্গেল উইন্ডো সিস্টেম স্বাগত পোর্টালে প্রক্রিয়া সহজ ও সরলীকরণে বিভিন্ন দপ্তরে সংস্কার সাধন করেছে। এই সংস্কারের ফলে রাজ্যে শিল্প ও বাণিজ্য ব্যবসা লগ্নি আকর্ষণ সহজ হবে। তিনি বলেন, সংস্কারের ফলে 2022 সাল থেকে গত 4 বছরে ত্রিপুরায় 35,140 কোটি টাকার 394 মো বা চুক্তি স্বাক্ষর করা হয়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত 94 কোটি টাকার সরাসরি লগ্নি হয়েছে। আগামী দিনগুলিতে পর্যটন, মেডিকেল শিক্ষা, শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে 4,000 কোটি টাকার লগ্নি আসবে বলে শ্রী গিত্তে উল্লেখ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল আবুধাবি যাচ্ছেন। এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহীসহ নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। সফরকালে তিনি ওই দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। রাজ্য পুলিশে আরও 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য 6 সদস্যের সিলেকশন কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন টিএসআরের প্রথম ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট মিহির লাল দাস। পুলিশ সদর দপ্তর সূত্রে আজ এই খবর জানানো হয়েছে।
খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোল, ডিজেল ও খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, রাজ্যে পেট্রোল ও ডিজেলের 15 দিনের মজুত রয়েছে। গণবন্টন ও খোলা বাজার মিলিয়ে 168 দিনের চাল মজুত রয়েছে। তাছাড়া চিনি, গম, মসুর ডাল, পেঁয়াজ, আলু, লবণের পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিতব্যয়ী হতে বলেছেন, তার সঙ্গে সংকট

0: এর কোনো যোগসূত্র নেই। যক্ষা বা টিবি একসময় ছিল আতঙ্কের নাম, তবে এখন সচেতনতা, দ্রুত শনাক্তকরণ আর নিয়মিত চিকিৎসার মাধ্যমে এই রোগ নির্মূলের লক্ষ্যে এগুচ্ছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যক্ষা রোগ মুক্ত ভারত গঠনের সংকল্পকে সামনে রেখে ঊনকোটি জেলাতেও চলছে জোরদার কর্মসূচি। বর্তমানে চলছে 100 দিনের বিশেষ অভিযানের দ্বিতীয় পর্যায়। একটি প্রতিবেদন,
1: জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ঊনকোটি জেলায় বর্তমানে 115 জন সক্রিয় টিবি রোগী রয়েছেন। তাঁদের পুষ্টির জন্য প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে 1000 টাকা, পাশাপাশি ফল ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য সামগ্রীও প্রদান করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে আজ কৈলাসহর পুর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় নিক্ষয় আরোগ্য শিবির। এখানে বিনামূল্যে এক্স-রে সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে অংশ নেন পুর এলাকার সাফাই কর্মীদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও।
2: এই স্ক্রিনিংয়ের আন্ডারে আমরা চেস্ট এক্স-রে করছি, সাথে অন্যান্য টেস্ট যেমন হিমোগ্লোবিন, ব্লাড সুগার, HIV এবং BMI মেজারমেন্ট এগুলো করছি। কারণ টিবি ভালনারেবল যে পপুলেশন, যেমন যারা HIVতে আক্রান্ত, যারা মদ্যপান বেশি করে, স্মোকার, যারা অপুষ্টিতে ভুগছে, টিবি হওয়ার সম্ভাবনা বেশি, তো তাদের এর জন্য আমরা এই যে চেস্ট এক্সের সাথে অন্যান্য টেস্টগুলো করছি। আপনারা জানেন টিবি একটা সামাজিক সমস্যা। প্রতি বছর আমাদের পুরো পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী প্রায় 1 কোটি মানুষ টিবিতে আক্রান্ত হয়। এর মধ্যে 25% ভারতীয়, মানে প্রতি 4 জনের মধ্যে একজনই টিবিতে আক্রান্ত হচ্ছে, ভারতীয় আক্রান্ত।
1: কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে 100 জন সাফাই কর্মীর হাতে গ্লাভস, রেইনকোট বা বর্ষাতি এবং জুতো সহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। স্বাস্থ্য দপ্তরের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় 2030 সালের আগেই টিবি মুক্ত হবে জেলা, রাজ্য এবং দেশ। ঊনকোটি জেলা থেকে অনুপম ভট্টাচার্য, সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: কেরলমের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভি ডি সতীশন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 10 দিন পর আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে শ্রী সতীশনের নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, কংগ্রেস পরিচালিত UDF জোট কেরলম বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জয়লাভ করে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। আজ রাজ্যদল 2-1 গোলে দিল্লিকে হারিয়ে দেয়, ফলে টানা 2 ম্যাচে রাজ্যদল জয় পেল। শেষ ম্যাচটি খেলবে সিকিমের বিরুদ্ধে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 15.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা সহ 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সরকার 2018-19 অর্থবছর থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট 20,960 জনকে চাকরি প্রদান করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 দিনের বিদেশ সফরের উদ্দেশ্যে আগামীকাল আবুধাবি যাচ্ছেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোপণ্য এবং খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী প্রিয় শ্রোতা, আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে। এখন আমাদের অনুষ্ঠান খেলতে খেলতে। মাত্র 15 বছর বয়সেই ভারতের জার্সিতে খেলার ডাক পেল বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা ত্রিদেশীয় একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে ভারতের

প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত পারফরমেন্স করছে এই কিশোর ব্যাটার। 11 ম্যাচে তাঁর সংগ্রহ 440 রান, পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঝোড়ো 17 রান করে ইতিমধ্যেই আলোচনায় বৈভব। সেই পারফরমেন্সের পুরস্কার হিসেবে এবার ভারতীয় এ দলে ডাক পেল সে। এর আগেও রাইজিং ইন্ডিয়া দলেও ভারতীয় দলের হয়ে খেলেছিল বিহারের সমস্তিপুরের বাসিন্দা। ত্রিদেশীয় সিরিজের পর ভারত এ দল দুটো মাল্টি ডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে, যদিও এই সিরিজের দল পরে ঘোষণা করা হবে। একদিনের ম্যাচগুলি হবে ডাম্বুলায় এবং বহুদিবসীয় ম্যাচগুলি আয়োজন করা হবে গলে। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে থাকছেন তিলক বর্মা, সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রিয়ান পরাগ, দলে রয়েছেন প্রিয়াংশু আর্য, আয়ুষ বাদনী, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশু শেডকে, প্রফ সিমরন সিং, কুমার কুশাগ্রহ, বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধভীর সিং, অংশুল কাম্বোজ এবং আরশাদ খানও। ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দল রাউন্ড রবিন পর্বে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিরুদ্ধে দুটো করে ম্যাচ খেলবে। 9 জুন প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বৈভবরা। আগামী 19 জুন শেষ হবে গ্রুপ পর্ব, ফাইনাল 21 জুন। এরপরে রয়েছে বহুদিবসীয় ম্যাচ, যদিও এই সিরিজের দল পরে ঘোষণা করা হবে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে সীমিত ওভারের ম্যাচগুলি হবে ডাম্বুলায়, বহুদিবসীয় ম্যাচগুলি আয়োজন করা হবে গলে। তবে সব আলো এখন বৈভবের দিকেই। শ্রীলঙ্কা সফরে তরুণ ব্যাটার কেমন খেলে সেদিকেই নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। ভারতীয় এ স্কোয়াডে ত্রিদেশীয় সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেটা আগেই বলেছি, আরেকবার বলে দিই। তিলক বর্মা অধিনায়ক, প্রিয়াংশু আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ সহ অধিনায়ক, আয়ুষ বাদনী, নিশান্ত সিন্ধু, হর্ষ দুবে, সূর্যাংশু শেডকে, প্রফ সিমরন সিং উইকেট কিপার, কুমার কুশাগ্রহ উইকেট কিপার, বিপ্রজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিং, অংশুল কাম্বোজ এবং আরশাদ খান।

ক্রিকেটের পর এবার একটু ফুটবলের দিকে নজর দেই। মোহনবাগানের বটগাছ টুটু বোস চলে গেছে না ফেরার দেশে, তার প্রয়াণে শোকে মুহমান সবুজ মেরুন ভক্তকুল। প্রিয় অভিভাবক টুটুবাবুর জন্যই এবার ডার্বি জিততে চাইছে তারা। মোহনবাগান ভক্তদের মতো একই কথা এবার শোনা গেল মোহনবাগানের অধিনায়ক সুভাশিস বসুর মুখেও। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী রবিবার 17 মে মোহনবাগান ডার্বি জিতবে এবং সেই জয় উৎসর্গ করা হবে টুটু বসুকে। আইএসএলের পয়েন্ট টেবিলে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান, শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল। আগামী রবিবার চিরশত্রু দুই দল মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। রবিবারের ডার্বি যে জিতবে আইএসএল খেতাব কার্যত তাদের হাতের মুঠোয় চলে আসবে, ফলে দুদলের কাছে এই ডার্বি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবল খেলা নয়, রবিবারের ডার্বি ঘিরে তৈরি হয়েছে আবেগের এক অন্যরকম আবহ। টুটুবাবুর মৃত্যুর পর সবুজ বেরুন ভক্তকুল চাইছেন ডার্বি জিতেই শ্রদ্ধা জানানো হোক মোহনবাগানের প্রাণপুরুষকে। সে একই কথা এবার বললেন মোহনবাগান অধিনায়ক সুভাশিস। তার কথায়, আমরা এই ডার্বি জিততে চাই, টুটু বোসের স্মৃতিতে উৎসর্গ করতে চাই। টুটুবাবুই আমাকে প্রথমবার মোহনবাগানে নিয়ে এসেছিলেন, ক্যারিয়ারের সেই প্রথমবার আমার মোহনবাগানে আসা। স্মৃতিরমন্থনের পাশাপাশি সুভাশিস বলেছেন, আমার গোটা ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির মধ্যে অন্যতম এই ডার্বি। আজ বৃহস্পতিবার অনুশীলনে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড, সেখানে ফুটবলাররা নীরবতা পালন করেছেন, দলের তরফে বার্তা দেওয়া হয় টুটুবাবু সবসময় মোহনবাগানীদের হৃদয়েই থাকবেন। টুটু বোস বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন, সোমবার সন্ধে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, আক্রান্ত হন হৃদরোগে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তাকে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ায় আর বাঁচানো যায়নি টুটু বসুকে। গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। টুটুবাবুর প্রয়াণে শোকের ছায়া ফুটবল মহলে, খেলার দুনিয়া হোক বা বিনোদন দুনিয়া, টুটুবাবুকে শ্রদ্ধা জানিয়েছেন সকলেই। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের সমস্ত শিল্পপতিরাও শ্রদ্ধা জানান। এবার সবুজ মেরুনের আকাঙ্ক্ষা, ডার্বি জয় উৎসর্গ করা হোক মোহনবাগান রত্নকে।

এবার একটু হকির খবর। পরাত্তু রবীন্দ্রন শ্রীজেশ, ভারতীয় হকির সেরাদের মধ্যে তিনি অন্যতম। টোকিওর পর প্যারিস, টানা দুই অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক। শেষবার টানা দুই অলিম্পিকে ভারতীয় হকি দল জিতেছিল 52 বছর আগে, মেক্সিকো সিটি 1968 এবং মিউনিখে 1972। এত বছর পর ভারত যে কীর্তি করেছে তার নেপথ্যে রয়েছে শ্রীজেশের হ্যান্ড অব গড। সেই শ্রীজেশ এতদিন ছিলেন জুনিয়র ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে, যদিও শেষ পর্যন্ত তাকে খোঁয়াতে হয়েছে চাকরি। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত জুনিয়র দলের হেড কোচ ছিলেন তিনি। এই সময়ের মধ্যে দল 5টি টুর্নামেন্টে অংশ নিয়ে প্রতিবারই পোডিয়ামে শেষ করেছে ভারত। জুনিয়র বিশ্বকাপেও ব্রোঞ্জ পদক জেতে, তবু দায়িত্বে আর রাখা হলো না তাকে, এবং তা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। কোচের পদ থেকে সরে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। শ্রীজেশের দাবি, ভারতীয় কোচদের উপেক্ষা করে বিদেশি কোচদেরই বেশি গুরুত্ব দিচ্ছে ভারতের হকি ফেডারেশন। শ্রীজেশ বলেন, মাত্র 1.5 বছরে বুঝি আমার কোচিং ক্যারিয়ার শেষ হয়ে গেল। এই সময়ের মধ্যে আমরা 5টি টুর্নামেন্ট খেলেছি, প্রত্যেকটিতেই পোডিয়াম ফিনিশ, অর্থাৎ শেষ 3-এর মধ্যে স্থান করেছি। জুনিয়র বিশ্বকাপেও ব্রোঞ্জ জিতেছি, খারাপ ফলের জন্য কোচ ছাঁটাইয়ের কথা শুনেছি, কিন্তু এই প্রথম কোনো বিদেশি কোচকে জায়গা করে দিতে আমাকে সরে যেতে হলো। ভারতীয় কোচেরা কি তাহলে

ভারতীয় হকির উন্নতি ঘটাতে পারেন না? 2036 অলিম্পিক্সে সামনে রেখে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যা তার দেশীয় কোচদের নেতৃত্বে আসার কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে চারটি জাতীয় দলের ক্ষেত্রেই বিদেশি কোচদের উপর আস্থা রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যদিও ভারতীয় হকি ফেডারেশন বলেছে সৃজেশকে বরখাস্ত করা হয়নি, তার চুক্তির মেয়াদ গত বছরের ডিসেম্বরে শেষ হয়ে গেছিল, তারপর নিয়ম মেনেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয় এবং যোগ্যতার ভিত্তিতে নতুন কোচ নির্বাচন করা হয়েছে। ওরা বলেন, ভারত আমরা কোনোভাবেই সৃজেশকে সরাইনি, বরং তাকে ডেভেলপমেন্ট টিমের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা লস এঞ্জেলস অলিম্পিকের প্রস্তুতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। বিদেশি কোচদের প্রতি কোনো পক্ষপাতিত কথা সৃজেশকে কখনো বলা হয়নি। এই সঙ্গে তারা এটাও বলেছেন, ভারতীয় কোচদের উন্নয়নের জন্য কোচিং পাথওয়ে প্রোগ্রাম, এই পরিকল্পনার মাধ্যমে 600 বেশি দেশীয় কোচকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে ফেডারেশনের সাফাইয়ে বরফ গলেনি, দেশের হকির অন্যতম সফল এই তারকার এমন বিদায় গিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

একই বাড়ি, একই ঘর, তবুও কি কোথাও বাড়ছে অদৃশ্য দূরত্ব? আকাশবাণী আগরতলা 101.6 MHz FM উজ্জয়ন্তে আজ বৃহস্পতিবার রাত 9:30 শুনুন লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজ রাতে আজকের বিষয় ঘরে থেকেও দূরে। আজকের ব্যস্ত জীবন, প্রতিযোগিতা, মোবাইল আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে পরিবারে কি কমে যাচ্ছে একসাথে সময় কাটানো? নতুন প্রজন্ম কি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে পরিবারের কাছ থেকে, নাকি সময়ের সাথে বদলে যাচ্ছে সম্পর্কের ধরন? এই বিষয় নিয়ে আপনার অনুভূতি, অভিজ্ঞতা, মনের কথা শুনতে চাই। ফোন করে সরাসরি অনুষ্ঠানে যোগ দিন, আর আমি থাকছি আপনাদের সাথে। দেবাশিস, আমাদের ফোন নম্বর 0381-232-6253। তাহলে প্রিয় শ্রোতা, কথা হবে সরাসরি আজ রাত 9:30 থেকে 11:00। আজ রাতে অনুষ্ঠানে আমি দেবাশিস আপনাদের সাথে থাকব। আমাদের আজকের আড্ডার বিষয় ঘরে থেকেও দূরে। আমরা রয়েছি খেলতে খেলতে অনুষ্ঠানে, এবং খেলতে খেলতে অনুষ্ঠানে আমরা ফুটবল, ক্রিকেট, হকি, এবার একটু অন্যরকম খবর। খেলার দুনিয়ায় মহিলা দলকে কোচিং করাচ্ছেন পুরুষেরা, এমন উদাহরণ রয়েছে ভুড়ি ভুড়ি। পুরুষ কোচের অধীনে মহিলা খেলোয়াড়রা বহু সাফল্য পেয়েছেন, কিন্তু উল্টো ঘটনা খুবই বিরল। পুরুষদের দলের কোচিং করাচ্ছেন মহিলা ক্রীড়াবিদ, এমনটা কিন্তু সচরাচর দেখা যায় না। ক্রিকেট দুনিয়াতে তো কোনো দিনও দেখা যায়নি যে পুরুষদের জাতীয় দলের সঙ্গে রয়েছেন মহিলা কোচ, এবং সেই ছবিটা এবার বদলাতে চলেছে। ইংল্যান্ড বোর্ডের তরফে ঘোষণা করা হল, পুরুষদের জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে যোগ দিচ্ছেন সারা টেলর। ইংল্যান্ডের মহিলা ক্রিকেটের অন্যতম কিংবদন্তিকে এবার দেখা যাবে ফিল্ডিং কোচের ভূমিকায়। ইংল্যান্ড বোর্ডের ডিরেক্টর অফ ক্রিকেট রব কি জানিয়েছেন, কোচ হিসেবে সারার পারফরম্যান্স অনবদ্য। যেভাবে উনি নিজের কাজটা করেন সেটা আমাদের কাছে খুবই আকর্ষণীয় লেগেছে। বর্তমানে সেরা কোচদের মধ্যে সারা অন্যতম। প্রথম মহিলা হিসেবে কোনো পুরুষদের জাতীয় দলের কোচ হচ্ছেন সারা। ক্রিকেট দুনিয়ায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আপাতত নিউজিল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সারাকে। কতদিনের জন্য কোচ থাকবেন তা এখনও জানা যায়নি। 2019 সালে ক্রিকেট থেকে অবসর নেন সারা। তার বছর দুয়েক পর থেকেই কোচিং শুরু করেন। প্রথম থেকেই পুরুষদের দলের সঙ্গে কাজ করেছেন তিনি, ফলে কোচিং ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক ইতিহাস গড়েছেন। ইংল্যান্ডের প্রথম মহিলা কোচ হিসেবে তিনি কাজ শুরু করেন সাসেক্সে। কাউন্টি ক্রিকেটের প্রথমবার পুরুষদের দলে দেখা যায় কোনো মহিলা কোচকে। সাসেক্স থেকেই কোচিং জীবন শুরু সারার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও পুরুষদের দলে প্রথম মহিলা কোচ হওয়ার নজির রয়েছে সারার। টি-টেন লিগে আবুধাবির পুরুষ দলের ফিল্ডিং কোচ ছিলেন তিনি। টি-টেন লিগের পর সারা পা রাখেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে। সেখানে ফিল্ডিং কোচ হিসেবে যোগ দেন ম্যানচেস্টার অরিজিনালসে। সেখান থেকে ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে সারার যোগাযোগ বাড়ে। প্রথমে ইংল্যান্ডের জাতীয় দলের যুব ব্রিগেডের দায়িত্ব দেওয়া হয় সারাকে। উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের বিপুল অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই অভিজ্ঞতা তিনি কাজে লাগান ইংল্যান্ড লায়ন্সে কোচিং করা।

করানোর সময়। যুবদল থেকে সিনিয়র দলে যাত্রাটা খুব দ্রুতই পার করে ফেলেন সারা। 2024-25 মরশুমে ইংল্যান্ড লায়ন্সকে কোচিং করান তিনি। তার কয়েক মাস পরেই ইংল্যান্ডের সিনিয়র জাতীয় দলের কোচিং ফিল্ডিং কোচের দায়িত্ব পেলেন সারা, মাত্র 17 বছর বয়সে। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সারার। উইকেটের পেছনে অসামান্য ক্ষিপ্রতা এবং দক্ষতা দিয়ে উইকেট কিপারের ভূমিকায় কার্যত বিপ্লব এনেছিলেন তিনি।

101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জন্ত থেকে প্রচারিত খেলতে খেলতে আজকের মতো এখানে শেষ হলো। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যে আমরা শুনব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এখন সময় সংবাদ শিরোনামের। ভারতের নির্বাচন কমিশন আজ ত্রিপুরা সহ 16 রাজ্য এবং 3 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণা করেছে। এটি হল এসআইআর এর তৃতীয় পর্যায়। এই পর্যায়ে অন্তর্ভুক্ত রাজ্যগুলি হল ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, পাঞ্জাব, সিকিম, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। এছাড়া দিল্লি, চণ্ডীগড় এবং দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও এই পর্যায়ের আওতায় আনা হয়েছে। কেরলের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভিডি সতীশন। সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা 10 পর আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে শ্রী সতীশনের নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী

অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, রাজ্য সরকার 2018-19 অর্থ বছর থেকে এখন পর্যন্ত রাজ্যে ডাইং হার্নেস সহ মোট 20,960 জনকে চাকরি প্রদান করেছে। এছাড়া কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিংয়ের মাধ্যমে 24,078 জনের কর্মসংস্থান করা হয়েছে। আজ আগরতলা বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত স্নাতকোত্তর শিক্ষকদের চাকুরির অফার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ব্যবসায়িক সংস্কার বা বিজনেস রিফর্মে যারা দেশে প্রথম স্থান অর্জন করেছে এর মধ্যে রয়েছে ত্রিপুরা, শীর্ষে রয়েছে ত্রিপুরা। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে। তিনি জানান, রাজ্য সরকার রাজ্যে শিল্প বাণিজ্য এবং বিভিন্ন ব্যবসা সহজ সরল করা এবং বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে শিল্প বাণিজ্য দপ্তরের সিঙ্গেল উইন্ডো সিস্টেম স্বাগত পোর্টালে প্রক্রিয়া সহজ ও সরলীকরণে বিভিন্ন দপ্তরে সংস্কার সাধন করেছে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যে পেট্রোল ডিজেল এবং খাদ্য সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। আর সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, রাজ্যে পেট্রোল ও ডিজেলের 15 দিনের মজুত রয়েছে। গণবণ্টন এবং খোলা বাজার মিলিয়ে 168 দিনের চাল মজুত রয়েছে। এছাড়া চিনি, গম, মসুর ডাল, পেঁয়াজ, আলু, লবণেরও পর্যাপ্ত মজুত রয়েছে। ছত্তিশগড়ের স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের দ্বিতীয় খেলায়ও জয়লাভ করেছে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বজ্র বিদ্যুৎ সহ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। প্রিয় শ্রোতা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি প্রিয় অনুষ্ঠান রঙ্গোলিতে, যেখানে গজল এবং কাওয়ালি গান আমরা শুনব। প্রথম গজলটি রয়েছে চন্দন দাসের কণ্ঠে।

এবারে একটি কাওয়ালি মোহাম্মদ রফির কণ্ঠে। মোহাম্মদ রফি এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

একই বাড়ি, একই ছাদ, একই ডাইনিং টেবিল, তবুও কখন যেন কথাগুলো ছোট হয়ে যায়। চোখের সামনে মানুষ থাকে, কিন্তু মনটা যেন একটু একটু করে দূরে সরে যায়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তী লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতেতে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আগামী দেড় ঘন্টা আপনাদের সাথেই থাকবো। আমাদের আজকের বিষয় ঘরে থেকেও দূরে। আজ আমরা কথা বলবো সেই দূরত্ব নিয়ে যে দূরত্বে কোনো কিলোমিটার নেই, তবুও সম্পর্কগুলো কখন যেন চুপচাপ হয়ে যায়। ব্যস্ততা, মোবাইল, সোশ্যাল মিডিয়া, নাকি সময়ের পরিবর্তন, কেন যেন পরিবারে একসাথে বসে গল্প করার, খাবার খাওয়ার এই সময়গুলো কমে যাচ্ছে। আপনারও কি এমন কিছু অনুভূতি আছে? কিছু না বলা কথা, কিছু অভিমান, কিংবা এমন কোনো স্মৃতি যেখানে পরিবার মানেই ছিল একসাথে হাসি?

খুশি আনন্দ। আজ আমাদের সাথে সেগুলো ভাগ করে নিন। প্রিয় শ্রোতা, ফোন করুন 03812326253। চলুন শুরু করি আজকের সফর। একটা খুব পরিচিত অথচ খুব নীরব একটা অনুভূতি নিয়ে।

0: এই গানটা যেন অনেক সম্পর্কের না বলা কথাগুলো বলে দেয়। রাগ নেই, অভিমানও নেই, তবু কোথাও একটা দূরত্ব থেকে যায়। অনেক সময় আমরা একই ঘরে থেকেও একে অপরকে সময় দেই না, কিন্তু একটা সময় ছিল রাতে সবাই একসাথে খেতে বসতাম, টিভির রিমোট নিয়ে ঝগড়া হতো, আর এখন একই ঘরে বসেও সবাই আলাদা স্ক্রিনে ব্যস্ত। আপনার কি মনে হয়, এটা কি সময়ের পরিবর্তন নাকি আমরা নিজেরাই বদলে যাচ্ছি? নমস্কার।
1: ভালোবাসার বিবর্তন নিয়ে আজকে হচ্ছে, আসলে আজকে যে বিষয়টা তুলে ধরেছেন এটা হচ্ছে আসলে কি জানেন,

0: সময়ের বিবর্তন। হ্যাঁ, আমরা আসলে তিন ভাই একসাথে ছিলাম। আমার বাপ কাকা কাকা যারা ছিল আনন্দ একটা মুহূর্তে, আমার নাম আমি 60 বছর। এখন আসলে সত্য কথা বলতে কি, ঘরের কথা বলতে হয় আপনার একজন স্টুডিওতে। বড় ভাই এমন এক জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, বড় ভাইয়ের সঙ্গে আমার এখন সম্পর্ক নেই, একসময় খুব মিলমাশা ছিল। আসলে এগুলি কিছু না, এগুলি এখন কি যেন ডিজিটাল ডিজিটাল যুক্ত হাই প্রোফাইল হয়ে গেছে। আসলে আলটিমেটলি মনের সম্পর্ক ধীরে ধীরে ফুটে যাচ্ছে। আমাদের যে এখন প্রজন্ম, কাকা কেটা জেঠু কেটা মাসি কেটা, হ্যাঁ, কেউ কাকে চিনবে না, এটি সবচেয়ে বড় দুঃখের বিষয়। হ্যাঁ, যার যার ছেলেকে নিয়ে, অর্থাৎ এখন মা বাবা ছেলে বা মেয়ে নিয়ে খুব ব্যস্ত আছে, পারিপার্শ্বিক কি আছে এটা দেখার বিষয় না, যে ধরে থাকলো ও দূরে। তথা একদম বাস্তব কথা যে আসলে সময়ের বিবর্তন, সময়টা আবার ফিরে আসবে। কিন্তু একাকিত্ব জীবনটা অত্যন্ত দুঃখের, একটা বয়স আসবে তখন তারা বুঝবে যে আমরা এত ভালো ছিলাম, এত ছোট ভাই বড় ভাই কাকা জ্যাঠার সঙ্গে এইভাবে মেলামেশা ছিলাম। এই সময়ের বিবর্তনে যদি আজকে এটা বলতেন যে সময়ের বিবর্তনের, আসলে এটা সময়ের বিবর্তন, বুঝলেন তো? আমরা যতই এগুই না কেন, কিন্তু আসলে আমরা পিছিয়ে পড়ছি, বুঝলেন? আন্তরিকতা কমে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে। হ্যাঁ, একটা সময় আসবে কি জানেন দেবাশিস বাবু, ফার্স্ট সেশনে বুঝবে, একদম বাস্তব কথা বলেছি। কিন্তু আপনি বিবেচনা দেখবেন যে ফার্স্ট সেশনে বুঝবে তো, ফার্স্ট সেশন যে কারো পরিচয় থাকবে না, বুঝলেন তো?
1: আজকের দিনে আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু হারাচ্ছি কি কিছু? ছোটবেলায় বিদ্যুৎ চলে গেলে পুরো পরিবার বারান্দায় বসে গল্প করত, আর এখন ওয়াইফাই চলে গেলে সবাই বিরক্ত হয়ে যায়। কথা কমে গেছে, স্ট্যাটাস বেড়েছে। অনেক বাবা মা বলেন ছেলে মেয়ে পাশে আছে, কিন্তু আগের মতো আর গল্প করে না। আবার নতুন প্রজন্মেরও হয়তো কিছু না বলা চাপ আছে, তাদেরও হয়তো মনে হয় আমাদের কেউ বোঝে না। আজ আমরা সেই কথাগুলোই শুনতে চাই। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, নমস্কার দাদা ভাই।
3: হ্যাঁ
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বলছি, বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি। হ্যালো,
3: হ্যাঁ বলুন বলুন,
2: শোনা যাচ্ছে?
3: আমার কথা শোনা যাচ্ছে?
2: অল্প শোনা যাচ্ছে,
3: অল্প শোনা যাচ্ছে।
2: হ্যাঁ
3: এখন শোনা যাচ্ছে?
2: হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যে বিষয়টা যে সত্যি, তাই আমরা সকলে পরিবারের মধ্যে থেকেও যেন দূরেই চলে যাচ্ছি, কারণ এই ইন্টারনেটের যুগে এখন দেখছি সব হয়তো পরিবারের সবাই একসঙ্গে রয়েছি, কিন্তু নিজ নিজ ফোন নিয়ে সবাই ব্যস্ত। হ্যাঁ, সব মানে হয়তো এক জায়গায় বসে খাচ্ছি ঠিকই, কিন্তু সবাই মানে নিজে নিজের ফোনে, সেখানে হয়তো দু একটা কথা বলছি, কিন্তু মানে সেই কথাটা মানে মন দিয়ে যে শোনা। আগে যখন আমরা ছোট ছিলাম তখন সবাই একসঙ্গে, আমাদের অনেক বড় যৌথ পরিবার ছিল, সেখানে আমার জেঠু জেঠিমা বাবা মা, তারপর আমার দুটো মামাও আমাদের কাছে ছোটবেলা থেকেই আমার মায়ের কাছেই মানুষ। তো সেই মামারাও আমাদের বাড়িতে থাকতো, তো সবাই মিলে কিন্তু আমরা ছোট থেকে দেখেছি একসঙ্গে খেতাম। এবং শুধু তাই নয়, মানে বাড়ির যদি কোনো কাজকর্ম বা কোনো কিছু যদি করতে হতো, সেটাও কিন্তু ওই তখনই বসতে কিন্তু একটা খাওয়ার সময়তেই কিন্তু আলোচনা হয়ে যেত যে আজকে একটা এই কাজটা করব, তো কিভাবে করব, কিভাবে কি, সেটা একটা কিন্তু আলোচনা হতো। আর এখন কিন্তু সেগুলো হয়তো খুব কম পরিবারের মধ্যে এরকম ধরনের দেখা যায়, কিন্তু আবার বললাম না যে ওই যে সবাই সবার ফোন নিয়েই বেশিরভাগ ব্যস্ত।
3: শুধু ফোন না, মানে সবকিছুই, মানে আজকের সমাজ ব্যবস্থা বা আপনি ধরুন

0: সোশ্যাল মিডিয়া তো রয়েছেই, তারপর একই পরিবারের মধ্যে এখন সবাই চাকুরিজীবী, সব কিছু মিলিয়ে এই অবস্থা। অনেক ধন্যবাদ ভূমিকা দেবী, ভালো থাকবে।
1: হ্যাঁ।

0: চলুন এবার সরাসরি কথা বলি আপনাদের সাথে। হ্যালো হ্যালো, কে বলছেন?
1: হ্যালো, হ্যাঁ, কেশব চক্রবর্তী বলছি।
2: কেশব চক্রবর্তী বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: আপনি শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যাঁ, আপনার কথা আছে, শুনতে পাচ্ছি।
0: হ্যাঁ
1: ঠিক আছে, বলছি। আসলে আমাদের জীবনের গতিপথ পরিবর্তনশীল তো, আর সেই পরিবর্তনশীল জগতের মধ্যে সবসময় যে একরকম থাকে তা না। দেখুন, সম্পর্ক তো আমাদের রক্তের সম্পর্কটা, এর এক সময় তার গতিপথ মানে তার অভিমুখটা পাল্টে যায়, জীবনের গুরুত্বও বদলে যায়, কথা কমে আসে, সম্পর্ক অনেকটা মৃত হয়ে পড়ে। এরকম ঘটনা যেমন আমার ছোটবেলার কথা যখন মনে করি, যে ছোটবেলা স্কুলে কখন যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দেব, স্কুলে যে বন্ধুর কাছে কল কল করে কত কথা বলবো, আর সে বন্ধু এখন দেখি ভার্চুয়াল বন্ধু হয়ে গেছে, বদলে গেছে, কথা কমে যায়, সম্পর্কের সুতা অনেকটা ছিঁড়ে যায়। যে ঠাকুরমা ছোটবেলায় বলুন গল্প বলতো রাত্রে নালে।

0: ঘুমাসতো না। যখন ঠাকুমা চলে গেল বা কোনো কিসের মশাই বা কোনো দাদু দিদিমা যখন চলে যায় তো কথাও নেই দেখাও নেই, সেই মানুষগুলি ধীরে ধীরে জীবন থেকে অনেকটা মুছে যায় এবং সেখানে একটা শূন্যতা তৈরি হতো, সেই সেই জিনিসটা আর থাকে না। যেমন যখন বয়সটা হয় বাবা আগে আসতে বলতাম, বাবা আমার জন্য কি এনেছো, বা সারাদিনে বক বক করে বলবো যে আসি স্কুলে কি হয়েছে বা সারাদিন কি হয়েছে। যখন বয়সটা হয়ে যায়, যখন একটু বাড়ে বয়স, তখন একটু গাম্ভীর্য আসে, এটাই হয়তো জীবন, কথা সেখানেই ফুরিয়ে যায় আর বলাও শেষ হয়ে যায়। বাকি যেমন বাসা ছেড়ে উড়ে যায় যখন সে উড়া শিখে, মনে করে সেই মানুষের উপর কত অভিমানই করেছি এক সময়, কথা বলিনি, কত মানুষকে অন্যায় হিসাবে শাস্তি দিতে চেয়েছি, কত মানুষ অভিমানে আমার দিকে কথাও বলিনি, কেউ বা রাগ করে কেউ বা অন্য কারণ, কিন্তু সেটা খুব না, যে আপন এক সময় আমাদের কাছে থাকে সেভাবেই সে কথা বলতে চায়, বদলে যায়, সময় বদলে যায়। আর সময় আমাদের সবচেয়ে বড়, যে সময় আমাদের প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে, সংযোগ বাড়িয়েছে, কিন্তু আমাদের মধ্যে যে যে অন্তরের টান, যে সম্পর্ক তা ছিনিয়ে নিয়েছে। সময় হয়তো আরো অনেক কিছু নেবে, আমরা চাই যে পৃথিবীর মধ্যে যতদিন আছি যতটুক সম্ভব যত কষ্টই হোক সম্পর্কটা যেন আমাদের টিকেই থাকে। একটা মানুষ মনে হয় কথা থাকুক, এই মায়ার পৃথিবীতে আমাদের সবার সঙ্গেই একটা সম্পর্ক থাকুক, সময় তো অনেক কিছুই নেবে, আরো হয়তো নিয়ে যাবে, তাই কোনো সম্পর্ক আর হারাতে ইচ্ছা করে না। মনে হয় সবাই থাকুক, কথায় থাকুক, মনে থাকুক, অন্তরে থাকুক, প্রতি নিয়তই থাক, আমরা যেন আর কাউকে না হারাই, সম্পর্কটা এইভাবেই হয়তো বেঁচে থাকবে।
1: খুব সুন্দর একটা কথা বললেন, এটাই হয়তো আমাদের আজকের বাস্তবতা, অনেকেই আপনার কথার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারবেন।

0: নমস্কার,
1: হ্যালো
0: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: রোহিত বাবু আপনাকে স্বাগত।
1: হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছিলেন?
2: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেববর্মা বলছি।
1: নীলমণি দেববর্মা, হ্যাঁ বলুন।
2: ঘরে থেকে দূরে, সমাজ থেকে দূরে, তাই তো?
1: ঘরে থেকে দূরে, ঘরে থেকেও আমরা দূরে।
2: ও, ঘরে থেকে সবাই দূরে। আসলে আজকালকে সামাজিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থার কারণে সবাই দূরে, ঘরে থেকে দূরে থেকে দূরে অবস্থায় আছি। কেননা দেখুন, আধুনিক সমাজ বিবর্তনের ফলে যে সমাজ যে অবস্থা, এখন সবাই কিছু না কিছু সবাই দূরে দূরান্তরে থাকে। বিশেষ করে আগে কি ছিল, যৌথ পরিবার। যৌথ পরিবারের মধ্যে অনেক জনসংখ্যা বা সমাজ অনেক গঠিত।
1: আগে যৌথ পরিবারের মধ্যে এই সমস্যাগুলো ছিল না, আজ
2: ছিল না। দেখা হইতে পারে না, চাকর করতে পারে না, এই কাজে ব্যস্ত, এই সেই অফিসে ব্যস্ত, তার কারণে এই অবস্থা হয়ে থাকতেছে, তাই না? আচ্ছা, আপনার ধন্যবাদ।
3: আসলে নস্টালজিয়া খুব অদ্ভুত একটা জিনিস, পুরনো দিনের ছোট ছোট মুহূর্তগুলো বড় হয়ে ওঠার পর অনেক বেশি মূল্যবান মনে হয়। একসময় পরিবার সবাই মিলে পিকনিক, দুর্গাপুজোর শপিং একসাথে, রবিবারের মাংস ভাত, এসবই ছিল আনন্দ। আজ সব আছে, কিন্তু সময়টাই যেন নেই। হ্যালো
4: হ্যালো,
1: কে বলছিলেন?
4: নমস্কার দেবাশীষ বাবু।
1: কে বলছিলেন?
4: আমি দিলীপ বিশ্বাস, যুগনগর থেকে।
1: হ্যাঁ বলুন।
4: আপনার গলার আওয়াজটা যেমন দালানের ভিতর থেকে কথা কইতেছেন, একটা গরম গরম একটা আওয়াজ হইতেছে আপনার।
1: আমার ভয়েসটা ঠিক মতো আসছে না নাকি?
4: হ্যাঁ হ্যাঁ, গম গম গম গম, অন্য দিনের মতো এরকম পরিষ্কার না আর কি।
1: পরিষ্কার আসছে না গো আমার গলা।
4: আপনার গলা না আর কি, আপনার টাউনটা বুঝো, টাউনটা বক্স, টাউন বক্সটা বুঝো।
1: আচ্ছা আচ্ছা বলুন
4: না, কথাটা হলো, আমি কাছে থেকে দূরে, আমি অল্পের কথাটা বলছি।
1: হ্যাঁ বলুন।

মানুষ আমরা এখন হিংস্রুক হয়ে গেছি গিয়া, কারণ আমাদের জ্ঞান জিনিসটা অনেক কম আর আমাদের ধৈর্যটাও কম, আর এক যে কারণে আমরা এক একজনের প্রতি হিংসা, যে কারণে আমাদের এইভাবে দিনটা যাইব। যেমন একটু আগে কিশোরবাবু কিশোর কুমারের গানটা গাইলেন না, মুসাফির ওই আরো মানে চলকে জানা, এইভাবে চললে যে তুই কেন আমাদের এই সমাজটা পরিবর্তন হবে না, আর আমাদেরও শান্তি আগের মতো সম্মিলিত ভাবে আমাদের একান্নভুক্ত পরিবার একান্নভুক্ত সমাজ সেই জিনিসটা আমাদের আর আশা করা যায় না। আমরা যদি পরিবর্তন না হই তাহলে সমাজ, আমি নিজে আমার পরিবার কেউ

0: আমাদের এই সমাজটা পরিবর্তন হবে না, আর আমাদেরও শান্তি আগের মতো সম্মিলিত ভাবে আমাদের একান্নভুক্ত পরিবার একান্নভুক্ত সমাজ সেই জিনিসটা আমাদের আর আশা করা যায় না। আমরা যদি পরিবর্তন না হই তাহলে সমাজ আমি নিজে আমার পরিবার কেউ পরিবর্তন হবে না, শান্তিও আসবে না। নমস্কার, বিশেষ কিছু বললাম না,
1: অনেক ধন্যবাদ।

0: ঘরে থেকেও দূরে। আজকের আলোচনা কিন্তু দুঃখের নয়, আজকের আলোচনা সম্পর্কগুলোকে নতুন করে ভেবে নেওয়ার একটা সুযোগ করে দেওয়া। হ্যালো হ্যালো
1: হ্যালো হ্যালো, নমস্কার, আমি গান্ধীগ্রাম থেকে অমিত ভদ্র বলছিলাম।
0: গান্ধীগ্রাম থেকে অমিত ভদ্র, হ্যাঁ বলুন।
1: এই যে একটি কথা আপনি বললেন না, যে আজকে একটি ঘরের ভিতরে থাকার পরও যে দূরত্বটা যে আমাদের মধ্যে, এটা আমার মনে হয় যে আমাদের বুঝি আমরা যে এখন পরিবর্তনশীল সমাজ, কিন্তু তার মধ্যে আমার মনে হয় যেন এর জন্য আমরা নিজেরাই দায়ী। কেন দেখুন স্যার, এখন কেন বলছি আমরা নিজেরা দায়ী, আগে আমি আমার নিজের জীবন দিয়ে বলি। আমার মনে আছে, আমি যখন তখন ক্লাস 9-10 পড়তাম আসামের জোড়াটে আর কি, তখন হয়তো আপনারও মনে আছে, তখন রেডিওতে রাত্রি 10টার সময় বিনাকা থেকে একটা গান দিত, বিনাকা থেকে হিন্দি গান দিত। তো কত রেডিও ট্রানজিস্টার, তো আমি যদি বলতাম যে মামি ভাত খাব, তখন বলতেন যে তোমার মামা আসুক, একসাথে সবাই বসে খাব, খুব সুন্দর কথা। হয়তো বড়রা টেবিলে বসতো, হয়তো আমরা নিচে বসতাম ছোটরা। তো আজকে এই কথাটা আমি কেন বলছি, বা যখন আমার মা বাবার সাথে আমি ছিলাম, তখন যদি বলছি মাকে মা ভাত দাও, বললো যে তোর বাবা এসে নিকি একসাথে খেয়ে নিবি। কিন্তু আজকে দেখুন স্যার, আমার মেয়ে সে আগে খেয়ে নেয়, মানে বললাম যে চল আয় তুই একসাথে ভাত খাই, সে বলছে কিনা তুমি আগে খেয়ে নাও আমি পরে খাবো। এই যে দূরত্বটা, যে আপনি যে বললেন যে একটা ডাইনিং আজকে দিনে দিনে দূরত্ব, এর জন্য তো আমরাই দায়ী আমার যেটা মনে হয়। কেন তাই দেখুন স্যার, না বলে পারলাম না, আমাদের জোড়াটে আমরা যে কোয়ার্টারটাতে ছিলাম, দাদু টি গার্ডেনে চাকরি করতেন, টোকলাই টি রিসার্চ সেন্টারে, ঠিক আছে, তো একটা জাম্বুরা গাছ ছিল। আমি মাঝে মধ্যে প্রায়ই জাম্বুরা পেরে দুপুরবেলা একদিন ভর্তা বানিয়েছিলাম, তো মাখার পর বললাম যে একটুকু আছে খেয়ে নিই সবাই মিলে। দিদিমা উঠে বলেছিল যে কেন, সেই সেরেলাকের বাড়িতে তোর বড় মামার জন্য রেখে দে, আমি বড় মামা তো বিকালে আসবে অফিস থেকে, আসলে পরেই খাতে রেখে দে। হ্যাঁ, কিন্তু আজকে আমাদের সন্তানটা কি বলে, বাবা শেষ হয়ে গেছে, তুমি আরেকটা আছে কাইটা খাইয়ে নাও, বুঝতে
2: পারছি।
1: হ্যাঁ, তো এই যে জিনিসগুলো যদি বলি, যে আমি ওকে যদি বললাম কেন ঘরের জিনিস সবাই মিলে খাওয়া যায় না, ও ঘরে কি অভাব নেই, আর একটা আছে না সেটা তুমি খেলে হয় না, একটা কাছি তো ওইটার থেকে আমি খাই নিছি, কেন তুমি আর একটা কাইটা খাইতে পারো না, তার জন্য আমরাই যাই। কারণ দেখো, কারণগুলো আমি বলছি, আগে আমার এতটুকু মনে আছে যে পরীক্ষার সময় আমার মা বাবা যে কোনো একজন, কেউই তো নিয়ে যেতেন না, বাবাই তো স্কুলে অনেক সময় নিয়ে গেছেন, তো একটু বড় হয়েছি পরে নিজেরাই একসাথে যেতাম, হ্যাঁ স্কুলে যেতাম, আসার পর মাকে বানা ধরতাম যে খাও খেতে দাও সকালবেলা, সকালে স্কুলে থাকতে বা দুপুরে স্কুলে যখন বিকালবেলা আসতাম, তখন বাড়িতে কাজের লোক থাকার পরও মা বা মাসি বা দিদিমা কেউ এসে খাবার দিয়েছে, ঠিক আছে। আজকে দেখুন আমাদের ফ্যামিলিতে কি হয়, বাচ্চাকে নিয়ে যায় কাজের লোকেও স্কুলে, তারপর কি হয়, বাচ্চাটা সারাদিন মা বাবা দুজনেই চাকরি করে, বাচ্চাটা থাকে সারাদিন কাজের লোকে।
0: আরেকটা জিনিস, এখন তো মানে ছোট ছোট শিশুদের খাওয়ার সময় বা যে কোনো কিছু হাতে একটা মোবাইল ধরিয়ে দেয়, ছোট শিশু কথা বলতে পারে না।
1: না না, সে কথা বলছি স্যার, একটা মিনিট, তো কি হচ্ছে
0: একটু সংক্ষেপে বলুন,
1: মানে বাচ্চাটা থাকে কার কাছে, কাজের ঝিয়ের কাছে বা কাজের লোকের কাছে বা একটা হোম স্কুলে, এরপর কি হলো, রাত্রি বিকালবেলা এসে মা বাবা আনলো, একটু বায়না ধরলো, ড্রাইভার কে বললো যাও গাড়ি দিয়ে বাচ্চাটাকে ঘুরিয়ে আনো, ঠিক আছে, বা একটা যখন যে ঠেলা রিক্সা রয়েছে তার মধ্যে দিয়ে দিলো বাচ্চাটাকে, কাজের লোকে নিয়ে কিছু গার্ডেনে ফার্ডেনে ঘুরিয়ে নিয়ে আসলো, তা মা বাবার থেকে তো অটোমেটিক সে আস্তে আস্তে বাচ্চাটা দূরে সরে যাচ্ছে না। কারণ একটা গান শুনেছিলাম স্যার, নান্টু চৌধুরী গিয়েছিল, হয়তো যাই না আপনার মনে আছে কিনা, যে স্বামী স্ত্রীর চাকরি করলে সংসারের উন্নতি, স্বামী হলো কেরানি বউ মাস্টারনি, তাদের সন্তান পালে রে ভাই ঘি চাকরানি। তো এই যে কথাটা কেন বললাম, উনি এই গানগুলো গিয়েছিলেন, উনি জয়নগর থাকতেন, আজকে নেই উনি এখানে। তো আজকে আপনার যে আমাদেরকে যে এটা দিলেন একদম পুরোটা সত্য। তারপর দেখুন স্যার, এই যে বললাম ট্রানজিস্টারে যে বিনাকা গানটা, এই যে সন্ধ্যার সময়

Hello? Hello?

প্রিয় শ্রোতা, আমাদের ফোন লাইনের একটু সমস্যা হচ্ছে, এর জন্য আমাদের কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আমাদের একটা নতুন সেটিংস আমরা করছি, দেখি আমরা চেষ্টা করছি আপনাদের সাথে সরাসরি আবার কথা বলার। আসলে আমরা কথা বলছি আজ রাতে অনুষ্ঠানে,

0: নিউজ দিত, ছোটবেলা দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, দাদুর ডিব্রুগড়ের নিউজটা ধরতো, বা রাত্রি 10টার সময় যে ট্রেনজিস্টার বাস, তখনই তো গান শুনতাম। কারণ তো গান শুনলে পরে মামি চালিয়ে দিলে পরে হয়তো আমরা সবাই মিলে একটু একটু বসে। এতে কি হচ্ছে, আমরা আস্তে আস্তে সব দূরে সরে আমার আমি গিয়ে মেয়ে আসবে আমি খেয়ে নিয়েছি, তোমরা খেয়ে নাও, আমার যখন খিদে পাবে আমি নিয়ে খাবো। মানে তার জন্য আমার মনে হয় আমরাই দায়ী।
1: হয়তো আজকের এই অনুষ্ঠান শুনতে শুনতে অনেকে সিদ্ধান্ত নেবেন, অনেকদিন পরে মায়ের সঙ্গে একটু বেশি সময় কথা বলবেন, অথবা বাবার পাশে বসবেন, অথবা সন্তানকে মোবাইল নামিয়ে একটু জড়িয়ে ধরবেন, তাই না?

0: নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, কে বলছিলেন?
2: আজকে
3: আমাদের একটা ফোন লাইন নতুন ভাবে ইনস্টল হয়েছে, ঠিক হয়ে যাবে। আপনি বলুন, আপনার কথা আমি শুনতে পাচ্ছি।
0: মোবাইল এখানে কোনো এফেক্ট করছে না?
1: না,
0: খুব ভালো লাগলো।
1: আমরা সবাই একসাথে, আমরা কাকা কাকি মা বাবা,
0: আমরা সবাই আমি একসাথে কথা বলছি না, আমি 51 বর্তি পরিবারের কথা বলছি। নিজের পরিবারের মধ্যে অনেক সময় কি হয়, আমরা ঘরে থেকেও অনেকটা দূরে সরে যাই। আমাদের আজকের যে কথা, যে ঘরে থেকেও আমরা দূরে সরে যাই, এই ধরনের অভিজ্ঞতা আপনার পরিবারে আছে?
1: না না না না।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
4: একজন শ্রোতা পেলাম, রাজুল ওদ, উনি বললেন যে এখনও একসাথে থাকা, একসাথে থাকার অর্থ অনেকটাই হয় যে মোবাইল এখনও, সেই মোবাইল শুধু না, যে ছোটোবেলা যেভাবে আমরা সময় কাটাতাম এখনও সেভাবেই আমরা সময় কাটাই, উনি সেটা বললেন। নমস্কার। হ্যালো
5: হ্যালো,
4: হ্যাঁ বলুন, কে বলছেন?
5: হ্যাঁ হ্যালো
4: বলুন।
5: ঘরে বাইরে কথা বলেছেন তো, খুব সুন্দর কথা।
4: কে বলছিলেন?
5: বর্তমান যুগে এখন সবাই দুঃখী, 99 দুঃখী কোনো না কোনো ব্যাপারে।
4: আপনি কে বলছেন?
5: যে নিজের সুখ খুঁজলো সুখ পাবে না।
4: আপনি কে বলছেন?
5: হ্যালো,
4: আপনি কে বলছেন?
5: আমি দিলীপ মজুমদার, আরিবেলা বিদ্যানগর থেকে বলছি।
4: দিলীপ মজুমদার,
5: মেয়েটা মোবাইল নিয়ে মায়ের দিয়ে যে যুদ্ধ, যে ঝগড়া, এখন পড়তে চলে গেছে পাশের বাড়ি। আমার খিদে পেয়েছে।

0: আমার কথা শোনা যাচ্ছে, আপনি মোবাইলে শুনতে শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, ভালো পরিষ্কার, আপনার গলার ভয়েস খুব সুন্দর।
0: আচ্ছা ঠিক আছে,
1: কত জায়গার টুরিস্ট কথা মানে জায়গাগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আর আমি ছোট থেকে তো বাড়ি ছিলাম, বোম্বেতে ছিলাম, হ্যাঁ এখন তো বাড়ি ফিরে এসেছি। আর আমি সবসময় গান শুনি, যার সাথে কথা বলি কালি হোম বলে, আর কোনো কথা বলে এই জন্য আমি কারোর সাথে কোনো কথা বলি না, সোজা চলে যাই পারে।
2: আপনার ছোটবেলার পরিবার আর আজকের এখনকার পরিবারের মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন?
1: এ অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য, যারা অনেক পার্থক্য, যুগই তো পাল্টে গেছে, ডিজিটাল যুগ বলো বলেন না, মোবাইল কেউ লেখাপড়া জানে না, কিছুই জানে না, মানে এবিসিডি পড়তেও জানে না, মূর্খ বললেই চলে, তার হাতেও থাকে মোবাইল, হ্যাঁ মনে হয় সে সব জানে, কিছু জানে না, কিন্তু মোবাইল পেয়ে
2: একটু বসা
1: গাড়ি কি স্পিডে যায়, বেঁচে থাকতে বয়ে ভাববে না, মরে গেলে কি দুর্গতি হবে, তার আমি অনেক তো বলি এত স্পিডে বাইক চালাইও না ভাই,
2: অনেক
1: হারে গাড়ি বাইক বেড়েছে সে তুলনায় সাইকেল।
0: আজ অনেকে হয়তো চুপচাপ শুনছেন, কারণ এই বিষয়টা খুব ব্যক্তিগত, কিছু দূরত্ব হয়তো ঝগড়া থেকে আসে, আবার কিছু দূরত্ব আসে নীরবতা থেকে, আর সব থেকে কষ্টের ব্যাপার হলো যখন একই বাড়িতে থেকেও কাউকে নিজের মনের কথা বলা যায় না।

0: আগে আমাদের ছোটোবেলায় বা অনেকেরই ছোটোবেলায় ঘরে একটা টিভি ছিল। আমরা বিভিন্ন সিরিয়াল একটা সময়ে, সে রোববার হোক বা সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সিরিয়ালটি দেখতে ঘরের সবাই একসাথে বসত। শুধু ঘরের সবাই না, আশেপাশের প্রতিবেশীরাও কিন্তু অনেকে আসতেন। মা ওরা বসে বসে পান খেতেন, সিরিয়াল দেখতেন, বাচ্চারা সামনে বসে দেখতো গান একসাথে বসে। একটাই টিভি ছিল, চ্যানেল বদলানো নিয়ে কিন্তু খুব যুদ্ধ হতো ভাই বোন বাবা মায়ের মধ্যে। আর এখন প্রত্যেকের হাতেই একটা করে টিভি অর্থাৎ মোবাইল, তাই ঝগড়াও কমে গেছে কিন্তু গল্পও থেমে গেছে। নমস্কার, আমাদের ফোন লাইনের একটু সমস্যা হয়েছিল, ফোন লাইনটা ঠিক করা হচ্ছে, অনেকটা হয়ে গেছে, এর জন্য অনেকটা সমস্যা হচ্ছে আজ আপনাদের, এবং আশা করবো আপনারা কাল থেকে ঠিক হয়ে যাবে। নমস্কার,
1: হ্যালো
0: হ্যালো বলুন।
2: সবাই
1: আধা ঘন্টা এক ঘন্টা করে কথা বলছে দাদা, রাগ হয়ে যাচ্ছে, চারবার পাঁচবার ধরেছে। আজকে টাইম কম দেবেন সবাইকে, তিন দিন ধরে আমরা লাইন পাইনি তো, আজকে চতুর্থ দিন। কাছে থেকে দূরে সম্পর্ক না, আজকে ঘরে থেকে দূরে, মানে মোবাইল আগের দিনে কি ছিল, সবাই দাদা ভাই বোন মা বাবা সবাই একসাথে খেতাম, একসাথে গল্প হতো, যৌথ ফ্যামিলির আনন্দ। কিন্তু আজকাল মোবাইল এসে ভাই বোনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করে লইতেছে, টাকার আভিজাত্য, রূপের অহংকার, সঙ্গে মোবাইল আসে, মানে সারাদিন মোবাইলে খুব ব্যস্ততা, ঘরের লোক ঘরের সাথে কথা বলতে চায় না, আরেকজনের সাথে কথা বলতে চায় না, এরকমও ফ্যামিলি আছে। খুব মন্ডপ কষ্ট হয়, আমি আবার সরলভাবে মিশতে চাই সবার সাথে। হ্যাঁ, কিন্তু বাজার করে এসে

0: বড় দাদার বাড়িতে একটু গেলাম, কাছেই বাড়ি, বটতলা বাজারে আগে একটু গল্প টল্প করে আসলাম। মানে মনটা একটু ভালো লাগে আর দেখছেন আপন জনকে সন্ধ্যার পরে কাছে পেলে, যতই মোবাইল আসুক যতই টিভি আসুক সম্পর্ক সম্পর্কই আমার কাছে। হ্যাঁ, আপন জনকে দেখলে একটু খুব ভালো লাগে, কথা বলতে ইচ্ছে করে। বসলাম কতক্ষণ, বৌদির দাদার বয়স হয়ে গেছে, একটু গেলাম কথা বলে আসলাম। কিন্তু আমার মতে ওই ঘরে ঠাকুমা দাদু থাকতে পারবে না, রাস্তার কিনারে বসে আড্ডা মারছে কাজের মেয়ের কাছে, বাচ্চা রেখে, বাচ্চা দিয়ে স্কুলে পড়াতে দিয়ে গেল, এখানে রাস্তার কিনারে আড্ডা মারছে। কিন্তু বাচ্চাটা তো সারাদিনে মা বাবাকেও পায় না, চাকরি গেলে তো সন্ধ্যার পরে পায়, এগুলি একদম ভালো লাগে না। সেই যৌথ ফ্যামিলির আনন্দ দাদা কোথাও নেই, যৌথ ফ্যামিলি যে ভেঙে গেছে দুঃখ হয়। কত সুন্দর ছিল পিসি কাকা দাদু ঠাকুমা সব এক ফ্যামিলিতে, তারপরে বেড়াতে আসতো বড় ভাইয়ের বাড়ি, আমার বাবা ছিল বড় ভাই, ধুবড়ি ডিব্রুগড় থেকে আমার পিসির আসতো, কি আনন্দ হতো। সেই দিন কোথায় গেল দাদা, মনটা খুব খারাপ লাগে আজকে টপিকটা তুলছেন। আচ্ছা ভালো থাকবেন, একটু বললাম। হ্যাঁ
1: অনেক ধন্যবাদ। সময় বদলাবে, প্রজন্ম বদলাবে, এটাই স্বাভাবিক, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে সময় দেওয়ার কোনো বিকল্প নেই। অনেক সময় একটা ছোট্ট প্রশ্ন, আজ দিনটা কেমন গেল, এই কথাটাই সম্পর্ককে আবার কাছে এনে দিতে পারে।

0: হ্যালো,
1: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: বলুন,
1: বলুন,
0: কে
1: কে
0: বলছেন?
1: বলছেন?
2: আমি আদিত্য বলছি।
0: আদিত্য,
1: আদিত্য,
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: বলো
1: বলো
0: আদিত্য।
1: আদিত্য।
2: ঘরে থেকে অনেক দূরে, আমার তো এত অভিজ্ঞতা নেই, আগে কি ছিল ওটা তো আমি দেখিনি, কিন্তু আমি এখনের সময় বলতে পারি আমাদের অভিভাবকরা আমাদের দিকে নজর কম দেয়, যেই কারণে আমাদের ঘরে থেকে অনেক দূরে। ভাই বোনরা আমরা একসাথে কথা বলি না, কারণ আমাদের মুখের সামনে একটা মোবাইল ধরিয়ে দেয়, না হলে পড়া ধরিয়ে দেয়, না হলে খাবার ধরিয়ে দেয়, তোমরা চুপ থাকো আমরা কাজ করছি। তো ওনাদের সবার কাজের ফাঁকে মানে মধ্যে থেকে আমরা নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে যাই। তো এই নিজেদের জগতে ব্যস্ত থাকতে থাকতে আমরা সত্যি একে অপরের থেকে অনেক দূরে চলে যাই। এটার জন্য আমাদের থেকে আমাদের অভিভাবকদের দোষটা আমার কাছে অনেকটা বেশি। তো যতদিন আপনারা যেটা দেখেছেন একসাথে সবাই ছিলেন, তো সেটা যদি আমাদের জন্য আপনারা আবার সেই সুযোগটা করে দেন, যে আপনারা যেভাবে বড় হয়েছেন সেই সুযোগটা যদি আপনারা আমাদেরকে করে দিতে পারেন, তাহলে মনে হয় আমরা আবার ঘরে থেকে আবার কাছে আসতে পারবো অনেক দূর থেকে। এতটুকুই কথা।
0: অনেক ধন্যবাদ
1: আদিত্য।
0: আদিত্য আদিত্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলল, ভীষণ গুরুত্বপূর্ণ। এবং যারা অনুষ্ঠান শুনছেন, আপনারা প্রত্যেকে শুনলেন, আদিত্য মানে আজকের প্রজন্মের প্রতিনিধি, সে একটা কথা বলল, আজকের এই অবস্থার জন্য আমাদের অভিভাবকরা দায়ী। অভিভাবকরা আমাদের হাতে একটি মোবাইল ধরিয়ে দেন, আমাদের সামনে খাওয়া, আমাদের মুখের সামনে খাবারটা রেখে দেন এবং বলেন কাজ আছে। সত্যি এটা কিন্তু বাস্তব সত্য কথা আদিত্য বলল। আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন ভাবার সময় হয়ে গেছে, এটা কিন্তু করলে হবে না। আমরা কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে আমাদের পরিবারের ভাঙনটা আর ঠেকাতে পারবো না। আমরা আজ থেকে কিন্তু আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যারা বাবা মায়ের অনুষ্ঠান শুনছেন, একটু সিনিয়ররা অনুষ্ঠান শুনছেন, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা হুট করে হয়তো হবে না, একটা ঘন্টা বা হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, 15 মিনিটস, রাতের বেলা, দিনের বেলা হয়তো হবে না, অনেকে চাকরি বাকরি করেন, কিন্তু একটা সময় পরিবার সবাই মিলে চেষ্টা করে দেখুন না, একসাথে বসতে, একটু কথা বলতে। যখন আপনার সাথে আপনার ছেলে বা মেয়ে এসে কথা বলছে, বা আপনার স্ত্রী এসে কথা বলছে, বা আপনি আপনার ছেলে মেয়ের সাথে কথা বলতে যাচ্ছেন, দেখবেন যে ওরা কথাটা শুনছে চোখটা মোবাইলের দিকে বা চোখটা ল্যাপটপের দিকে বা কম্পিউটারের দিকে। ওদেরকে বলুন যে আজ থেকে এই সময়টা আমরা সবাই সব কিছু বন্ধ করে একসাথে থাকবো। আদিত্য অসাধারণ একটা পয়েন্ট আউট করলো, এটা কিন্তু ভাবার সময় হয়ে গেছে আমাদের।

0: कभी तो हंसाए।
1: हेलो
2: ঘরে থেকেও দূরে,
3: ঘরে থেকেও দূরে। তো আমি বলছি, আমরা ছোটবেলা যখন এক বাড়ি ঘরের সবাই এক মিলে মিশে চলাফেরা করতাম, মা বাবা আমাদেরকে একসঙ্গে ডেকে খাওয়া দাওয়া করাতো, পড়াশোনার দিকে ডাক দিত, এটা আমাদের বাবা মা শিখিয়েছে। এবং কাকা দেখা যেটি যারা আছে তারাও আমাদের সাথে খুব সম্পর্ক গড়ে তুলেছে, আজও সেই সম্পর্কটা আমাদের মধ্যে আছে। এবং আমাদের ঘরে যে ছেলে মেয়েরা আছে তারাও আমাদের ঠিক, তাদেরকেও আমরা এইভাবে শিক্ষাটা আমাদের আমরা এখনো দিয়ে যাচ্ছি। আমরা এখনো কাছে থেকে দূরে সরে যাইনি, এখনো ধরে রাখছি, এটাই আমার কথা বলার ঠিক আছে।
2: অনেক ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ। চেষ্টা করলে সব কিছুই হয়। আসলে আমাদের প্রত্যেকেরই একটা প্রবণতা হয়ে গেছে যে ঠিক আছে, হচ্ছে হবে, ঠিক আছে, অসুবিধা নেই, চলুক, এভাবেই চলুক। কিন্তু না, এভাবে চললে তো হবে না, এভাবে কতদিন চলবে? আমরা অনেক গল্প শুনলাম, অনেক অনুভূতি শুনলাম এই কতক্ষণে। হয়তো আমরা সবাই কোথাও না কোথাও একটা দূরত্বের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু একটা কথা আমাদের সবারই মনে রাখতে হবে, সম্পর্কে দূরত্ব তৈরি হতে সময় বেশি লাগে না, আবার সেই দূরত্ব কমাতেও খুব বেশি কিছু লাগে না। একটু সময়, একটু মন দিয়ে শোনা, আর একটু ভালোবাসা, ব্যাস, আর কিছুই চাই না।

0: অনেক সময় একটা পরিবারে সব কিছু ঠিকঠাক দেখায়, কিন্তু ভেতর ভেতরে কথাগুলো হারিয়ে যেতে থাকে। আগে হয়তো ছোট্ট একটা সমস্যাতেও সবাই একসাথে বসত, এখন সমস্যাগুলো অনেক সময় মোবাইল স্ক্রিনের আড়ালেই চাপা পড়ে যায়। প্রিয় শ্রোতা, আপনার কি মনে হয়, আমরা কি সত্যিই ব্যস্ত হয়ে গেছি, নাকি ধীরে ধীরে ইমোশনালভাবে দূরে সরে যাচ্ছি? ছোটবেলায় একটা ব্যাপার খুব কমন ছিল, জানেন, খুব কমন ছিল, বাড়িতে অতিথি এলে সবাই একসাথে বসে গল্প করত। নমস্কার।
1: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে সেখানে নূর আলম বলছি।
0: হ্যাঁ বলুন। হ্যাঁ,
1: মানে কাছে থেকেও দূরে, এটা কিন্তু আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রমী, বুঝলেন। আপনি শুনতে যে কথাগুলো বললেন, আগেকার দিনে দেখা যেত যে মা মাসিরা বা মা কাকিরা ওই বিকালের দিকে বসে একটা আড্ডা হতো, বুঝলেন। সে আড্ডাটা আপাতত লুপ্ত প্রায়, সেটা দেখাই যায় না। আর মানুষের সঙ্গে মানুষের যে পাশাপাশি থেকে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল, সেটা কিন্তু অনেকটা দূরত্ব বেড়েছে। আর সেই সঙ্গে বলবো, আমি আমি ব্যতিক্রমী কেন বললাম, আমি কিন্তু প্রথম থেকে আজ পর্যন্ত, বুঝলেন, বাবা যখন বেঁচে ছিলেন আমি কিন্তু খাওয়া দাওয়া করতাম একসঙ্গে বাবার সঙ্গে, ঠিক আছে। আর সবসময় বাবার সঙ্গে সময় কাটাতাম, বাড়িতে যখন থাকতাম। আর সেই সঙ্গে এখনো আজও ঠিক একই জায়গায় আমার তিনটে কন্যা সন্তান, আমি যতক্ষণ বাড়িতে থাকি আমার কন্যা সন্তানরা আমাকে আগলে আমার সঙ্গে গল্প করে, হ্যাঁ, আমার সঙ্গে সময় কাটায়। আবার খাওয়ার সময় তিনটে মেয়েরই বিয়ে হয়ে গেছে, কিন্তু খাবার সময় যখন হয়, ধরুন এমন সময় হয়েছে যে সব জামাই মেয়ে সবাই চলে এসছে, তা আমরা প্রত্যেকেই কিন্তু একসঙ্গে খাই। মানে এমনকি আপনার বৌদি, আমি, আমার জামাই মেয়েরা সবাই একসঙ্গে খাবার খাই।
0: হ্যাঁ,
1: এটা কিন্তু আজও পর্যন্ত আমি ধরে রাখতে পেরেছি, আশা করি ধরে রাখতে পারবো।
0: অসাধারণ।
1: হ্যাঁ, আর আপনি যে কথাগুলো বললেন এগুলো

0: অনেকটাই মানে বিলুপ্ত প্রায়, অনেককে দেখা যায় না, পাশে বাড়ির সঙ্গে পাশে বাড়ির সম্পর্ক নেই। আর যেটা বলেন মোবাইল নিয়ে, মোবাইলটা আছে আমার বাড়িতে, মোবাইল আছে, কিন্তু আমি যখন বাড়ি থাকবো তখন মেয়েরা আমাকে কেন্দ্রবিন্দু করে গল্প করবে।
1: ছোটবেলায় একটা ব্যাপার খুব কমন ছিল, বাড়িতে অতিথি এলে সবাই একসাথে বসে গল্প করতো। এখন অনেক সময় অতিথি এলেও দেখা যায় একজন ফোনে ব্যস্ত, একজন টিভিতে ব্যস্ত, আরেকজন নিজের ঘরে নিজের কাজে ব্যস্ত। সময় বদলেছে, কিন্তু কোথাও যেন সেই একসাথে থাকার অনুভূতিটা কমে গেছে।

আজকে জেনারেশন খুব দ্রুত বড় হয়ে যাচ্ছে, চাপও অনেক বেশি, হয়তো তারা সব কথা শেয়ারও করতে পারে না, আবার বাবা মায়েরও অনেক এক্সপেকটেশন থাকে, ফলে একই বাড়িতে থেকেও একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়। এই দেওয়ালটা কিভাবে কমানো যায় আর সেটাই ভাবছি আমরা, এবং একটা সময় আমরা সেই দেওয়ালটাকে ভাঙবই। প্রিয় শ্রোতা, শেষ করব আমাদের আজকের আজ রাতে অনুষ্ঠান। আমরা আজ কথা বলছিলাম ঘরে থেকেও দূরে। যারা আমাদের ফোন করলেন, যারা অনুষ্ঠান শুনলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ রাতেই চেষ্টা করুন পরিবারের কাউকে একটু সময় দিতে, হয়তো অনেক দিন পরে একটানা মন খুলে কথা বলতে পারবেন। আমি দেবাশিস বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের আজ রাতে অনুষ্ঠানে।

101.6 MHz আকাশবাণী FM উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, এখন সময় আগামীকালের আকাশ কেমন যাবে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ঊনকোটি, ধলাই এবং খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আগামীকালের আকাশ কেমন যাবে সেটা আপনাদের জানিয়ে দিলাম।

এবার আপনাদের জানিয়ে দিচ্ছি 101.6 MHz আকাশবাণী FM উজ্জয়িনীতে আগামীকাল 15ই মে শুক্রবার কি কি অনুষ্ঠান শুনবেন। যে অনুষ্ঠানগুলো আপনারা FM উজ্জয়ন্ততে নিউজ অন AIR অ্যাপে শুনবেন, ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি 6:05 সকাল ককবরক অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোড়াং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 7:25 কলকাতা কেন্দ্র।

সকাল ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোড়াং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ, 7:40 ককবরক সংবাদ, 7:45 অভিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, আর যে মহুয়ার সাথে থাকবেন আপনার অনুষ্ঠানে, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, বেলা 11:00 ককবরক অনুষ্ঠান এল এম খোরাং, 2:30 চিরায়ত, বিকেল 3:00 সফরনামা, সঙ্গে থাকবে আর জি অঙ্কিতা, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 সিনেমা, বিকেল 5:00 জলসাগর, সন্ধ্যে 6:30 উজ্জ্বল স্বপ্ন, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় সংবাদ, 8:05 আমিও পরিচ্ছন্ন, 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 রবি শোনে, রাত 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে, সাথে থাকবে আর জে অর্ণব, রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। প্রিয় শ্রোতা, একটু পরেই আমরা চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান শুনতে, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবাশিস, 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত থেকে আমি বিদায় নিচ্ছি। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:00, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।